ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা। চ্যাংজাগো তাবুক চিনি, তিনি ফুঙি ককরক এফ এম পান্ডা। ফুঙ্কচাং জড়াও নরুছেও তোর লামসুগুই চেনা থাঙ্গি তঙ চিনি তিনি পান্ডানো নর পান্ডাখানে তোমায় সারা সাপায় দক মেঘাহার্য এফ এম উজেন্ত পান্ডাও তিনি নরগুই তঙ আং শিল্পী আও তিনি বাহাই নচং শালকামা পান্ডাও ককলাম সালাইনাই হাইফানো শালকামা পান্ডানি সকাং সালব্রুমনি হাইসিনি রচামু খালাইনালে আবনি আগলো চংখিপের পাইনা পান্ডাও যতন পান্ডাভাই সাকনো খাইতং দি তাই লগেরিতি

আও বিজা পরিমাণে লয় চিনি বরকি বাকি বেলাইন নাকুক মানে বেলাইন কাহাম তামে হঙ্গা হাই চংমাও পরিণানি এবার পরিমাণে বিশেষ যে সরমানি আবো চিনি বেলাইন নাকুগো আবুনি বাকেন বিজাব পরিমাণে লয় চিনি বাকি কাইসা বেলাইন লামা কাহাম আবর রোগীন চিং ককলাম সালাইনে আবর রোগীন রক্তাম রকমান সুখ এবার নী লয় ডকলে বমহাই আবর রোগীন চিং ককলাম সালাইনে বাইদে হেকে চিং জড়াব ককলাম তুগনি বিশিনতি কক সালাইনে হ্যালো হ্যালো

তিনি যিনি লোকরক পাই তামনি অফুংসং জড়াও তিনি পুলা কক্তুনি বিশন্তি স্বাগতং না লেগে না। হ্যালো, হ্যালো।

0: Áo. Simon Kaisaraida, tức là sao poli mon Kaisaraida. Ê bà, khi nào nani nó bồi ra. Chừng, je có nó khi nào mà nhìn bising tới mùi tu mà nó. À bố chừng, khi nào thế hình cái ta mong à bố. Tini khi nào cái hàng cái cái sao có có mấy phần thăng mà nó. Ê bà, à rồi thế cái sao có nàng ấy phần mà nó. Dù là phần nàng ấy mà nó. À bố hay cái nào? Chừng khi nào mà nhìn có làm được nó, khai thông lại. Phía xây dựng যে কক থাই রক চিনি যে কক সেই যাক রক নাই চিং তিনি সালসা পড়ি নেই পকে থাকাই খাতে সালসা পড়ি নেই সঙ্গে তো খাইব না আবন বাগাই নাও সিমুং তাই পরিমুং আলয় চিনি বেলাই নাকু গো হ্যালো
1: ফুঙ্কাহাম ম্যাডাম
0: ফুঙ্কাহাম তাক নবল আমসঙ্গ পান্দাও
1: সেবাব্রত সাহরি দো
0: আও দশাগড়া দে
1: শিল্পী ম্যাডাম না
0: ই
1: আ দলে দলে সম্ভাই
0: আও ননব বলাই ন
1: জেনে যে কক বথমা তো ফাই মানে বিজাব পরিমণি আও বিজাব তো ইন্দি কাইসা ইতিহাস আই না ব তাবু ইয়ো ডিজিটাল যুগ বিষয় ন বৈরক তো পরি নাই খুব কম মুখা
0: আও
1: আপনি বাজি নেই চিনি যে যে বিকাশ প্রেম বিকাশ বা বুদ্ধি বিকাশ নিনে যে সালাই তো মানে উনি উপর মাং বেশি নির্ভর থাঙ্গি তো তাবু মিয়া খাতা থাঙ্গি যে আর্টিফিশিয়াল বা এডুকেশন বা কম্পিউটার নিমিয়া সালাই মা ভাই চিনি নিতি বিজাব মানে কাইসা ভাই কাইসা খুব মানে কথা লাই যাক কাইসা নাকি কাইসা ইয়াকারি মেয়া যাক তারা বিজাব এমন একটা জিনিস তিনি আপায়ানি সেখান কক পর্যন্ত সাইমানো বিজাব পরি থাকাই আগে তাম গতি হই থাকা ইতিহাস সাধারণত তিনি প্রাথমিক বিসিঙ্গত বই তো সেই করি আগি তিন খাই ক্যারাং কথমা তিন আগে ক্যারাং কথমা নি সাকাই চিনি আমা বাবু বা দাতা গোসর নানা সংরক্ষণ বিভিন্ন কাহিনী রক্ষাই খানারু কাই আবো চং অনেক সময় কেরাং কথমা রক অনেক বই কতাম রক গিগাক নুকতা এবং আবো আইনা হাই পরিষ্কার নুগুই তংতা কো আবো যে গতন আম পেইং খানা নাই নাই বই পরি না নয় বাস একান্ত দরকার তাবু নিন কম্পিউটার সময় কিসা কিসা নাই পাই খাঙ কিন্তু বই সৈনা বাই যে পরি না নি আবো এমন একটা দরকার নিজিনি মানে মতাই রক যে শুনো সুনামি রহমান আ বিকাশ ন মুইতো নারগি তনান বাগে যেমন তাবু সরাই রক ন নুগো তুই জি গাকে বড় অনেক কং নিজে তাম সরাই রক অনেক তাউ যারা মানে শিখি তঙ্গি থাইনাই নিনি অফিসার কত কত রফন বনি হ্যান্ড রাইটিং এত কয়েন বায়াং এত সিতা জানি বাগে তাঙ্গি দিবর কম্পিউটার রয় এবং পড়িও যে কোনো জিনিস যেমন কাইসা অঙ্ক খাই দিই গাকে বো ক্যালকুলেটর সে ফাঁক তিন দোকানে ছয় হিঙ্গা কাবলো তিন দোকানে ছয় বলেছে কম্পিউটার ছয় নিন সংখ্যে তিন পূরণ ছয় তিন পূরণ দুই হেসে ছয় সংখ্যে ছয়ও ইমানটা ইমান নাংমানটা হিঙ্গা গাইলে নি বুদ্ধির বিকাশ বঙ্গ আন বক্রগ যে মুসুং তমানে আব নিজে নিজে খ্লাইমান মা খ্লাইটা কে নিনি সামু কম্পিউটার যে খ্লাইমানে আবো গাঙ্গাই নকল সব কম্পিউটার আবো নি সাবুন বসে খাই দিছু কার বড় নি বুদ্ধির বিকাশ খাবা বুদ্ধির বিকাশ হই আপলে ঠিক তদ্রুপ বই বহাই ন বই নি খাঁকাই যত কসাম কসাম বই আগি নি ইতিহাস অনেক কসাম ইতিহাস আসায়ন সেখান বা আসায়ন সেখান আ ঘটনা রঙ সঙ্গাবো বই নি বিশ থেকে পড়ি মানে যত মানুষ বই পড়ি না দর বই পরীক্ষাকে জ্ঞান অর্জন আর বইও কাহাম কাহাম জ্ঞান মানো নলেজ ইস পাওয়ার জ্ঞানী শক্তি আর জ্ঞান শক্তি আং বড় মানাইবা আং যখন বই পরীক্ষাকে সে আর বই নি বিশিংতে নানান জ্ঞান কত মহাপুরুষ বড় রক যে ক কাহাম কাহাম সীমা রক বিজ্ঞানী রক যেমন নিনি নিউটন আইজাক রক যে নিনি বিভিন্ন রকম গ্যালিলিও যে নিনি উপরক বিভিন্ন তুর্পিন রক সোনাম্মানি বা বিভিন্ন কিছু

0: 버리시나 말아. 나도 벌어 태게 세만 거 보이 버리 위층 세만.
1: 보니 많이 비슷해나 보세요.
0: 아 소문이로 세만. 저번 언권이 비슷해니 달러 타나니 억부 승나. 니니 하라 오고 구리나니 무슨 아우 뱅 언거. 나 언거 아버는 히잡 크라이니 약바이 쉐니 비 약도 나이 유복 크라이간가이. 아버 만에 티야사 무주 동타코. 그러니까 니누 시야 버리야 컴퓨터 사서니 바니 타죠 모바일로.
1: 마야 담은 가면 모바일로 세브 가게나 바이탕가
0: 그 넘버 살아 그 타이 마야 땡 아카운트 넘버로
1: 아우 아보
0: 그 아보 버 무이토 나로 스위냐 님도 리포리 칸칸카이 아로 베방 동록 타코 그 아보 바게나 담은 스라이도 비즈니스 클라이네 골프 보이로 니니 고 제 아기니 케랑 고 토마 바 골프 제 비비노 보이 칸케 포리나 망고 그 타우 그 스포츠 스탠만 베방 노
1: 엔시큐 타 나보
0: 엔시큐 지고 지콘 아까 yes or no 안 피만 개버니 사분이 들어서 부디 비카스 내다 호이토 에고 우부딘 카이 하니 부쿠 바이 사이바노 세딘 카이 마야 타코 아 그게 정원에 처음 요한 피롱 비샤 룩타 마네 세이테야 부니 바이 멍 파르나 나이 마락 아분이 바기네 안 고봉 나이 타분이 자라 따라 이니 부사버테 니 처음 안 에방 오카 타카라 노 보노 보이 포리나니 포트리카 뉴스 페파로 포리나니 도르모 그론토 보이로 포리나니 모타리 미 비싱고 프로티로 অনেক যেমন প্রতিদ্বন্দ্বী মিনে কাইছা অখণ্ড সংগঠনী কাইছা গোটং প্রতিদ্বন্দ্বী পত্রিকা মানে আর মাসিক পত্রিকা আর বিভিন্ন দেশ নি খবর নিজে ধর্ম নি খবর নিজে মানে আত্ম সংশোধন নি খবর নিজে চলা ফেরা খাই নি রক বেবাং বয়মান তাক বই পড়ি এখন না বড় মানাইবা কাজে আরো মকল ক্ষতি ইয়া নি মোবাইল বা নিনি কম্পিউটার কেনে মকল ক্ষতি খাইও আর পয়নে নি কাও মো বস কাগো পরি মানে ও বয় বয় কে বেলাই কাম থাকো বয় পরি নানি নাঙ্গু বয় তিনি কাই ক্লাস বয় তিনি জ্ঞান বয় তিনি লাংমা অব একদম নাং সুগু বয় তো হনি নি ইতিহাস নং সৈবু কলাঙ্গি থাকমান নং সৈবু কলাঙ্গি থানি নি নি জীবন নি কাহিনি কাই আবং কাই বুঝতন নি নাবল নাই নাই থাকো কে বয় খুব দরকার এবং ও নি নি যে সুপন ডিজিটাল নথং বিখাই অনন্থং আ বিষয় তো ফল বয় পরি নান দরকার বইচিনে একদম নাংসুমানি বই সেই তলাংখানি এবং সব সময় অপাস লাই তলাংখাই
1: বিশি বিশি রমনানি নাবো সাইমানি তনাই দেখো
0: যদি নিনি বুদ্ধির বিকাশ নিন যে হ্যান্ড রাইটিং এর নাই তো কে সীমা রক আট লাই না রক নিন কম্পিউটার আট লাই না সাইন উমরগাত সাইদি বড়গাত সাইদি রাজা সাইদি মায়ু সাইদি টক সাইদি নিজি সাইদি আবঙ্গাই নিন ছয়শে অরিজিনাল বুদ্ধির বিকাশ ওরা যে মোতায় রাখছে না
1: পান্ডানি গুলো ফিরক ফাইফিনাই চিনি পান্ডানি বেশি।

আকাশবাণী আগরতলা। যত ফুক চং জরানি খাকা হামিয়া ফারি চেঙ্গ তিনি ফুংনি হায়ুংনি খরং পান্ডা ও পান্ডা আওয়াইং দঙ্গ সা সাই নেইরা দক চিচুকো কিলো হারসু নেইরা থামচি দক ফুটা ব্রই মিটারো সারা সা ফুটার দক মেগা হারসো।

0: তিনি নিশাল মারিংখা, তিনি ফাশাল তালক্রান তালনি সালনাচি চুকু চিবড়েরা থামচিবা ত্রিপুরা বেশি জুন তালনি সালচি চুকু নৈশায় নৈচিত দেওয়াক ইংরেজি বেশি হাইন খরং পান্দ ফাইদি হাইকে সুইলান চ্যাংলাইনাই গান্ধীজি সালংমানি ক কাহাম রকড কিসে খানা মানে বিশুংতেই ব সালংখা শাক শাকন নাইতগুই মান হংকে শাক নি বাকে ওয়ানসুগাওই বইনি বাকে সামং খালাই থানে শালব্রুম নংমাও তিনি নিনি পাইথাক শাল হই ওয়ানসুগুই নাহাতে চিত্রা ইয়াকলাপ কাউই নগ হাবমা চায়া হাই ন চায়া সিতরা ওয়ানসু মুং নব নিনি ওয়ানসু মুংনি বিশৃঙ্গ তুবমা চায়া কেবল লগ জেফ্রুফা ন কেবল নাকারি মানিয়া নাকার মুং অংখা কাইসা ফানগনাং এবা ক্রাক সামুং শাকনি ফানিয়া খানি ফানছে ক্রাক ফান নং যে সামুঙ্গ নং যে নং যে ওয়ানসুগ নং যে সাউ তেই যে সামুং খালায় যতনি বিশংতি নিনি খাকচাংমা ফাইনাই আনি ধর্ম কাইসা আরেনি বিশৃঙ্গ খাজাইকিয়া আনি ধর্ম অংখা হামজাকমাতেই যতনি যতবাই বুলাইয়া ওয়ালাইয়া ওই টংকচাং খেই টংলাই মাসি বুনি সিতরা চাইয়া ওয়ানসু মুংন আং আনি খাবিসিংগ নাহারিয়া এবার তুবুয়া হায়ং বরক রগনি নাংমানি গবংমা নাংমানি মানি রগ্ন রেখা ফিয়াবা বরক রগনি অ হায়ংখা বরক রগনি লুপ এবা মান্না মুজং সুকমানি সিতরা আবনি বাকেয়া হামজাকমান রিউ মান্নাই ফানংখা বুইনি সিক্রি কর এবার বুইন বুই তগুই মানমানি ফাননি সেলাই নাংকুকমানি তাই টংফ্লাইনাই ফান শালব্রুম ন কিসা সরং দি শালব্রুম ন শাকন কিসা সেলাই দি আশোক জোড়া সঙ্গালাইখা সাকাম ক্রাইনি কিসকাং খালাইনি সেগাং খালাইকা সঙ্গ ক কাহাম রক ফাইদি হাইকে তাবুক সঙ্গ সাকাম ক্রাই তেই তিনি নি সাল রগ ব তামো তামো পাতি খালাই বমা রগ আবো রগ্ন কিসা নাই নাইলে এন
1: আও তিনি নি জুনতাল নি সালটি চুকু শাল তিনি নি শাল পদ্রের পদ থাইও গোবাংমা পাতিমুং নই দমারক মৈতো মানো এবার মৈতো খাইজাগি দো আবরগী না কিসা যায়নি শিখ রকনি গুরু রেমদক গুরু গুরু হরগোবিন্দ সিং নি আচেমানি শাল বিনি আচেমা শালো বেলাইন হহম দদম কিনো বিনি আচেমা শাল ন পালাই তাই মৈতো খাই দমন আঠারোশো বাষট্টি এবার 1862 বিশিব মার্কিন যুক্তরাষ্ট্র আমচাইনি লোকরকনি দাস প্রথা ও যে রায়দা দাস প্রথা নি অবন কাশই মানা খাই রাজাকমানি শাল হেনব আর লোকরক অবন মৈত খাই টংলাই বেলাইন নাংকুকমানি শাল বরং বাকি আপনার কারিব হায়ং সিকেল সেল শাল হি দিনে পালাই থাকি দো সিকেল সেল বেমারনি হজাক মুনি বাকেন অ শাল ন পালাই থাকি দো আপনার কারিব হায়ং সেন্টারিং শাল হিব দিনে পালাই যাবেন সাইমানো খাবরুম বিব্রুম লংমাও কাইসা থিটি তুকনা বাকে অ শাল ন লুকরক পালাই দংলায়

আবনকারী তেকা শঙ্কা তিনি হায়ং বিজাব পরিমং শাল হানিব পালে চাকি থাকো পরিমানি লয় তংনা নাংকমানি এবা আবনর রগেই হজক মুংখ্লাইনানি পাগিন তিনি ন শাল পালাই থাকো আশুক সরা সংখানা লাইখা তিনি নি শালো যেন তামে বাকে মুইতো খ্লাই তংলাই আবনার রগে কক্তা সাথাইনি অজরাও ফাইতে হাইকে সং হাইনি খরাং পান্দাও খানালায় সাকাম করাইনি ক সাকাম করাইনি কব যেন তিনি চিনি আসে বেলাই নাংকমানি বেমার নহনি বেমার তহনি মেয়া সংবানো যেন চিনি তমুং চামুং লয়রনি বিশিংতেই চিংবম হাই চিনি শালব্রুমনি শাল রগ গোদালি টং এবার চিনি জংজাল রগ চাই টং আবরম আবরমনি বিশিং কাইসা তমুং খা আবং খা বক্রগ খাপে খামানি চুগ তাবনি অজরাও যত বড় রগ্ন ফাতার নখরনার নাঙ্গ সামুং হমুনি বাকিনাই গবং কখাই চ সারা থাকা হাঙ্কাই বুড়ি রকনি কক ন সাইমানো ফিয়া সেলা রংনি বক্র বকাপি ইয়া আবহাই ককিয়া তামখে বুড়ি রকনি হিঙ্কা হাঙ্কাই বকনাই কলকনি বাকিনাই ফিয়া অমহাই মানি বেলাইখিন নুকসাক কক আবুনি বাকিন বন নাইখানি খাইনানি বেলাইন নাঙ্কুক বকনাই নাইথক নুকথকাই দনানি থাঙ্কা হাঙ্কাই এবার স্রাই স্রাই খাই বেমার গরি খাই তন্নানি থাঙ্কা হাঙ্কাই চিং বক্রকনি খাপৈন সকমন নাঙ্গ বন জায় খালাইনা নাঙ্গ বাহাইকে চিং বন জায় খালাইমান নগ মান থকমু মান থকমানি মানে খনি রকবাই আবনরগিন চিং তিনি গিসা সাইমালায়ন চিং গবং কখেন সাইমানো খাপৈরক বুইনি বক্রকনি সলমানি এবা চিনি বক্রগ মানি গবং কক সাইমান মানি হিঙ্গা হাঙ্কাই ফাতার রগ নখর কাহাঙ্কাই হাদলি বদলি রক চিনি বক্রগ নাংখা হাঙ্কাই কাহামকাই সাপ সুত্রা খাইজি গিয়া হাঙ্কাই সুজা গিয়া কাহাম শ্যাম্পু রক বাই সুজা গিয়া হাঙ্কাই এবার কেব কেবনি হিঙ্কা বা বক্রকনি বখনা ইয়া ফাঙ বাইশা উইসু মংসাস বেমার রক ওঙ্কাঙ্কাই এবার জেসাপানো ইয়া কাকিয়া বেমার রক ওঙ্কাঙ্কাই আমহাই অঙ্গি মানো হই সাইমানো আবনি বাকিন বিথি ব্রাইন কারিব চিয়া গানা মানমানি মানি রক বাই চিনি বক্রকনি খাপুইন সকমই মানো যতনি সে পুইলানো সানানি থাকা হাঙ্কাই চিং স্ট্রেস ফ্রি টংনানি নাংনাই এবা ওয়ানাইয়া খাই টংনা নাংনাই টেনশন করি খাই আবনু কারিব চিং চামুং কাহাম চানানি নাংনাই নাংকুকমানি চিনি সাকনি বাকি বকনাইনি বাকি যে কাহাম চামু অমহাই রগ্ন চানানি নাংনাই তাই হাতিব ওয়াইনি সিমি ওয়াইথাম জরা শ্যাম্পু কাহাম বাই শ্যাম্পু মাখলাইনাই আবহাইকে খ্লাইকাহে চিনি বখরকনি বকনাইনি আফাং কাহাম তনি মানো আবনু কারিব ফাতার রগ থাকা হাঙ্কাই বক্রগ চিং ডাইরেক্ট সাল সাতুং ফনাঙিয়াউই কিসা সাতুং কাটি টঙ্কা হাঙ্কাইব চাকুক বিনি ইয়াক ইয়া কাকনানি হাঙ্গা হাঙ্কাই চিং নগমান থকমানি কাগজি বাই দই অব মহাই জরা তো চিং যত নিয়া গানা মান থকমানি মানি রক নব কাগজি বাই দই ন সাপলুই নাই বকনা ইয়া ফুঙ ফুলুই নাই সুই খিপকা হাঙ্কাইব আবো খাপুইন সকমানি চুপাব আপনি করিব নারিকা থক বাই তাই কাওয়াজি আপনি নারিকা থক ফুতা রুইনাই আপনি লগি কাগজি বুদিন রুইনাই বখনাইয়া ফুঙ ফুলকা হাঙ্কাইব বেলাইন হামকক বখনাইয়া ফাং আপনি করিব নিম বেলাই বাইব নিমবলাইন রুগুইনাই আতই বাইবনাই সুকা হাঙ্কাইব চিনি বকনাইনি আফানি বাকে বেলাই কাহাম এবার খাপুনি বাকে বেলাই কাহাম আপনার কারিব দো অ্যালোভেরা জেল

0: এরবেন জেল বাইব বকনাই আফং মেসেজ খাই কাহঙ্কে আবনি আগলো শ্যাম্পু বাই সুখিপ কাহঙ্কে আবব বেলাই কাহাম গুগো অম হাইকে চিং জাইকে নাইকানি খাই তঙ্কা চিনি বকনাই হামনাই তাই বকনাই নি আফং ও যে খাপুই খামানি আবব হামনাই তাই কেসে বেলাই ন নাংকক মানি কক গাঙ্কে চিং অম হাই নি তঙ্কা হাঙ্কে এবার ইয়ে সিনে সিগাং ফনো চিং বুইনি বেতরা রক বুইনি তোয়ালি রক নো ইউজ খায়া এবার সামুও ফনাইয়া হাঙ্কে ন চাও তাই আবনো কারিব চিং চামুং কাহাম সানানি নাঙো গবং কুক দুই কুটুম বাই বখনাই রক সুইয়া তঙ্কা হাঙ্কাইন চিনি বখনাইনি বাকে চা কগো আসুক জোড়া সঙ্গ সা খামক্রাইনি কগো খাপু খামানো রোগীনে কক থাইসা থানি খেলা লাইখা ফাইডে হিঙ্গাই চিং তাবু কক্তুমনি কাক থাংলাইসিও না
1: কক্তুমনি চাই সিগাং ফাইডে হেকে সঙ্গ টাং বিটিনি কক বুকি সা নাই নালে
0: আও
1: সঙ্গ গবং মা মুখি দং ন চাও সঙ্গ চামানী বিশং তুই নো মতাই সঙ্গ সাকা চিনি চামানী বিশং তুই চিনি খাপুই রঙ হাম হনে হেঙ্গে আবাহাই ন চিনি গবং মা মুখি দং চিনি ইয়াকনি বিশংগ ন তঙ্গ সালব্রম চামানী বিশংগ আবো উংখা মুইরিমি এবা ধেরস আবো চাকাঙ্কাই সঙ্গ মুখি দং সিমিয়া চং বনো গবং মা হেলথ বেনিফিটস রোগ মানো আবো উংখা চিনি ডায়াবেটিস বেমার কন্ট্রোল খালায়ো তেই কনস্টিপেশন রোগ ইয়াক কাগ্রো তাই এনিমিয়া বেমার রোগ কাশু ওয়েট লস খালায়ো তাই খালায়ো চিনি হাই ব্লাড কোলেস্ট্রল রোগ নব বাকরু তাই চিনি ইমিউন সিস্টেম কাহাম খালায়ো মগল নুকথানি তাই হার্ট রোগ নব কাহাম খালায় আবাহাই ন বেলাইকে নাং কুকমানি অ মুইরিমি এবার ধেরস সঙ্গবন বাজার হাতি রোগ পায়ই নগনো সং কাহাম খালাইনাই বিথি বরাই রোজা গিয়া প্রেস্ট্রিসাইজ রোজা গিয়া খালাই কাহামকে চাইমান বিনি বাকে দেরস কাইনা বাকে পুইলা হা এবার বারে কাহামকাই মা সামনাই হা ন কাহামকাই মা তাংক্রুবনাই আবো নিয়াগুলো বুচলি কাইফুরু কিসা হাসাল হাসাল খে মা কাইনাই বুচলি কাইমানে ইয়াগুলো কিসা দুই রানি নামনাই তে দেরস বসা ইয়াফা খকসা তরি ফাইয়াঙ্ক ইয়াফাঙ্গ কিসা হা এক্রবই রানি নামনাই বুফাং কিসা কিসা বুবা নুকজাগি ফাইয়াঙ্ক ইয়াফাঙ্গ অর্গানিক ফার্টিলাইজার এবার কিসা মিসকি র আকন র রিমাংখেতে বো কাহাম এবার খুল ডক রিমাখাঙ্কাই আবনো নখা নচি এবার নচি বা কেবেন কেবেন গই রিমাংখে বেলাইকে কাহামকু আবার হাইকে বুফাং নাইকানি খাইকাহাঙ্কাই দেরস বোথাই র কাহাম মানে মানু আশোক জরা তো সঙ্গ টাং বিদিনী কক রোগ খালাইকে ফাইদে হাইকে তাবো কক থম বিশৃঙ্গ হাবলায়
0: আও
1: আনিয়াগো দো পি এম শ্রী স্কুল জহ নবোদয় বিদ্যালয়া গুমতি ডিস্ট্রিক্ট নি ত্রিপুরা ও আজাগা কিসা বুক চাচুক থাই রক তাবো বতং কো হনাই নাই বরক 2026-27 রং বিশিনি আবনি বাগৈ এডমিশন নি বাগৈ বরক কমংলাই সানি দো আবো অংখা ক্লাস 11 রক এডমিশন অংনা মুচংনাই রক বরক বরং বাকে ওয়েবসাইট বরি রেখা www.nawadaya.gov.in ওয়েবসাইট নরক ওয়েবসাইট হাবিনাই বরক নি তেব কাহামকে নাইমানো তে কয়মং বলাই রানি পাইথাক সাল বরক ও তাল এবার জুন তাল নি সাল নচিবা জরা বরক ফলগি রেখা নির্ভর সাজাকা
0: আওয়ানি হো জব তাবুক যে কক্তম তমানি অবহঙ্কাঙ্কাই অনলাইনে বিশংতই কইলাই রিমানো যে বড় রক বিশিক নিনি বাগই ডিএলএড কোর্স খাইনানি উজং যাব বনি বাগই ডায়েট তাই সিটিই কুমারঘাট 2026-2028 বিশনি বাগই নাই কুমারঘাটনি ও থায় অ কোর্স খাইনানি সেফ মানি মানো আপন কারিব গবং মা জাগাও অবনে হাই সেফ রোজাগি দো ডায়েট আগরতলাও হঙ্গানকাই বেবাগে আচক থাই দো 200টা এবার রানী আপনি বিশিং আনরিজার্ভ হঙ্গানকাই 104টা এসটি রনিবাগে 62টা তে এসটি রনিবাগে

0: হুঙ্কাই 34টা খাটে যা ডায়েট কাকড়া বন হুঙ্কাই বেগুলি সিরটঙ্গ 180 আপনি বিশিঙ্গ খাতে যা গিয়ার 994টা এসটি রনে বাগাই হিঙ্কাই 56টা এসি রনে বাগাই হিঙ্কাই 30টা সিরটঙ্গ ডায়েট কমলপুর হুঙ্কাই আপনি আচক খাই তঙ্গ 50টা আপনি বিশিঙ্গ খাতে যা গিয়া 26টা এসটি রনে 15টাতে এসি রনে 9টা কয়লা শহর নিবাগী হিঙ্গাঙ্কাই আচক থাই তঙ্গ 50টা আপনি বিশেষ খাতি জায়গা 26টা এসটি রগ্নি 16টা তে এসটি রগ্নি 8টা সিটি ই কুমারঘাট আচাগাও আচক থাই তঙ্গ 50টা আপনি বিশেষ খাতি জায়গা 26টা এসটি রগ্নি 15টা তে এসটি রগ্নি বাগী 9টা আচক থাই তঙ্গ আপনি বাগী নাই আইয়া হানমানি ন 50% মার্ক মানা নাই হায়ার সেকেন্ডারি ও এবার ক্লাস 12 নি মার্কশিট ফিয়া 5% রিল্যাক্সেশন তো এস টি এস সি তে পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেটস তো বাকি নাই মুচুনাই ক্যান্ডিডেটস র কয়লাই রিমানা না কয়লাই রেনানি চেংজাং মানি শালঙ্গানো পুস্কাং নাকারতি কয়জামনি শালঙ্কা ও জুন তালনি শালচিনি সিমি চেংমানি অব পায়ানো তিনি নি বিশিঙ্গন তিনি ন অবনি পাইথাক শাল তিনি নি বিশিঙ্গন হর দামচি সাতামুই নাই বাচি চকু এবা সারাথাঙ্কাঙ্কে হর 12টার জরানি বিশিঙ্গন অনলাইন তেই অ্যাপ্লিকেশন খাইমানানো অবনি পাইথাক জড়া তাই কয়লাই রই পাইমানি ইয়াগুলো বহাইন যে বড় রক অনলাইন তে কয়লাই রেনাই বড় প্রিন্ট আউট খাইমানার নাই একনোলেজমেন্ট ভেরিফিকেশন জড়াও আপন তাই লগ ইন আঙ্কমানি যত অরিজিনাল ডকুমেন্টস তালাঙ্গি নাই মালাইনা নাংনাই ফিয়া অজাগা সাজাগো এস টি এস সি তে পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেট সঙ্গে বাগাই হিঙ্কাই ফি নাঙানো 150 তাই কুমন্ডকনি বাকি হিঙ্কাই রং 200 নাংনাই কয়লাই রেনানি বাকি আপনি করিব www.seertonline.tripura.gov.in ও ওয়েবসাইট অবনর কাপকাই নাইমানানো
1: ত্রিপুরা হাপাং কক থুমতাই তাংলং হুকুম তাংলক নি বখাকতে কাইসা শাকলাই মঙ্গ র শাকলাই জাকা অগাস্তালে শালনচি শানিসমি শালনচি থাম জরা খোয়ায়াম জয় লোক আদালত আজক জাগান হানে সাজাখা ও আদালত অনলাইন এবা অফলাইন কাইনি বখাকচিনি লোকরকন মানজাগি মানান হানিব সাজাখা অবনি বাগৈ কচাং কচাং খালাই লোক আদালতনি যত কেস রকন ন আদিনতি সাজাক নাই বিনিবাং হেল্পলাইন দেজাকা 15100 তে ওয়েবসাইট দেজাকা https:// khoi.trp.decodes.gov.in ওয়েবসাইট ন দেবকা হামকে সাইমানা নিবাগই ও ওয়েবসাইট নিবি সুতুই লুকরকনর সাইমানা নিবাগই নাইমানা নাহনে সাজাখা তাই তো পদ্ম সকাত নিবাগই কয়মং বলাই ইয়াফানা নিবাগই কবকম ভারত হাকতনি যতনি সেলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা পদ্ম সকাত নিবাগই কয়মং বলাই সানজাগৈ তঙ্গ বিবাগৈ পোর্টাল রাজাখা https://awards.gov.in ওয়েবসাইট তে কয়মংবলাই রানাই রকনি বাগৈ বরংনি অ কয়মংবলাই ন ইয়াচাকনানি জাকনাই জুলাই তালনি সালথামটিসা নির্বিসঙ্গ নৈশাই নিচিতক ইংরেজি বিশিনী আর সাল নির্বিসঙ্গ যতনে থানি কয়মংবলা ইয়াচাক জাগান হানিব সাজাক্ষা ফাইদে হেকে তাবো সেবক তাম তাম

0: আচক থাই রক সব জাগাই দাও আবরণ কিচ্ছা নাই নাই লাইনা তাম হন
1: আউ সেবক বড় তালাং মানে ইক পুজা যে তখন আবংখা আর আর বি ফাসিং তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নি বখাক তি টেকনিশিয়ান আচক থানি বাগাই কতাল খে অ্যাডভার্টাইজমেন্ট কাটি চাখা CEN 02/2026 আবার আবার ক্লাই ও বিশিনি ভারতনি রেল ডিপার্টমেন্ট কাইনি গ্রেট বেকুলি 6,565 বুকচা আচক থাই বরক তালাঙ্গনি বাকি সাকলাইখ্যা আপনি বাকি কাহামকাই সাইমানানি হিংকাই অজুন তালনি সাল নেই চিচুকু এবং 29 June 2026 অ্যাডভার্টাইজমেন্ট নাইমানাই অনলাইনতেই কইলাই রানানি চেঞ্জাগান জড়া ও জুন তালনি থামচি এবা 30 June নিসিমি পাইথাক সালাঙ্গান 29 July এবা সাল নেইচি চুকু জুলাই নি হর বারোটা নিবিসিং পাইথাক জড়াঙ্গান ক্যান্ডিডেটস এবা যে কয়লাই রেনাই বংনি উমর তাই রংমানি রংমানি মারি বংনি গ্রেড ন জুদাখলাই বাকজাখা আপনি বিশিং বয়স এবা উমর রোগজাগান ও 2026 জুলাই তালনি 1 তারিখ নিশিমি বিনি উমর নাহার জাকনাই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল নিবাগিনাই আচক থাইবেগুলি দ 323 এবা রাথাম নেইচি থাম রংমারি নাঙানো ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন বিএসসি ডিগ্রি নিয়াখেবা জেসা সাকলাইজাক জাগানি ফানো বিশেক থামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নিয়াখেবা বিই বিটেক ডিগ্রি তংনানি নাংনাই উমর না নাঙানো বিশি টিচারনি সিমি থামচি থাম বিশিনি বিশিং ফিয়া হাপাংনি রাইদান রোগীনাই নাংমানি জাগাবো উমর কিসাসক একার যাব তঙ্গানো রাংনি মানমারি পে লেভেল 5 ন রোগীনাই 29,200 তাই লগি কুবুন পাতার উপরে জাগনাই টেকনিশিয়ান গ্রেড 3 নি বাগিনাই আচক থাই বেগুলি দো 6,242 আপনি বাকি রেংমা রেংনা নাঙানো মাধ্যমিক পাস লগি NCVT ইয়াকে বা SCVT নি গসিজাক ইনস্টিটিউট নি সাকলাইজাক ট্রেড ও ITI সার্টিফিকেট তংনানি নাংকুক নাই ইয়াকে বা কোর্স কমপ্লিট খাইজাক অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ খাইজাক তংনানি নাংনাই আপনি বাকিনাই উমরমনা নাঙানো বিশি টিচারনি সিমি বিশি থামসি রাংনিমান মারি পে লেভেল 2 ন রোগীনাই ফুইলা বিনি রাংনিমান মারিঙানো 19,900 নি সিমি তাই লগি কুবুন বাতার উপর তংনাই ফিয়া কয়লাই রিনাই রক বরক নিবাগিনাই আমসুক মুংমনাই কম্পিউটারনি আমসুক মুংনাই তাই আপনার কারিব মেডিকেল টেস্ট রকব অংনাই
0: আশোক জরাসং সেবক বরক তুলাং মানে কগ্র খানা লাইকে ফাইদে হেকে তাবক নবাতি মানে কগ্রব কিসে নাই নাই লেন তিনি নগবাতি বার নুকজাখা তিনি ফুং জরা ও নুকজাখা নখা কিসা চুমুই কবল যাক দং নাই তে কিসে কিসা জরা ও বাতির কিসে মিশে নকজাক মানুষ সাকলাই যাকা তাবক জরা তুমানি নুকজাখা 32.2 degrees সেলসিয়াস নিশিমি 25.1 degrees সেলসিয়াস নি বিশুঙ্গ তাবুক জড়াতে নুকজাখা তাই তিনি তুমারি নুকজাগি মানো 34

0: সেলসিয়াস নিশিমি 25 ডিগ্রি সেলসিয়াস নি বিশিঙ্গ তঙ্গিমানো নগবার দৈনিক জাখা 97% নিশিমি 69% খামাওকে তঙ্গিমানো তেই কিসা কিসা আমচায়ও নখা গ্রমই ওয়াতে রফাই মানে নকজাগি মানো হনে সাজাখা ওয়েস্ট খুয়াই তেই ধলাই ডিস্ট্রিক্ট ওয়াতে রক নকজাগি মানো হনে সাজাখা আশক জরা খা লাইখা নগবাতে বানি কগ্র চিনি আফব জরা করে খেবা থানা সাকাং খালাই গৌতম দেববর্মানি খরাঙ্গ রোচা মুংতাংসা তেই তিনি পান্ডা তংমানে আং মনিকা
1: তাই আং শিল্পী
0: ফাইদে হেকে রোচা মুংতাংসা খালাই নালায়না

0: chung ta ka sha kok tuk phai tong khaba na nam phasing thang lai na sham tong a jara hello
1: hello
0: kong ka ham ta ko
1: ye lu bonno khaje na pura jimi ki technic nong du ba ka khana ya ba kun khana to ni
0: e kisa aro jeng jal nong jong mani bagai nai pula phasing o kok tu yasak malia
1: pula jani kol hab ja ka bo ko khana ya ke tin tu khana to
0: a কক্রি দ দাউ তো সং চেংলাই খাবা শালাই সিবনে চিনি কক প্রথমন রগই
1: ওয়া দে যত কলার কথাই করন তিন যা করে বড় ম্যাডাম মনে বক হামবাই হামবাই
0: আও হামবাই তাকো কক্রা নব
1: ইবা ও কি তুমি ছাল পো কি তুমি যে চিনি লাগমা কা কা তো সং চি মুং সু মুং পাবি না চিনি তো কি কক
0: আও
1: আও বিজা যাতো ওরে নঙ্গো বিজাব মাধ্যম থেকে তিনি অনেক কিছু মমন বিজাব মাধ্যম কত খুব প্রেনামিটি মিনি সাংমাম সংনামিনি বা অন্যান্য বান্ডিয়া খাইনাম দি যে কোনো সামন খাইনার থেকে বিজাব পয়না নব বিজাব মাধ্যম সিং অনেক কিছু আগে নিজে সৃষ্টি ও খাইনার সাইন মানো কক হামরাও কক বরমুড়ি চুক্তি বাহাকে তো ইন্ডিয়ান ভাগে কক সার বাহাকে টংনাথ ভাগে আবো আসল বিধি জাংন মঙ্গল কার্যক্রম রতে কিছু জীবন দোষ বিজাপ করে একা বিজাপ এবং জি কত সহস্র বা হাজার বছর খাইবানে মুসলিম পাইয়া বিচার তো পাইয়া নবো যত যতক্ষণ নাম ততক্ষণ সে মুসলিম রেসপন্সিবিলিটি দঙ্গ বগুল বিজাপ করিয়া নগ বিজাপ করে কে কিছু তিনি বৌষ চিন্তা মাই অচিত তাম ঘট নাই আপন সম্পর্কে কত গল্প কত কত কত কত বাইকের কত জিনিস সময় পাই তিনি জীবন লামনি পর প্রদর্শন পাই তিনি লামনি আবো লাভান করে আবার চিনি তাহান দাম বেলাই নাম বিজাপ করিয়াছে
0: রায়দা বেলাই চিনি কাহাম কুক তামনি হিঙ্গাঙ্কাই বিজা পরিমাণে বিসিংতেই চিনি সীমানি মারি চাষামানি মারি বেলাইন কোয়ারঙ্গ বাংকুগ তামনি হিঙ্কাই চিংচা সাবান থং সারা থাকে কম্পিউটার ফানংথুং যা সানও খাইনা ফানো সং পড়িনানি নাগো হাই দিবা পড়ি খাঙ্গাই সে সং সাইমানো বজাগা তামো অংনাই বমহাই অংনাই পড়িয়া হাঙ্গাই সং বাহিলে সাইমানাই আবনি বাকি যে পড়িনানি লয় আবো চং টংনানি নাঙো চিনি যত বরকনি ন আবনি সে গবং কক ব কক হাঙ্গা হাঙ্গাই পড়িনানি লয় হাঙ্গাই পড়িমানানি চং নাংনাই পরিমাণে নামানি বাকি সরনানি নামায় কাইশ বিজাব সরনা থাকা হাই যাইকে পড়িনাই চিনি অক্ষর জ্ঞান এবার যক্ষর সিনিয়া ককথাই রকম সিনিয়া হাঙ্গাঙ্কাই যাইকে পরিমাণ আবুনি বাকি অবনো পড়িনানি বাকি চিনি সরনানি চিনি ককথাই রকম সিনিনানি সাইমানানি আবনো নাঙ্গো হাইকিছে সং কাহামকে পরিমাণায় আবনি বাকি বো চিনি লয় নাঙ্গো যাঙ্কা হাঙ্কে পৈলানি সিমিনো চিনি চিয়ামুং সং পৈলা ফাঁসিনি সিমিনো মা থাকাই আবনি বাকি সরনানি পড়িনানি চিনি বাকি বেলাইন নাঙ্গো মানে হ্যালো
2: ম্যাডাম
0: ফোন কাহাম তাকুক লামসক পান্দাব সাবংকা তাকং খরং বুঝি মালিয়া
2: আং রবি সারে
0: দং ও রবি আ

0: ইঞ্জিনিয়ারিং অফিসারিং পাইলট কত কি সঙ্গলা আপন থেকে নিনি বই তো কইনা বই পরিমাণ থেকে শিক্ষান আহরণ খাই গিয়া নলেজ নাও না ওই কাইসা কাইসা বরক তাবুক ডক্টর খেয়ে বউ বরং নসংহা ইয়াত থেকে আগ গেলাম করম বলা বোন বইয়াত কাইসা বিশি করি ইয়া কাইসা বিশি করি তো বে ও জানি যে ব্রেন নলেজ সমানে অবতাই কি সব এক্সপিরিয়েন্স নিয়ে ডক্টর উঠা ইঞ্জিনিয়ার নব পেঙ্গ মানে শিক্ষা এমন একটা জিনিস অব পাই মাইয়া খবর মিয়া শিক্ষক দাঁড়াই খরং মাইয়াটা শিক্ষা কইনি বরক অফিসার হো আইপিএস হো বা কত কি সঙ্গ অবগে শিক্ষা তো দরকার শিক্ষা ছাড়া কোনো সামু খাইমিয়াটা
1: জেসা কাহাম লয় ন খাইনা থাকা লয় সানাই অভ্যাস মানো প্র্যাকটিস বারক আমি ককথাই রকম বুঝি মানো বা আবনে বাকি আংমা সাকা যয় খাইমানী অভ্যাস খাইমানী আবো চিনি সানা থাকা আগে জনা রক নগো চিনি ও ঋষি মুনি রক যে কবংমা কতর কতর বড় রক আমি যে বড়ক যে তপসা তপস্যা নহনাই বরক যে খাইলামান ধ্যান রক খাইলামানি আবর চৌনগো আবো আশক বছর আশক বিশি বরক খাইমানি আবো বো লয় ন খাইতে খাইতে সালচা সালনি সালতাম খাইতে খাইতে আবো বিশি বিশি বসক লাইথাং আবো সাইনমায়া আর যে লয় আবো সালচা সালনি খাইমানি বিশিং বামা সাল খাইমানি লয় খাইমানি ইয়াগুলোসে চেন বড় রক চিনি যে থানা মুসংমা খাইনা মুসংমানি জায়গা নসং নাহারি মানো আবনি বাকি ন লয় চিনি তমুং চামুং টংনানি নাগো আপনি বিশিং বিজাব পড়িনানি লয় গাঙ্গাই দেব কাহামকো হ্যালো ই আং কিসা বুঝি মালিয়ে নাম সারা নাই কথা খুব আম বাকি
2: আঙ্কেল তো তিনি তো বিজাব নিকি খালাইমানি খায় দা
1: বিজাব পরিমাণে লয় সে তো তাকো বিজাব তৈয়া বিজাব পরিমাণে লয়
2: আপনি কে সামনে যে যে পড়া তো সিনি লাভ মোবাইল বাক্সা নো হাই দিবা লাভ মতন যে কথা তো পড়ি না নাঙ্গো কাহাম তং না নাঙ্গো পিয়াবে নিজে নিশা কাহাম তংকে সে কোনো কাহাম নাই হাই দিয়া পরীক্ষা নিয়ে কোনো মনে থমলে পাই না দা কো নং বজর পাই না নাই তোমাকে আইকে সাজিনে পাই তো
1: হামবাইন ন তৈসাহানি হানি খরঘর মান বাকে আও আপনি বাকি লয় চিনি টংনানি নাঙ্গো বিজাব পরিমাণে লয় পরিমাণে বিশিং তৈ সবং মানো সাইমানো আও আং আনি কাইসা এক্সপিরিয়েন্স হাবা যে আং মানসাকমানি এবার নুকমানি আপনি ককনো না কিসা সাইখানাদেশে মানে বিজাব পরিমাণে বিশিং তৈ খরসা খরসা বরক গবাংমা কর্ণাটক কথমা কর্ণাটক ককতাং কক্লব রক সিও বিজাব বিশিং কথমা রক কেরং কথমা থাবো গল্প উপন্যাস জেসমান থাবো আসকে কর্ণাটক সৈজাক আসকে নাংকুকমানি আপনার পরিমাণে বিশিং দিন বখাও বুপুর হাবিথাং সাইমিয়া আপনি বাকিন ও যে পরিমাণে লয় চিনি বরকনি মাইন্ড সেট খাইথানি চন টংথানি চন ইমোশনাল খাইথানি কাব্রথানি চন ওয়ানারথানি গবং মা জাগানো চন তৈও এবা চন লগিরবো তামনি হেঙ্গাঙ্কাই কক থাইরকনি বিশিংও কক নি যে কক বুতাং রকনি বিশিংও যে সৈজাক যে কক মাং রক তঙ আবরংনো পরীক্ষা হাঙ্কাই চিনি বোকা বিশং আসকে হাবি থাঙ আবো চিনি বক্রনি নংখরি আঙে থাকুন আবনি বাকি না অমহাই ককথাই রং সং পড়না নাঙো তাই সিনানি নাঙো হ্যালো
3: হ্যালো
1: ফোন কাহাম তাকো
3: বকো তিনি বেলায় সাক থার মানে বিসিং তুই হাবৈ মাছে
1: আও
3: জমা দিয়ে দাও।

0: সপ্তাহে পান্দাও তাকু তো সাংরা দে
1: খা খামিয়া ফান এফএম খানা খাকে দমই মাইয়া
0: আবো তো
1: আপনার দিনই টপিক বেলাই না বনাং খুব মানে এই টান্স নাই ও যে উন তং জরাও বেলাই খে অব হালাই না নাং খুব তো আংখা আং রিকোয়েস্ট খাই নাই যে ওয়াই ওয়াই থাম কল খাই নাই রাও ন প্লিজ নরো ওয়াই সান কিছু চান্স না দি ছালো আজকে নি চাকুক নাই এই টপিক ন বুঝি শুক্র বই বুঝি গই তারপরে কল খাই লাই নাই তিনি নি টপিক হয়তো শুন রবাম জ্ঞানী বান্দার আরো সৃঙ্গই উল্পায় হাসি বাহিখে আরো নিও এলএম নি রবাম হুঞ্জাখা মালে বিজাব অংখা বেলাই কুথো গহাবই ওয়ান সগই সামজাক কাইসা বিজাব আবো হাই না হাই থেনে থেনে খাইবে হাই না ফাট ফাট সালসা বিসিং সুগি তিসা মানে আবুয়া আবনি বাগুই না আবনি গরং খেজু দাতা তাবো কেন গতমা ফানি কগলব ফানং তাবং ধর্ম গ্রন্থর মহাভারত ফানং বাইবেল র ফানং করক তো কাইসা কাইসা চাপ্তার কাইসা কাইসা বুথাই সুইনানি বুসু বুমা ওয়ান সঙ্গে দেব আপনি বাকইনে বাহিখে ও আ বিজাব ন হিলি খাই রোবনাই গরং ন কুথু খাই বড় রক ন হাম খাই রোবনে যেহেতু বই বা সাম যাকবা বিজাব বা অটোমেটিক্যালি চুন আবো জ্ঞান নাই এলএম ইয়া ফার্সি নাই আপনি বাকই চেলাই খেয়ে তাবং জনাবো তাবক স্পেশালি মাস লাইগ কক বরক যে তাবক চিনি ওয়ারজাগই তংমানিব বিজাব কংসা কংসো হাতিব মানথকা বাইলাইখা নুগলাইখা বানি রঙ সিয়া তাবক যে আসলে সুইনাই যে তাবক খা ওয়ারুই স্রাংজাক তংমানি আরো নিব চিনি যতনি স্লাই বিয়াল নুক জাখা পরি নাই কেরুই বিজাব বানি রব বিজাব বানি রগত লাঙ্গুই তাবো বাই থাঙনি সুইজাক কাংসা কাংনি তুনই রক্ষাকে কাংনি রক্ষ পাইজাক
0: পাইনাই কেরুই পরি নাই কেরুই
1: পরি নাই কেরুই কে তাবো হি ও যে যারা সুইনাই খাইনাই রক্ন আনি বইন না দি আবো ক গিয়া আনি স্লাই বিনি তেই বু হেলি জ্ঞান গানাং নি যে টংয়া দেবা
0: চিনি তমুং চামুং আগিনি যে লাইফ হাইজাক তমুং রকনো চিনি বমহাই চিং লাংমা রক লাইফ রক তঙি ফাইকে আমার অনো চিং সিমানো পরিমানে বিষয়
1: আবরণতা কে তাবো চিং তো সানা থাকাকে সিরিং মুং চিনি দাল থাম তঙ খানা মানি
0: আও সিমানি দাল
1: ব্রিজ লাই নুক মানি তে পরে মানি এরপরে চিং সুই মানি
0: কতর কতর বাণী রোগ
1: নানা রকম চিনি বৈতাক তো সোশ্যাল মিডিয়া বুতং আর বু পরে চিনি পরে বাই পাইয়া কতর কতর বাইবেল ফান হতো যে সা তিনি যে কাহিনী কতর কতর মহাভারত ফান দেবা না অন্য তং
0: আর বু তো নং পরে না নং নাই বলে না আর মোবাইল ফোন থং কম্পিউটার যে জায়গা ফোন থং পরে না তো নং নাই নং পরে একা ভাগে চিনাইবা
1: আপনি বাগাই নছুন তাব স্পেশালি সরাই খনাই রও শুধু মোবাইল খেয়ে গুই সার মন কারুই বড় কিছু সার জরা রকাকে বড় লাইফ তাইবু তাই হামুই ফাইসা নয় তাই বড় সিমারি তাইবু বাংনাইটা আপনি বাগুই চুন হাইদি চুন বই সুইনাই রকম বহাই তাইবু এনকারেজ যত্ন রলাইগান
0: গবাং মা ককলব সিনাই ককতাং সিনাই কথমা সিনাই রক গবাং মা তং সিনি বড় আবহাই খনা যত আমর রকম পরীক্ষাঙ্কাই সিং গবাং মানো সেরঙ্গি মানো সাই মানো
1: অভাই কাইসা কাইসা বই দো নাই সামাহাই কাইসা কাইসা কেরাক তোমার খনাঙ্গুই তুমুং বুঝি মানখাঙ্কে আসে চিনি যে জ্ঞান চিনি যে

0: ব্যবহার ইন বিহেভিয়ার চেঞ্জ খাই রই মানু অবাই কাইসা আবরক দঙ্গতা
1: মেলাই নাম কোম্পানি আবো
0: আনি বাগৈ আং রিকোয়েস্ট খাইগো সুন ফাইদি বয় পর লাগানো কি বানি গ্রব কাংসা কুংসু ফানা নারক নারক লাই যে জাজক মানি আবো হাইরক ন আনি বাগৈ তিনি যে হামিয়া তং মুরক সুন বয় পর মানি বিসিং তৈ সুন কাতে উই মানতা
1: আও
0: এই ছাগ নি ওয়ান সব মুং নবু সুন স্লাই রে তুই ফাই মানা
1: হ্যালো পাইথক জড়াবা জড়ানোর রেগিন টংলাইবা যক সাই কচার মাজার থাকি খাঙ্কা আবতে বখা টং থাঙি থাঙো আবন বাকিন যিনি আসে কক সালাইলিয়াবা আও তে সালচা কক বথমার তুইফেকে যকলাম মানজুলাইসিবনে তিনি পান্ডা যেন পাইনা ফাঁসং থাকো তিনি যকলাম সালাইকা বিজাব পরিমাণে লয় খাইমানি আবনদগে বিজাব পরিমাণে লয় চিনি বরকন কুচুক তালাং থানি চাসার থানি হামক্রাইনি থায়ো বেলাইনো গাহাম খায়ো আবনি বাকিন যতনি পড়ে নাগো সিনানি নাগো তাবুক সঙ্গ চিনি হাপাং হাপাং ফাঁসিং থেকে সঙ্গ পড়ে লয় খাইমানি ন বেলাইন ফান রমানি নুকসাগি দো রংনক রগো তামনি হিঙ্গাঙ্কাই কবং মা বরক পরি তংফানো কবং মা ককথাই রক সিনি আংমানি বাগৈ কবং ককে পরিমানি লয়ন জোরই দো আবনি বাগৈন অ লয়ন গাহাম খাইনা নগো গাইতিনি পান্ডা আসে জরতে নিত যত্ন না হামবাই খুলুমকা

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হর দেশ

0: ट्रेबल पार्टनरशिप चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके, और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
1: फ्रांस और स्लोवाकिया सफरेर तृतीय पर्याय प्यारिसे फलप्रसू सफर शेष करे प्रधानमंत्री नरेंद्र मोदी नतून दिल्लीर उद्देश्य रवाना हयेछेन। फ्रांस सफर समाप्तिर प्राक्काले सामाजिक माध्यमे देवा एक बार्ताय श्री मोदी बलेन जे आगामी दिनगुलिते भारत ओ फ्रांस बंधुत्व आरो सुदृढ़ हबे। प्रधानमंत्री जानान पारस्परिक जोगाजोग ओ फलाफलेर दिक थेके फ्रांसेर एई सफरटी छिल अत्यंत व्यापक। सफरेर सूचना हयेछिल निज शहरे आयोजित भारत ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন।
2: প্রিয় মিত্র নরেন্দ্র, মুঝে বহুত খুশি উই আপকা নিস এভিয়ন প্যারিস মাই সে সাথ রে দৌরে কে লিয়ে স্বাগত করতে ফ্রান্স ও ভারত কি দোস্তি আমার রায়।
1: এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটি সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বিমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে রাজ্যের 1,10,00,000 বেশি কৃষককে বিমা সুরক্ষা প্রদান করা। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে 18,250 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে 2,115 মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে 990 মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরেই

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিভিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডিবিটি বা সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে ইনসেন্টিভের টাকা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকার, এনটি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যগুলির নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিভাটেক 2026 শীর্ষ সম্মেলনে ভারতকে উদ্ভাবন ও প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে বলেন, ভারত বিগত 10 দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তর

অর্থ দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, টেলিমেডিসিন, কৃষি এবং আরও অনেক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছে। ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধলাই জেলার সালেমার টাউন হলে গতকাল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ক্ষেত বাঁচা অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কল্যাণপুর শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাঁচা অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের যুগ্ম অধিকর্তা বিইউ চৌধুরী, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা ভগৎ সিং যুব আবাসে গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের তিনদিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মাছ চাষে মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ জেলা কৃষি উৎকর্ষ কেন্দ্র গতকাল পাটনার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ উদ্যানভিত্তিক চাষ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক এক্সপোর উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পের জন্য একটি প্রদর্শনী। শ্রী প্রসাদ তার ভাষণে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্পের জন্য সুযোগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর ভূমিকার উপর আলোকপাত করেন। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড 4-1 গোলে পরাজিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। কানাডা 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতারকে। এদিকে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলাটি আজ সকাল 6:30 শুরু হয়েছে। শেষ খবরে ফলাফল 0-0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 50.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী তিনি দিল্লির তালো কাইসা আলাইদা পান্দাব প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবসা খকনই সাই ব্রেরা রোজাক রাং সুবানা বাগৈ আফারানো কেন্দ্র তাইতে তাংতেই সামুংমান থগ্রমুং মন্ত্রী ড মনসুখ মান্দাবিয়া সাকা থাংনাই বিসিনি আগস্ট তালনি সিমি পি এম বি ভি আর ওয়াইও খবজা খরক দকজি থাম রাসায়নি সাইব গবাং সামুং তাংনাই রক্ন সামুংমান থগ্রমাও খবজাখা আবনি বিশিঙ্গ রাও খরক থাম জি সুক নব্রৈ বখুর সাকা ও সামুংবুতাংনি বিশিংতৈ খকজি বা রাসায়নি সাইব গবাং সেবসাব মাননাই রকনি একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিশিংতৈ ইনসেন্টিভ রাং রোজাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্যারিস বিবাটেক নৈসাই নৈচিত কুচুক বেরেমনি কুথুম লাইমাও ভারত ইনোভেশনস দে তাং সেপনি কাইসা হায়ুং বেরেমনি কেন্দ্র হনে খুরসাখা মন্ত্রীবক্রক মিয়াবিনি কক নারকমাও ভারত থাংনাই কবাংমা বিশিরমই তাং সেপ বাবায় স্লাইমুংনি সেপ বাই বুসকাঙ্গই তঙ্গ হনে খুরসাখা বর্ষাকা ভারত রাংথং মানজাক মুং রং টেলিমেডিসিন হুক বার্তায় জুদা জুদা দেখিল তাং সেপন সামুঙ্গ ফনাঙ্গই তঙ্গ ভারত হায়ুংনি কতরকুক ডিজিটাল সিনিমুং সেপ্তাই হায়ুংনি কতরকুক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মস নামকা হনে খুরসাখা মন্ত্রীবক্রক। কেন্দ্র রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি গতালো কুচুক বেরামনি পান্দাও অ জুন তালনি সিমি নৈচিসাও নিট ইউজি আমজক মুং কুবুইতাই স্রাই স্রাই খাইনানি বাকে

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা।
0: শ্রোতা বন্ধু, আজ 19 জুন, বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস।

0: ২৬ সালের এই বিশেষ দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান অঙ্গীকার হল বৈষম্য দূর করা। ২০২৬-এ মানে এই বছরের ভাবনা হল বেঁচে থাকার ব্যবধান কমানো, সিকল সেল রোগে সাম্য প্রতিষ্ঠা করা।
1: আজ আমরা এমন একটি বংশগত রক্তকণিকার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা করছি, যা নীরবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে যন্ত্রণাদায়ক করে তুলছে।
0: সিকল সেল এনিমিয়ার কারণে শরীরে লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো বাঁকা হয়ে যায়, ফলে রক্তপ্রবাহ বাধা পায় এবং তীব্র শারীরিক ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের দেশের প্রত্যন্ত ও আদিবাসী অঞ্চলগুলোতে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়।
1: দুর্ভাগ্যবশত উন্নত চিকিৎসা এবং সচেতনতার অভাবে আজও বহু শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত এবং অনুন্নত অঞ্চলের রোগীদের চিকিৎসা প্রাপ্তির মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে তা দূর করাই এইবারের থিমের মূল লক্ষ্য।
0: আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র সচেতনতাই পারে এই রোগ প্রতিরোধ করতে। বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে রক্তের জিনগত পরীক্ষা বা স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি।
1: তাহলে আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই রোগের বিরুদ্ধে লড়বে, এমন যোদ্ধাদের পাশে দাঁড়াব, কুসংস্কার দূর করব এবং প্রতিটি রোগের জন্য সমান চিকিৎসার সুযোগটা নিশ্চিত করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি সিকল সেল মুক্ত সুস্থ সমাজ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 19শে জুন, চলুন একবার চোখ বুলিয়ে আসি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনে কি বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেছিল। 1901 সালে রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ, আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া 1911 সালে আজকেরই দিনে পর্তুগালকে প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করা হয়। 1919 সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার বড়াল। 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। তাছাড়া 1981 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেন সুভাষ মুখোপাধ্যায়, ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নলজাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক তিনি। তাছাড়া 1982 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতার সংগ্রামী ননীলি দাস। তাছাড়া 1970 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।
1: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এইবার কিন্তু সময় বলছে আপনাদের অনুভবের কথা শোনার।

0: অর্থাৎ লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আজও বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তার মধ্যে প্রথম চিঠিখানি যিনি লিখে পাঠাচ্ছেন, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, কোনো দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোনো দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কবিতার লাইনগুলো অনেকেরই আজ চেনা। বিশ্ব পরিবেশ দিবস, যে পরিমাণে গরম বাড়ছে, সবুজ শ্যামলিমা আজ বিলীন হয়ে গেছে মফস্বল, যা ছিল গ্রামাঞ্চল। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কমে গেছে। ডিজে বক্স মাইক আজ সব জায়গার শান্তি ভঙ্গ করেছে জিপগুলের। পৃথিবীর একমাত্র বুদ্ধিমান মানুষেরা বাকি, জিপগুলির নিজস্ব জায়গা দখল করেছে নিজের স্বার্থে। সহজ পাঠে পুষ্করিণী খননের কথা লেখা হয়েছিল, এই ছিল তখনকার সময়ে সামাজিক প্রকল্প বাস্তবায়ন। দুর্ভাগ্যজনকভাবে এখন সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। ঠাকুরের কথায় বলি, দাও ফিরে এই অরণ্য লহ হে নগর, খুব ইচ্ছে করে নিজ বা যৌথ উদ্যোগে সমাজের সকলের জন্য প্রচুর বৃক্ষরোপণ করি এবং পুকুর কাটাই আগের মতন। জানিরা এরকম ভাবলেই পারব কি, কে আমার সাথে আসতে চাইবে, আমারই বা সাধ্য কি। ঈশ্বর যদি আমার ইচ্ছে পূরণ করেন তবে তো একটা কাজ হবে। বৃষ্টি পরে গাছের ধুলো ময়লা ধুয়ে যেভাবে পরিষ্কার করে দেয়, তাতে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যগুলির অন্যতম অনুপম সৌন্দর্য ধরা দেয় চোখে, এই রকমভাবে আমার মনে হয়। গাছ মানেই অনেক পাখির বাসা, সেই বাসা তাদের আবার ফিরিয়ে দেওয়া উচিত মানুষের। কেননা বসুন্ধরার একমাত্র প্রাণী মানুষ ছাড়া অনেক কিছু ছিল, আছে, থাকবে। সুতরাং সকল প্রাণীর অনুমতি নেওয়া সম্ভব নয় বলে আমরা পৃথিবীতে ঢুকে সব কিছু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে ধ্বংসস্থলে পরিণত করতে পারি না। পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসর ও আজানিং, কিন্তু জাগতে কতক্ষণ। জীবকুলের অস্তিত্বের জন্যই সবুজের অভিযান অবশ্যই কর্তব্য হওয়া খুবই দরকার। সকলকে সবুজের শুভেচ্ছা জানাই, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা।
1: এবারে চিঠিটি লিখেছেন ডালিয়া দে, বেথুর হরি নদিয়া থেকে তিনি লিখছেন। প্রাণীর প্রিয় অভিজ্ঞাপন, তোমার এই মাসের প্রথম পক্ষের বিষয় সবুজ হোক ধরার প্রাণ। এর তাৎপর্য সুদূর প্রসারী, একটি গাছ একটি প্রাণ, বাস্তবে একটি গাছ অনেক প্রাণ। বিশ্বভুবন জুড়ে ছড়িয়ে আছে তার অসীম অস্তিত্ব। গাছের দেহে যে প্রাণ আছে, তার দেহে যে অনুভূতি আছে, সেই স্বীকৃতি দিতে আমরা প্রতিনিয়ত কুণ্ঠাবোধ করি। গাছের জীবনী শক্তিকে আমরা অলিক ও অবিশ্বাস্য বলেই মনে করি প্রতিনিয়ত। অথচ সবুজ গাছপালা তাদের বুকের পাঁজরে আগুন জ্বালিয়ে আমাদের জীবনধারাকে, আমাদের সভ্যতাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখাতে সদা তৎপর। রবি ঠাকুরের লেখনীতে ধরা পড়েছে সেই গভীর আকুতি, দাও ফিরে এই অরণ্য। সেই অরণ্য, সেই সবুজ প্রকৃতি, সেই সবুজ গাছপালা আজ দ্রুত ধ্বংসের মুখে। উন্নয়ন আর বনভূমি ধ্বংস এখন যেন এক সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। 1970 সালে ওয়ান গমির মথাই নামে এক কেনিয়ান মহিলা গ্রিন বেল্ট মুভমেন্ট নামে একটি প্রতিষ্ঠা গড়ে তোলেন, যার মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। এর ফলস্বরূপ 2004 সালে পরিবেশ রক্ষায় আনলো সংগ্রামের জন্য প্রথম আফ্রিকান মহিলা হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। কেনিয়া জুড়ে প্রায় 3 কোটি গাছ লাগিয়েছিলেন তার সংস্থা। 1972 সালে স্টকহোম বিশ্ব সম্মেলনে পরিবেশ রক্ষার যে সংকল্প নেওয়া হয়েছিল তাকে এখনও সর্বত্র গ্রামী করে তোলা যায়নি আজও। আজ এই ধরার বায়ু

কোন জলরাশি দূষণে আক্রান্ত। আত্মঘাতিনী মাটি তার আপন বুকের সজীবতা হারিয়ে রিক্ত মুক্তি ধারণ করেছে। বৃষ্টিপাতের অসাম্য, বিষ্ণু উষায়ন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে চলেছে। সুতরাং সাধু সাবধান, প্রকৃতির এই অশনি সংকেত এখনই বুঝতে না পারলে শেষে সেদিন কিন্তু সত্যি ভয়ঙ্কর। প্রকৃতি এই রুদ্র রোষের মোকাবিলায় বিজ্ঞান ভিত্তিক অভিযোজন এবং সমষ্টিগত সচেতনতাই পারি আগামী দিনের পৃথিবীকে রক্ষা কবচ দিতে। তখনই আমরা আবার বলতে পারব, সবুজ হোক ধরার প্রাণ। আগাম বর্ষার শুভেচ্ছা সহ ডালিয়া দে, বেথুরা ঢড়ি, নদিয়া।

লিখছে তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাঁকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা 2009 সালের 25শে মে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে, যার ফলে প্রচুর সম্পদ এবং জীবনহানি হয়েছিল। তারপর বিভিন্ন সময় এসেছে ফণী, বুলবুলের মতো ঘূর্ণিঝড়, তাণ্ডব চালিয়েছে উপকূলবর্তী এলাকায়। 2020 সালে যখন করোনার অতিমারিতে সবাই গৃহবন্দী, সেই সময় এলো আমফান। উপকূলবর্তী এলাকা ছাড়িয়ে এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঢুকে পড়ল শহর কলকাতাতেও। ঠিক তার এক বছর পর 2021 সালে আবার আবহাওয়া দপ্তর বার্তা দিল বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে, আসতে চলেছে আবারও একটি ঘূর্ণিঝড়। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন প্রস্তুত হতে শুরু করল ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য। কিন্তু সবার আশঙ্কা মতো ঝড় হলো না, বৃষ্টিও হলো না তেমন একটা। সবাই যখন সবে ভাবতে শুরু করেছে, যাক এইবারে আর তেমন একটা কিছু হলো না, স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কেউ কেউ, ঠিক তখনই খবর এলো নদী বাঁধ উপচে জল ঢুকছে লোকালয়ে। সবাই ছুটল নদী বাঁধের দিকে, দেখা গেল অন্তত 10-12 ফুট উঁচু হয়ে ভয়ঙ্কর দানবের মতো ছুটে আসছে জলোচ্ছ্বাস। দেখতে দেখতেই ভাসিয়ে নিয়ে গেল সারা উপকূলবর্তী এলাকা। তারপরে আরও 2-3টে জোয়ার ভাটা খেলে গেল এলাকা জুড়ে, এর ফলে সম্পদ নষ্ট হয়েছিল সব থেকে বেশি। উপরে উক্ত ঘটনাগুলো ঘটেছে দূষণের কারণে, ক্রমান্বয়ে জল দূষণ, বায়ু দূষণ, যানবাহন এবং কলকারখানা থেকে নিঃসৃত কার্বন মনোঅক্সাইড গ্যাস প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট করছে, তেমনি ওজোন স্তরে ফুটো করে বাড়িয়ে দিচ্ছে গ্রিন হাউস এফেক্ট, এর ফলে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এমন চলতে থাকলে আর কয়েক বছর পরে পৃথিবী বাসযোগ্য আর থাকবে না। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় সবুজায়ন, অর্থাৎ সবাই সচেতন হয়ে বাঁচাতে হবে বনাঞ্চল, রোপণ করতে হবে বৃক্ষ, তবেই বাঁচবে পৃথিবী, সবুজ হবে ধরার প্রাণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাঁকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

এবারে অভিজিৎ মণ্ডল শশাপোতা হুগলি পশ্চিমবঙ্গ থেকে তিনি লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, পাখির ডাকে ঘুম ভাঙবে, ফুলের গন্ধ লাগবে এসে নাকে, গাছ লাগিয়ে নতুন রূপে গরু যদি বসুন্ধরাটাকে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পুকুর ভরার রুখতে যদি পারো, বিলুপ্ত প্রায় প্রাণীর দেখা পেলেও পেতে পারো, নদীগুলোতে বইবে আবার সময় মতো জোয়ার ভাটা, এখন থেকে অনিয়মিত বন্ধ করো যদি বালিকা।

পাহাড় ঝরাবে ঝর্ণাধারা, মিটবে প্রাণের তৃষা। বন্ধ করো যদি পাহাড়ের বুকে বহুতল গড়ার নেশা। পথের ধারে ফুটবে আবার জানা অজানা শত শত ফুল। পরিবেশটাকে ভাবো যদি নিজের ধর্মকুল। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ।

0: আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের আজকের মতো লিখছে তোমায় পর্বের এখানে ইতি টানতে হচ্ছে। আপনারা লিখতে থাকুন, আপনাদের অনুভবের কথা আমরা কিন্তু অপেক্ষমান রয়েছি। আর সেই সাথেই বন্ধুরা, আগামী 21শে জুন আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রাচীন ভারতে উদ্ভূত যোগা ব্যায়াম কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার এক অপূর্ব মাধ্যম। আচ্ছা, যোগ দিবসের ইতিহাসটা নিয়ে যদি একটু আলোচনা করি, 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের সাধারণ অধিবেশনে এই 21শে জুন দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন এবং পরবর্তীতে রাষ্ট্রসংঘ এই প্রস্তাব গ্রহণ করে এবং 2015 সালের 21শে জুন প্রথমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। আচ্ছা, কেন 21শে জুনটিকেই বেছে নেওয়া হলো যোগ দিবস হিসেবে? কারণ 21শে জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। এই দিনটিতে সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে থাকে, যা প্রকৃতিতে প্রাণশক্তি এবং ইতিবাচকতার প্রতীক। ভারতীয় সংস্কৃতিতে এই দিনটিকে আধ্যাত্মিকতার অগ্রগতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, মানসিক চাপ, উদ্বেগ এবং অপসাদ কমাতে অবশ্যই যোগাসনের জুড়ি নেই, জুড়ে থাকবেন যোগাসনের সঙ্গে। এবং চলুন আমরা সকলে মিলে 21শে জুন এই দিনটিকে উদযাপন করি, উৎসবের আঙ্গিরে আমরা যেন পালন করতে পারি এই দিনটিকে।
1: এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। আগামী 26শে জুন 2026 সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী 25শে জুন বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করা হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে আগামী 23শে জুনের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বলছিলাম আপনাদের খানিকক্ষণ আগে 21শে জুন যোগা দিবসের কথা। আগামী 21শে জুন 19টি প্রত্নতাত্ত্বিক স্থানে 19টি জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানটিতে জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ সহ 300 জন যোগা ব্যায়ামে অংশগ্রহণ করবেন।
1: পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ 20 জুন 2026 থেকে 19 আগস্ট 2026

0: পর্যন্ত বলবৎ থাকবে।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য কিন্তু আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়েছে যা জমা করতে হবে। তার জন্য www.ovcw.tripura.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত জানার জন্য লগ ইন করে নিতে পারেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

0: এবারে একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অফিসার, শূন্য পদের সংখ্যা 9টি, এয়ার সেফটি অফিসার শূন্য পদের সংখ্যা 15টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল শূন্য পদের সংখ্যা 1টি, অপারেশন অফিসার শূন্য পদের সংখ্যা 19টি। দরখাস্ত জমা করার শেষ তারিখ 3 জুলাই 2026। বিস্তারিত জানতে http://upscionline.nic.in/ore এই ওয়েবসাইটে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটি কাজের খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বছর ভারতীয় রেলে দুটি বিভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী 29 জুন 2026 এবং অনলাইন আবেদন শুরু হবে 30 জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে, যা তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখে নেওয়া যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে rrbapply.gov.in এই ওয়েবসাইটে। তাহলে জানিয়ে দিলাম কিছু কাজের খবর।

শ্রোতা বন্ধুরা, আজকে একেবারে প্রথমেই বলছিলাম 19 জুন ওয়ার্ল্ড সিকেল সেল ডে। এই দিনটি পালন করা হয় সিকেল সেল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার উদ্দেশ্যে। সিকেল সেল রোগ একটি বংশগত রক্তের রোগ। এই রোগে লোহিত রক্তকণিকাগুলি স্বাভাবিক গোলাকার না হয়ে কাস্তে বা সিকেলের মতো আকার ধারণ করে, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছতে সমস্যা হয়। তাই আজকের সুস্থ থাকার টিপসে এই রোগ থেকে বাঁচার জন্য কিছু স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা আপনাদের সবার জন্য। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের ঘাটতি হলে সিকেল সেল রোগীদের জটিলতা বাড়তে পারে। অত্যাধিক গরম বা অত্যাধিক ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলতে হবে। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন শারীরিক সমস্যার সৃষ্টি করে। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ফল, শাকসবজি, ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। আর বিবাহের আগে থ্যালাসেমিয়ার মতো সিকেল সেল স্ক্রিনিং বা রক্ত পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকি থেকে

0: রক্ষা করা সম্ভব হয়। ধূমপান, মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে, এগুলো রক্ত সঞ্চালন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সঠিক চিকিৎসা, সচেতনতা এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং সঠিক চিকিৎসাই সিকল সেল রোগ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন।
1: এবারে ঘুরি বলছে আজকের আকাশ কি বলছে সেটা আপনাদের জানিয়ে দেবার। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 69%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 50.2 মিলিমিটার। আর হ্যাঁ, একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এ ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সাথেই আজকের মতো আমাদের অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
0: আর আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।
1: নমস্কার।

আকাশবাণী আগরতলা শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চারিত। এখন শুনবেন যুব বন্ধুদের অনুষ্ঠান যুববাণী।

0: चक्कर इकडे बघला पंचाहत्तर ए पंचाहत्तर
1: की अबाक होछो ভাবছো যুববাণীর অনুষ্ঠানে আজ বাজারের এত কোলাহল কেন? দাঁড়াও বলছি, আজ সকালে যদি বাজারে যাও একটা জিনিস কিন্তু খেয়াল করো, হঠাৎ করে মাছের দোকানে একটু বেশি ভিড়, মিষ্টির দোকানে লাইন, আর অনেকের মুখে একটাই আলোচনা, এই সব কিছু ঠিকঠাক তো, কাল কিন্তু বিশেষ দিন। তবে না না, দুর্গাপুজো নয়, পয়লা বৈশাখও নয়, আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী, কারণ ক্যালেন্ডার বলছে আর মাত্র একটা রাত। হ্যাঁ, শুধুমাত্র একটা রাত, তারপরেই বাঙালির ঘরে ঘরে এক বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সব আয়োজন, কোন মাছটা নেওয়া হবে, কোন মিষ্টিটা সবচেয়ে ভালো,

কি রান্না হবে এসব নিয়েই চলছে ব্যস্ততা। আর এই উৎসবের গন্ধ যেন আজকের সকালটার বাতাসেও মিশে গেছে। তাই এই সুন্দর প্রাণবন্ত সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি আরজি রাতুল, আর তোমরা শুনছো যুব বন্ধুদের অনুষ্ঠান যুব বাণী। তাহলে চলো আজকের এই সকালটাকে গল্পে, গানে, আড্ডায় আর একরাশ হাসিতে আরো একটু সুন্দর করে তুলি। কোথাও যেও না, সঙ্গে থেকো আর শুনতে থাকো তোমাদের জন্য এই গানটি।

জামাই তো হিট হবেই, কারণ আগামীকাল এই হিট হওয়ার দৌড়ে সবার আগে থাকবে এই জামাই। তবে একটা কথা কিন্তু সত্যি, জামাই ষষ্ঠী মানে শুধু খাবারের আয়োজন নয়, এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া। সারা বছরের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত আসে যখন এক টেবিলে বসে গল্প, হাসি আর ভালোবাসা ভাগ করে নেওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আনন্দ। আর এই সুন্দর সকালটাই সেই আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতে আমরা আছি যুববাণীর পর্বে। আচ্ছা, তোমরা কি জানো এই উৎসবের পেছনেও রয়েছে বাঙালির পারিবারিক ঐতিহ্য? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই দিনে ষষ্ঠী দেবীর আশীর্বাদে পরিবারের সুখ শান্তি ও সন্তানের মঙ্গল কামনা করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের সংসারের খোঁজ নেওয়া আর জামাইকে সম্মান জানানো, এই রীতি ধীরে ধীরে জামাই ষষ্ঠী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। আর একটা মজার তথ্য বলি, ষষ্ঠী দেবীর বাহন কিন্তু সিংহ বা ময়ূর নয়, বাহন হচ্ছে একটা বিড়াল। তাই বাংলার অনেক জায়গায় ষষ্ঠী পুজোর সময় বিড়ালকে বিশেষ গুরুত্ব দেওয়ার রীতি রয়েছে। তবে যুববন্ধু, এবার একটু অন্যরকম কিছু। আলো নিবেগেছে, চারপাশ নিস্তব্ধ। ভাবো তো, মাঝ রাতে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় আর বন্ধ ঘরের ভেতর ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, তারপর যদি দেখো তোমার চোখের সামনে বিছানার গদিটা

ধীরে ধীরে নিচের দিকে বেবে যাচ্ছে, অথচ সেখানে কেউই নেই, না কেউই নেই। শুনেই গা কাটা দিয়ে উঠল, না তাহলে প্রস্তুত হয়ে যাও। আসামের প্রান্তিক শহর নাহার কাটিয়ার এক পুরনো হোটেল, হোটেল ময়ূর। ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রজেক্টের কাজে সেখানে গিয়েছিল দেবাশিস। থাকার জন্য তাকে দেওয়া হয় রুম নম্বর 303। কিন্তু সেই ঘরে কাটানো একটি রাত বদলে দেয় তার পুরো জীবন। কি ঘটেছিল সেই রাতে, কি রহস্য লুকিয়ে আছে রুম নম্বর 303 এর অন্ধকারে? বিশেষ শ্রুতি নাটক রুম নম্বর 303, রচনা ও আবহ নির্মাণ অনিকপতি রায়, নির্দেশনা শুভেন্দু বিকাশ বাগ, চরিত্রলিপি সূত্রধার সপ্তদ্বীপ, দেবাশিস দেবরপিত, অভ্র চরিত্রে অনিকপতি, শুভমিতা চরিত্রে মৃন্ময়ী, আর রমাদি চরিত্রে বভ্রবী। তবে এর আগে একটা কথা কিন্তু বলে দিই, এই শ্রুতি নাটক সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। আকাশবাণী কোনো ধরনের ভূত প্রেতাত্মা বা কুসংস্কারকে সমর্থন করে না। তো শুরু হচ্ছে শ্রুতি নাটক রুম নম্বর 303।

0: সালটা 1997। আসামের এক একেবারে প্রান্তিক শহর নাহারকাটিয়া। এখানকার অয়েল রিফাইনারি বা তেল সংশোধনাগারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর। দিনের বেলা এই শহরটা যতটাই কর্মব্যস্ত, সন্ধ্যার পর ঠিক ততটাই শ্মশানের মতো নিচু। রাত 8টা বাজতে না বাজতেই রাস্তাঘাট একেবারে জনশূন্য। এই শহরেরই বাস স্ট্যান্ডের গায়ে লাগানো একটা পুরনো কোমট হোটেল, হোটেল ময়ূর। ইঞ্জিনিয়ারিং এর তিন পড়ুয়া অভ্র, শুভমিতা আর দেবাশিস রিফাইনারিতে তাদের প্রজেক্টের কাজে এসে উঠেছে এই হোটেলে।
1: আপনাদের সাবি, তিনি তলায় পাশাপাশি তিনিটে ঘর দিলাম। তিনি খো 1 নম্বর ঘরে থাকবেন অভ্রবাবু, তিনি খো 2-এ শুভমিতা দিদিমণি, আর ওই কোণের দিকে তিনি খো 3 নম্বরটায় দেবাশিসবাবু।
2: থ্যাংক ইউ রমাদি, তা রাতের খাবারের ব্যবস্থা তো ঘরেই করে দেবেন বলেছিলেন, খুব খিদে পেয়েছে কিন্তু।
1: হ্যাঁ বাবা, বেয়ারা ঠিক সময় মতো দিয়ে আঁকিবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি।
3: কি কথা রমাদি?
1: রাত বেরেতে যদি কেউ আপনাদের দরজায় নক করে, খবরটা দরজা খুলবেন না কিন্তু, চুপচাপ শুয়ে থাক।
3: সে কি, কেন, চোরটাকাতের ভয় আছে নাকি এখানে?
1: আরে না না দিদিমণি, এই তল্লাটে সুর আসবে কোথা থেকে? আসলে ওই ওপরতলার সাদে একটা আড্ডাখানার মতো আছে, তো মাঝে মাঝে ওখান থেকে বখাটে ছেলেপুলেরা নেমে এসে খামোখা উপদ্রব করে, মদ্যপ অবস্থায় দরজায় ধাক্কা দেয়। আপনারা একদম কান দেবেন না, আপনারা বলুন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি।
2: বখাটে ছেলে, আমার দরজায় ধাক্কা দিলে কান ধরে সোজা ছাদ থেকে নিচে ফেলে দেব। এই চল ভাই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কাল আমার 8টার বাসে জোরহাট ফিরতে হবে, প্রজেক্ট রিপোর্টের যা 12টা বাজিয়ে রেখেছি। এই গুড নাইট শুভমিতা, গুড নাইট দেবু।
3: গুড নাইট, সকালে কিন্তু আমি ডেকে দেবো তোদের, ভোরে ওঠার অভ্যেস তোদের কারোর নেই।

0: আমি জানি।
1: আচ্ছা বাবা ঠিক আছে, এই শোন তুই সকালে অ্যালার্ম দিয়ে রাখিস। হ্যাঁ গুড নাইট।
2: গুড নাইট।
3: যে যার ঘরে শুতে চলে গেল। রাত তখন প্রায় বারোটা। দেবাশেষ বন্ধুদের কাছে যে দেবু নামে পরিচিত, তার আবার মশারি না খাটিয়ে শোয়ার বদ অভ্যেস। রুম নম্বর 303। নিস্তব্ধ শহর। দেবু ঘরের জানালাটা খুলে দিয়ে বিছানায় আধশোয়া হলো। জানালার বাইরে দেখা যাচ্ছে অয়েল রিফাইনারির চুল্লি থেকে বের হওয়া গনগনে লাল আগুন।
1: মানিব্যাগটা ড্রয়ারে রেখে দি। আরে এটা কি? একটা পুরনো ডায়েরির পাতা। কি কি লেখা এটাতে?
3: ড্রয়ারের একবারে কোনায় একটা আধ পোড়া ডায়েরির পাতা খুঁজে পেল দেবু। পাতাটা ধুলোয় মাখা, কালির লেখাগুলো প্রায় মুছে গেছে। কৌতূহলবশত পাতাটা আলোর কাছে নিয়ে এলো সে।
1: কিছুই তো বুঝতে পারছি না কি লিখেছে। এই দম বন্ধ করা পরিবেশ থেকে আমি মুক্তি চাই। রোজ রাতের এই অপমান আর সহ্য হয় না। আজি আমার মানে মানে কে লিখেছে এটা? ও বুঝেছি, নিশ্চয়ই আগের কোনো বোর্ডার ফেলে গেছে। ডের চাই ফালতু জিনিস।
3: কাগজটা ফেলে দিয়ে দেবু বিছানায় শুয়ে পড়ল। চুলির আগুনের শিখার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে দেবুর চোখ লেগে গেল সে নিজেও টের পেল না।

0: এত পোকা কোথা থেকে এলো হঠাৎ?
1: খোলা জানালা দিয়ে ঝাঁকি ঝাঁকি ছোট ছোট নাম না জানা পোকা ঘরে ঢুকছে। দেবু তড়ি ঘড়ি উঠে গিয়ে জানালার পাল্লা দুটো সশব্দে বন্ধ করে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেবুর মনে হল, ও ঠিক পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল খুব সন্তর্পণে।
0: কে? এই কে কে ওখানে? এই অভ্রনা কি রে? এই এই দেখ, ফাজলাম করিস না কিন্তু। কে?
1: দেবু ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু ঘরের ওই আবছা আলোয় স্পষ্ট দেখল কেউ নেই। ঘর সম্পূর্ণ ফাঁকা। মনের ভুল ভেবে দেবু আবার যেই বিছানায় শুতে যাবে, দেবু স্পষ্ট শুনতে পেল ওই ঘরের ভেতরে কারুর চলার শব্দ। অত্যন্ত সাহসী ছেলে দেবু, কিন্তু এবার সেও বেশ খানিকটা ভয় পেয়ে গেল। বিছানায় শুয়ে সে জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো।

কিন্তু হঠাৎই এই বদ্ধ ঘরে এক অদ্ভুত উৎকট গন্ধ ছড়াতে শুরু করল। প্রথমটা দেবু গন্ধটাকে অবহেলা করার চেষ্টা করছিল, কিন্তু ক্রমেই সেই গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকল। অনেকটা মরা পোড়ার গন্ধের মতো।

0: কিসের গন্ধ এটা? মনে হচ্ছে মাথাটা ঘুরে যাবে। বমি আসছে।
1: অসহ্য এক দুর্গন্ধ। অগত্যা কোনো উপায় না দেখে দেবু তার ব্যাগ থেকে বডি স্প্রে বোতলটা বের করে সারা বিছানা আর ঘর মা ছড়িয়ে দিল। এতে কিছুক্ষণের জন্য সেই উৎকট দুর্গন্ধটা একটু কমল ঠিকই, কিন্তু দেবু বুঝল আজ রাতে আর তার কপালে ঘুম নেই।

রাত তখন প্রায় দুটো, কোনো মতে চোখ দুটো লেগে এসেছিল দেবুর। কিন্তু হঠাৎ একটা কনকনে ঠান্ডায় ওর ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল সেই পচা মরা পোড়া গন্ধটা আবার ফিরে এসেছে, এবার আরো ভয়ানক, আরো জাঁকি বসেছে। দেবু স্পষ্ট অনুভব করল বন্ধ ঘরের ভেতরে কেউ একজন পায়চারি করছে। পায়ের কোনো শব্দ নেই, কিন্তু একটা ভারী কনকনে হাওয়া যেন এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াচ্ছে। কোন উত্তর নেই, কিন্তু অন্ধকারের বুক চিরে কে যেন ধীর পায়ে এগিয়ে আসছে ওর বিছানার দিকে। গদির একটা দিক নেমে গেল, কেউ একজন না, কোনো মানুষ নয়, অশরীরী কিছু একটা দেবুর বিছানার ওঠার চেষ্টা করছে। দেবু ভয়ে সিটিয়ে গেল, ও চাইছে গলা ফাটিয়ে চিৎকার করতে, পাশের ঘর থেকে শুভমিতা আর অভ্রকে ডাকতে। কিন্তু কে যেন ওর কণ্ঠনালীটা বরফের মতো ঠান্ডা দুটো হাত দিয়ে চেপে ধরেছে, গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছে না, হাত বাজানো অবশ। কোনো মতে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে খাটের এক কোনায় সেঁধিয়ে গেল দেবু। হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে চোখ দুটো বন্ধ করে থর থর করে কাঁপতে কাঁপতে বসে রইল।

ভোরের আলো ফোটার সাথে সাথে ঘরের সেই গোমট ভাবটা কাটতে শুরু করল। মরাপোড়া গন্ধটাও মিলিয়ে গেল বাতাসে। খাটের কোণায় ওই একইভাবে বসে থাকা অবস্থাতে ক্লান্ত পরিশ্রান্ত দেবুর

0: এই দেবু
1: দেবু, এই দেবু ওঠ, সকাল 7টা বাজে। আরে ওঠ, 8টার বাস ধরতে হবে তো।
2: কি রে কুম্ভকর্ণ, মরলি নাকি ভেতরে? ওঠ এবার।

0: হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, দাঁড়া।
1: ইস, একি রে, ঘরের ভেতরে বডি স্প্রের শিশি উল্টে ফেলেছিস নাকি?
2: ভাই, রাতে ঘরের ভেতর করেছিস কি তুই? বডি স্প্রে দিয়ে স্নান করেছিস মনে হচ্ছে, গন্ধে তো টেকা যাচ্ছে না রে। আর তোর চোখে মুখের এই অবস্থা কেন?
1: সত্যি দেবু, তোর মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে আছে কেন রে? মনে হচ্ছে যেন নিজের চোখে ভূত দেখেছিস।
0: ভূত দেখেছি কিনা জানি না, তবে কাল রাতে যা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, কাগজটা দেখ, এই কাগজটা দেখ, আমি একটা ড্রয়ারে পেয়েছি। বাইরে কেন, ভেতরে আয়, তোরা ভেতরে আয়, সব বলছি। হয়েছে কি? তখন প্রায় রাত 12টা হবে। আমি
3: দেবু, রাতের সমস্ত ঘটনা এবং ওই আত পোড়া চিঠির কথা খুলে বলল বন্ধুদের।

0: রাতে যা হয়েছে।
1: ও হ্যাঁ হ্যাঁ, এই কাগজটা দেখ, এই কাগজটা দেখ, আমি এটা ড্রয়ারে পেয়েছি। বাইরে কেন, ভেতরে আয়, তোরা ভেতরে আয়, সব বলছি। হয়েছে কি, তখন প্রায় রাত 12টা হবে। আমি
2: দেবু, রাতের সমস্ত ঘটনা এবং ওই আতপোড়া চিঠির কথা খুলে বলল বন্ধুদের। সব শুনে অভ্রুয়ার শুভমিতারও সিঁড় দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওরা আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি তৈরি হয়ে নিচে ডাইনিং হলে নেমে এলো।
3: এনিন আপনাদের চা আর জলখাবার। তা রাতে ঘুম ঠিকঠাক হলো তো আপনাদের?
0: আজ আর রমাদি, তুমি একটা সত্যি করে কথা আমাদের বলো তো, কাল রাতে ওই 303 নম্বর ঘরে আমার সাথে কি হয়েছে সেটা তুমি ভালো করেই তো জানতে রমাদি, তাই না? এই আতপোড়া ডায়েরির পাতাটা কার, তোমার ওই ওপরতলার বখাটের ছেলেদের গল্প এটা তুমি অন্য কাউকে শুনিও, আসল সত্যটা কি সেটা বলো তো।
2: দেবুর হাতে কাগজটা দেখে আর ওর কথা শুনে রমাদি থমকে দাঁড়ালেন। ওনার মুখটা এক নিমেষে কালো হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রমাদি বলতে শুরু করলেন,
3: আপনারা যখন বুঝতে পেরেছেন আর এই কাগজটাও যখন পেয়েছেন, তখন আর মিথ্যা বলে কি লাভ। গত বছর একজন বড় সরকারি অফিসার এই হোটেলে এসেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে। ওই 303 নম্বর ঘরেই উঠেছিলেন তারা। লোকটা খুব একটা ভালো ছিল না, রোজ রাতে বউকে মারধর করত। পরের দিন দুপুরে অফিসার বাবু ওই কাছেই একটা ঝর্ণা দেখতে যান। ওনার স্ত্রী জাননি, ও ওই ঘরেই ছিলেন। বিকেলে অফিসার বাবু ফিরে এসে দেখেন ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজাটা ভাঙা হয়, আর তারপর দেখা যায়।
4: কি দেখা যায় রমাদি?
3: অফিসার বাবুর স্ত্রীর মৃতদেহ ওই 303 নম্বর ঘরের ফ্যান থেকে ঝুলছে। কিন্তু বডিটা কে বা কারা যেন নামানোর আগে পুড়িয়ে দেবার চেষ্টা করেছিল। সেই থেকে ওই ঘরে মাঝে মাঝে এমন উপদ্রব দেখা যায়। রাত বিরেতে ওই মরা পোড়া গন্ধ আর খাটে মানুষে বসে থাকার দাগ অনেকেই পেয়েছে। আমি তো আপনাদের বারণ করেছিলাম রাতের বেলা দরজা না খুলতে, তাও ভাগ্য ভালো যে দেবাশিসবাবু বেঁচে ফিরেছেন।
2: রমাদির কথাগুলো শুনে তিন বন্ধুরই রক্ত জল হয়ে গেল। দেবাশিস বুঝতে পারল কাল রাতে তার খাটে ওই অশরীরী অস্তিত্ব আসলে কার ছিল এবং ওই ডায়েরির পাতাটা কার লেখা। আর কোনো কথা না বলে কোনো মতে নিজেদের ব্যাগপত্র নিয়ে হোটেল ময়ূর থেকে আক্ষরিক অর্থেই পালিয়ে বাঁচল তিন বন্ধু। কিন্তু নাহার কাটিয়ার ওই হোটেল ময়ূরের 303 নম্বর ঘরের স্মৃতি আজও দেবাশিসের রাতের ঘুম কেড়ে নেয়। সেই পায়ের শব্দ, সেই পোড়া গন্ধ আর সেই অদৃশ্য উপস্থিতি। হোটেল ময়ূরের 303 নম্বর ঘরে সেদিন রাতে দেবাশিস কি সত্যি একা ছিল, নাকি কেউ একজন এখনো সেখানে অপেক্ষা করে আছে পরবর্তী অতিথির জন্য?

আশা করি রহস্যে ভরা এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। এবার ভয়ের আবহাওয়াটা একটু সরিয়ে আবারও ফিরে যাচ্ছি এক চেনা সুন্দর গানে।

তো যুব বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানের পর্ব কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহবর্ধক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিবিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 30% মহিলা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিত নিট ইউজিসি পরীক্ষা প্রক্রিয়ার সততা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকেরা অংশ নেন। পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিভাটেক 2026 শীর্ষক সম্মেলনে ভারতকে উদ্ভাবন এবং প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তার ভাষণে বলেন, ভারত বিগত দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে কল্যাণ

দুপুরে শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলার ভগৎ সিং যুব আবাসে গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের তিন দিন ব্যাপী প্রদর্শনী এবং সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক এক্সপোর উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী এবং নির্মাণ শিল্পের প্রদর্শনী। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড 4-1 গোলে পরাজিত করেছে বসনিয়া এবং হার্জেগোভিনিয়াকে। কানাডা 6-0 গোলের ব্যবধানে হারিয়েছে কাতারকে। বড় ব্যবধান ছিল এটি গতকালের ম্যাচে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় কিন্তু সকাল 9:15 হয়ে 40 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর এই মুহূর্তে রয়েছি আপনাদের বড় এক পছন্দের পর্ব নিয়ে, আর তৎসঙ্গে সকাল 11টা পর্যন্ত থাকছি বিভিন্ন অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য অবশ্যই প্রত্যেক দিনকার মতো কিন্তু সাজিয়ে রেখেছি। এবং সেই অনুসারে আজ থাকছি প্রথমেই আপনাদের বলছিলাম পছন্দের পর্বর কথা। হ্যাঁ, বলছি তোমায় পর্বে অবশ্যই আজ কথা বলবো আবারও একটা ভাবনা, আবারও একটা অনুভবের কথা নিয়ে, যে অনুভবের সঙ্গে আমারও আপনার কতটুকু কি মিলে যাচ্ছে, কতটুকু কি সামঞ্জস্য রয়েছে, সেই নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। আর তবে আলোচনা করার আগে, আপনাদের ফোন নেওয়ার আগে অবশ্যই দু তিনটে কথা একটু বলে দেওয়া, যে গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা অবশ্যই এই মুহূর্তে কিন্তু শ্রোতার ভূমিকায় থাকবেন, আর অন্য বন্ধুদের একটু সুযোগ করে দেবেন যেন তারা ফোন করে কথা বলতে পারে। তাহলে শ্রোতা বন্ধুরা চলুন দেরি না করে জানিয়ে দিই আজকের কোন বিষয় নিয়ে আমরা কথা বলছি, যেন আপনারা তাতে ফোন করতে পারেন। প্রতিটি সকাল যেন আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। রাতের সমস্ত ক্লান্তি, হতাশা কিংবা না পাওয়ার হিসেবকে পেছনে ফেলে আমরা আবার নতুন করে পথ চলা শুরু করি। আর এই নতুন পথ চলা শুরুর জন্য শুধু জ্ঞান, দক্ষতা কিংবা সাফল্যের স্বপ্নই যথেষ্ট নয়, প্রয়োজন এমন কিছু মূল্যবোধের যা মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের বলছি তোমায় পর্বে বিষয় নৈতিকতা। আজকের দিনে নৈতিকতা কতটা প্রাসঙ্গিক! একটা সময় ছিল যখন একজন দক্ষ মানুষের পরিচয় তার সম্পদ, পদমর্যাদা বা ক্ষমতা নিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা যেত। সমাজে সম্মান পেতেন সেই মানুষ যিনি সত্যবাদী, সৎ, দায়িত্বশীল এবং মানবিক। কিন্তু আজকের দিনে আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে প্রযুক্তি দ্রুত এগিয়েছে, জীবনযাত্রা বদলেছে, যোগাযোগের মাধ্যম বিস্তৃত হয়েছে। কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্ন ক্রমশই বড় হয়ে উঠছে, আমাদের নৈতিক মূল্যবোধ কি আগের মতোই দৃঢ় আছে? তাই আজকের বলছি তোমায় পর্বে কথা বলছি নৈতিকতা, আজকের দিনে নৈতিকতা কতটা প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে। অবশ্যই ফোন করতে হবে 03-8123-2625-3 এই নম্বরে। আর যদি মনে করছেন কেউ ফোন করতে পারছেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে 9402169965, সেখানে কিন্তু আপনার বার্তা লিখে পাঠিয়ে দিতে পারেন। আর বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু? হ্যালো হ্যালো

0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি জয়া দেবনাথ বলছি, আগরতলা থেকে।
0: আচ্ছা জয়া দেবী, স্বাগত আপনাকে, সুপ্রভাত, বলুন।
1: সুপ্রভাত। তো আজকে যে নৈতিকতা নিয়ে কথা হচ্ছে, সত্যি আজকাল দিনে নৈতিকতাটা অনেকটাই মানে প্রয়োজন। কারণ আমরা দেখতে পাচ্ছি মানে চোখের সামনে বাস্তবিকই যে আমরা মূল্য দিচ্ছি না, আমরা আমরা কতটুকু নিজেকে বা অন্যকে পাশ কেটে চলে যাচ্ছি।
0: একদম একদম।
1: যে আসলে যে একজন মানুষকে যে মূল্য দেওয়া দরকার, শুধু মানুষকে না, তার পাশাপাশি যেরকম চলাফেরা করতে গেলে যে কোনো বিষয়কে আমরা যদি মূল্য না দিই তাহলে কিন্তু জিনিসটা দাম থাকবে না। সেরকম অর্থনৈতিক মূল্য হতে পারে, সামাজিক মূল্য হতে পারে, রাজনৈতিক মূল্য হতে পারে, আরো অনেক আছে, সাংস্কৃতিক এরকম আরো অনেক আছে। কিন্তু আমি মনে করি যে যদি আমরা নিজেকেই না মূল্য দিই, নিজেকে না ভালোবাসি, তাহলে আমি অন্যদেরকে কিভাবে মূল্য দেব? তার পাশাপাশি আমি বলি যে মূল্যবোধ, যদি একজন মানুষ যদি আরেকজনকে মূল্য না দিয়ে বা তার পাশাপাশি আচরণ, যে কারোর সাথে ভালো খারাপ এই জিনিসও নৈতিক মূল্যবোধ শেখায়, কারোর সাথে ভালো কথা বা আরো ব্যবহার, বা কোনো একটা বয়স্ক লোককে আমি যদি সম্মান প্রদর্শন না করি, এই জিনিসগুলি কিন্তু আজকের দিনে দেখা যায় না। বা টিচার, এই যে বা একজন শিক্ষকদেরকে মূল্য দেওয়া, এই জিনিসটি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে হ্রাস পাচ্ছে।
0: একদম একদম।
1: কারণ আমি নিজে চোখের সামনে একদম বা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বা পেপারে উঠে আসছে যে এরকম মূল্য দিচ্ছে না, যা খুশি তা করে নিচ্ছে, যার জন্য আজকে কিন্তু মূল্যবোধেরই কিন্তু অভাব অনটন ঘটে যাচ্ছে, এটি কিন্তু অভাব দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষকে মূল্য দেওয়া দরকার, এবং প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে।
0: শব্দটি শুনলেই আমাদের মনে আসে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ এবং মানবিকতার কথা। কিন্তু নৈতিকতা আসলে কেবল কয়েকটি ভালো গুণের সমষ্টি নয়, এটি এমন এক অন্তর্নিহিত শক্তি যা আমাদের বলে দেয় কোন কাজটি সঠিক আর কোনটি ভুল। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, সঠিক কাজটি করার যে মানসিকতা, সেটাই নৈতিকতার প্রকৃত পরিচয়। মধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: স্বাগত আপনাকে অমিতাভ বাবু, বলুন।
2: হ্যাঁ, শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
2: দেখুন, মানুষের যদি নীতিটা ঠিক থাকে তাহলে নৈতিকতা বোধটাও কিন্তু আছে। আমরা অনেক সময় অজান্তেই বা জ্ঞানত যে ভুলগুলো করে থাকি সেগুলো কিন্তু আমাদের নীতির বিরুদ্ধে। হ্যাঁ, আমরা কারোর সঙ্গে যদি প্রতারণা করি সেটা আমাদের নীতি বিরুদ্ধ। আমরা যদি কারোর সঙ্গে কোন রকম ভাবে অন্যায় আচরণ করি, অর্থাৎ যাকে যেমন ভাবে সম্মান দেওয়া উচিত সেটা যদি না করি, সেটাও কিন্তু নীতি বিরুদ্ধ। আসলে দিদি, নৈতিকতা জিনিসটা আছে মনের ভেতর থেকে, অন্তর থেকে আসে। নৈতিকতাটা দেখাবো কোন মানুষের উপর, নীতি নির্ধারণটা করব, সেটা আমার মানসিকতা যদি সেরকম থাকে তাহলে কিন্তু আমি সেই নৈতিকতা হতে আমার বাধ্য। আর আমি যদি ভুল পথে যাই তাহলে আমি কিন্তু নীতিকে হারিয়ে ফেলবো। আর নীতিতে যে মানুষ চলে দিদি, সেই মানুষ কিন্তু মানে জীবনে সুখী হয়, অন্তত তার অভাবটুকু হয় না খাওয়া পড়ায়।
0: সঠিক থাকে, সঠিক দিকে আমরা সেই নীতিকে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো সবসময় সেটা প্রশংসার দাবি রাখবে এমন নাও হতে পারে, কিন্তু ওই যে ভেতরের প্রশান্তি, ওই যে ভেতরের মানুষ হিসেবে আমার প্রাপ্তি, সেইটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমাদের জীবনে, আত্মতৃপ্তি আসে আমাদের জীবনে। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি বন্ধু কি বলতে চাইছেন। নমস্কার।
3: শুভ সকাল।
0: শুভ সকাল।
3: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাগাত মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু।
3: দেখুন, যে প্রশ্নটা আপনি নিয়ে এলেন,
0: হ্যাঁ,
3: এটা কিন্তু এখনকার দিনে সব

0: চাইছি
1: একদম একদম
0: নৈতিকতাটা কে শেখাবে আমি আরে বুঝতে হবে আপনাকে আপনার পরিবার যদি নৈতিকতার দিকে না যায় সন্তানটা করতে শিখবে
1: গোড়াটা তো ঠিক রাখতে হবে
0: কিন্তু পরিবার থেকে অনেকে কিন্তু ছেলে মেয়েদের কিন্তু এরকম শিক্ষাটা দিতে পারে না আর দিলেও কিছু কিছু ছেলে মেয়ে আছে আমাদের বন্ধু বান্ধবদের সাথে মানে মিলেমিশে একাকার হয়ে বাড়ির সংস্কারটাকে ধুলো মিশিয়ে দেয় দেখুন কোনো মা বাবাই চায় না সন্তান খারাপ হোক সন্তান ভালোভাবে চলুক প্রত্যেকটা মা বাবা নিজে নিজে যদি শত খারাপ হয় তারপরেও কিন্তু সন্তানের মঙ্গল কামনায় সন্তান ভালো দিকে চলুক সে আশাটা কিন্তু প্রত্যেক মা বাবাই সন্তানের প্রতি করে এখন সমস্যাটা কোথায় স্কুলে দেখুন একদম আমরা বলি না মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগরটা কি শিক্ষক সেই শিক্ষকরা ছাত্রছাত্রীদের কিন্তু একটা মূল্যবোধ নৈতিকতা শেখাবার কিন্তু একটা বিরাট জায়গা যারা কিন্তু শেখাচ্ছে সেই ছাত্রছাত্রী দেখবেন ওই শিক্ষকের প্রতি একদম মানে কি বলবো গুরু বলতে গুরু যাকে আমরা বুঝাই শিক্ষক কখন গুরু হয় যখন তার ভেতর থেকে কিছু দেওয়া যায় ছাত্রছাত্রীকে আকর্ষণ করে তখন কিন্তু নৈতিক মূল্যবোধের তারা কিন্তু এই মূল্যটা বুঝতে পারে কোনটা নৈতিকতা কোনটা অনৈতিকতা আসলে আমরা ম্যাডাম একটা কথা বলে খারাপ লাগে আমরা আসলে টাকার পেছনে টাকাটাকেই আমরা ভাবছি আমাদের স্বর্গ আমাদের কাছে কাজ নেই খাদ্য নেই এই বলে বলে আমরা আসলে আমরা নিজকে দুর্বল করছি দেখুন এদেশ গরিব নয় এদেশের মানুষ গরিব এদেশে যে সম্পদ আছে যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমার কাছে খারাপ লাগে যখন বেকার ছেলেগুলিকে দেখি শিক্ষিত ছেলেরা দোকানে বসে বসে আড্ডা মারছে কি বিড়ি ফুঁকছে তাহলে ওখানে এদেরকে রাস্তা দেখাতে থাকে আসলে নৈতিকতার দিশা দেখাবার মতো আদর্শ লোক আমাদের দেশে এই মুহূর্তে কিছুটা জ্বলন্ত প্রমাণ হিসেবে দেখা দিচ্ছে না বলে আমরা তাকে আটকে ধরতে পারছি না এবং ছেলে মেয়েদের আঙ্গুল দেখি বলতে পারছি না দেখো এই একে বলে মূল্যবোধ
1: আমরা উদাহরণ সৃষ্টি করতে পারছি না
0: আমরা মাদার টেরিজাকে বলতে পারি আমাদের দেশে অনেকেই আছে এপিজে আব্দুল কালামকে বলতে পারি দেখো আঙুল দিয়ে দেখো কিন্তু যুব আইকন বিবেকানন্দের মতো একটা যুব আইকন এই মুহূর্তে দরকার যার দিশা মানুষকে যুব সমাজকে নিয়ে যাবে এটাই দরকার নমস্কার
1: একদম একদম খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে অনেক ধন্যবাদ হ্যাঁ এই বিষয়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন যে আসলে তো গোড়াটা দেখতে হবে আসলে তো শেকড়টা দেখতে হবে কোথা থেকে উৎপত্তি আমরা কোথা থেকে নৈতিকতার শিক্ষাটা পেয়েছি আমাদের শিক্ষক থেকে আমাদের পিতামাতা থেকে আমাদের পরিবার থেকে আমাদের আশেপাশের চারজন থেকে কিন্তু বর্তমান প্রজন্মকে যে আমরা দোষারোপ করছি যে তাদের মধ্যে নৈতিকতার একটা ঘাটতি একটা অভাব দেখা দিচ্ছে সেটা কার কারণে এটা কি বর্তমান প্রজন্মের কারণে না একে তো সময় দ্বিতীয় পরিস্থিতি তৃতীয় আমরা আমরা যারা অভিভাবকরা রয়েছি আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি আমরা যারা সমাজের সচেতন মহল রয়েছি আমরা কিন্তু এর জন্য দায়ী বন্ধু রয়েছেন সঙ্গে নমস্কার হ্যালো হ্যালো
2: রবীন্দ্র ভট্টাচার্যজি কলেজ থেকে আগরতলা থেকে বলছি
1: হ্যাঁ রবীন্দ্র বাবু বলুন
2: সকালে যে অনুষ্ঠানটা দিলে অপরাজিতা না তুমি
1: হ্যাঁ
2: হ্যাঁ ওই অনুষ্ঠানটা বড় ভালো লাগলো নাটকটা
1: অসংখ্য ধন্যবাদ
2: এখন প্রসঙ্গে চলে আসি প্রসঙ্গ নৈতিকতা খুব সংক্ষেপে বলবো কারণ বেশি জানিও না কিন্তু এখন নৈতিকতার বড় অভাব
1: সেই
2: প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিটা মানুষের মধ্যে আমি দেখতে পাই অন্তত নৈতিকতার অভাব এটা কতটুকু সত্যি বললাম কি ভুল বললাম জানি না কিন্তু নৈতিকতার বড় অভাব চলছে যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে মানুষ আগের মতো আগে মানুষ কম জানতো কিন্তু নৈতিকতা ছিল মানুষের মধ্যে
1: অনেকটা
2: সবকিছুতেই ছিল কিন্তু এখন মানুষ অনেক বেশি জানে

0: বেশি শিক্ষিত মানুষ, কিন্তু পাশাপাশি মানে নৈতিকতার কি বলবো আর
1: ধার ধারে না সেই।
0: হ্যাঁ, এইটুকুই বললাম, ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন রবীন্দ্রবাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ধন্যবাদ। একদম, আসলে আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন অসংখ্য প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছি। পড়াশোনা, চাকরি, ব্যবসা, সামাজিক জীবন সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার একটা অদৃশ্য চাপ কাজ করে, যেটা হয়তো আগেরকার সময় ততটা ছিল না। অনেক সময় এই প্রতিযোগিতার ভিড়ে মানুষ ভুলে যায় যে সফলতার থেকেও বড় বিষয় হলো সততা। আমরা হয়তো সফল হতে পারি, কিন্তু যদি সেই সাফল্যের ভিত নৈতিকতার উপরে দাঁড়িয়ে না থাকে, তাহলে সেই সাফল্য কতটা স্থায়ী? ভাবুন তো, একটি সমাজে যদি সবাই মিথ্যে বলতে শুরু করে, প্রতারণাকে স্বাভাবিক মনে করে, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা না করে, তাহলে সেই সমাজে কি বিশ্বাস টিকে থাকবে? আর বিশ্বাস না থাকলে সম্পর্ক, পরিবার, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র কোনোটাই কি সুস্থভাবে চলতে পারবে? ভাবতে হবে। নমস্কার, শুভ সকাল।
2: তুমি আজকে যে বিষয়টা আনলে, দেখো নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ, এটা আমার মনে হয় কোনো পরিবার কোনো ব্যক্তির সমস্যা না, এটা বিশাল একটা আমি কি বলবো সারা রাষ্ট্রের সমস্যা হয়ে গেছে। কারণ কি জানো, এই যে নৈতিকতা বিষয়টা না, এর পেছনে অনেক কিছু দায়ী, মানে অনেক কারণ দায়ী, সেগুলো আমরা হয়তো মানে এখানে সবগুলো বলতে পারবো না, তবে যতগুলো বলতে পারি, আমাদের লোভ লালসা এগুলো জন্য কিন্তু আমাদের নৈতিকতা ঘাটতি দেখা যাচ্ছে দিনের পর দিন। আমি এবার আমার বাচ্চাটাকে নৈতিকতা শিখেই বড় করলাম, আমার বাচ্চাটা নৈতিকতা দেখেই, পরিবার থেকে দেখেই শিখলো, কিন্তু পরবর্তী সময় যখন সে তার কর্মক্ষেত্রে গেল বা তার পড়াশোনা যাই বলি, সে তো বাড়ি থেকে বেরোলো, তখন প্রতি মুহূর্তে যখন সে গিয়ে দেখলো যে অধিকাংশ মানুষের মধ্যে নৈতিকতার অভাব, আর আমি যদি আবার সেই নৈতিকতাটাকে উপয়োগ করে এগিয়ে যেতে চাই, তখন আমার উপর যে বাধাগুলো আসবে সেগুলোকে অতিক্রম করার কতটা শক্তি এবং সাহস আমার মধ্যে আছে, সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্নবোধক। তো দ্বিতীয়ত হলো যে এই যে নৈতিকতাটা আমাদের মধ্যে কমে যাচ্ছে, এইটাও আমরা বুঝতে পারছি না। আমরা সবাই ভাবছি যে আমার মধ্যে খুব নৈতিকতা আছে, হয়তো অন্য লোকের মধ্যে নেই। হ্যাঁ, আমি খুব নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি, হ্যাঁ হয়তো আমার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে নৈতিকতার অভাব আছে। এই বিষয়টাও কিন্তু আমাদের মধ্যে একটা মারাত্মক রোগে পরিণত হচ্ছে। আমরা নিজেকে প্রশ্ন করি না যে নৈতিকতা বোধ আমার মধ্যে কতটা আছে, হ্যাঁ নৈতিকতা বোধ নিয়ে আমি কতটা চলতে পারছি, বা কোনো অন্যায়ের বিরোধিতা করার মতো মেরুদণ্ডটা আমার কতটা শক্ত আছে, আমি কি একটা অন্যায়ের যে প্রতিবাদ করব তারপর আমার মধ্যে যেই মানে কি বলবো যে চারিপাশ থেকে যেই আক্রমণগুলো আসবে, সেটা শারীরিক হতে পারে মানসিক হতে পারে, সেই আক্রমণগুলোকে প্রতিরোধ করে আমি মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা, বিভিন্ন বিষয় আছে। দেখো নৈতিকতা বোধটা এখন অধিকাংশ মানুষের মধ্যে বিভিন্ন কারণে কমে যাচ্ছে, এর জন্যে আমাদের প্রত্যেকটা ঘর থেকে শুরু করে একদম মানে উপর মহল পর্যন্ত আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আর আমি যাতে না ভাবি যে আমার মধ্যেই সব নৈতিকতা বোধ আছে, অন্যের মধ্যে নেই, এই প্রশ্নটা আমরা প্রত্যেকে নিজেকে করতে হবে যে নৈতিকতা যে এই বিষয়টা, এই বিষয়টাকে আমি কতটা মান্যতা দিতে পারি। এইবার আমরা প্রত্যেকে যদি মান্যতা দিতে পারি, তাহলে অটোমেটিক নৈতিকতা বোধটা প্রত্যেকের মধ্যেই আসবে, এবং এটা অটোমেটিক আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে চলে আসবে।
1: একদম একদম একদম, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে শুক্লাদি, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন এইভাবে। আসলে খুব সুন্দরভাবে আপনি উত্থাপন করলেন বিষয়গুলি, আর কারণ তো প্রচুর রয়েছে, সেই কারণ যদি আমরা অনুসন্ধানে বের হই তাহলে অনেকটা সময় অনেকটা দিক নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তাই প্রত্যেকে যেন প্রত্যেকের কারণগুলি যদি আমরা অবগত করতে পারি, নিজেকে অবগত করতে পারি,

0: তাহলেই কিন্তু এর একটা সুরহা আমরা বের করে নিতে পারি অবশ্যই। আর আজকের দিনে নৈতিকতার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই পরিবারকে মনে করতে হয়, যেটা সকল শ্রোতা বন্ধুরাই যারা ফোন করছেন অবশ্যই সেটা উল্লেখ করছেন, কারণ নৈতিকতার প্রথম পাঠ শুরু হয় পরিবার থেকে। ছোটবেলায় আমরা শিখি বড়দের সম্মান করতে, সত্য কথা বলতে, অন্যের কষ্ট বুঝতে, ভাগাভাগি করে নিতে। কিন্তু বাস্তবতার এই যুগে পরিবারে একসঙ্গে বসে কথা বলার সময়ও যেন কমে যাচ্ছে, ফলে মূল্যবোধের শিক্ষা অনেক সময় বইয়ের পাতাই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: ধনঞ্জয় দেবর্মা বলতেছি, বুঝলেন?
0: হ্যাঁ ধনঞ্জয় বাবু বলো।
1: নীতিগত হইলো মানে দুই তিন প্রকারের শিখা যায়, ঘর থেকেও শিখা যায়, মানে বাইরে থেকেও শিখা যায়, মানে সমাজ থেকেও শিখা যায়, ঠিক না?
0: সবখান থেকে শেখা যায় আমাদের, শিখতে
1: হয়। কিন্তু শিকার যে ব্যাপারে উচিতে, এখন তো উচিতে বাদ নাই একটা কথা আছে না, যার ভালা উপদেশ দিব তার আর কথা শুনে না এখনকার দিনের লোকেরা, তাই বরং ওই দেশ যে অন্যরকম হইয়া যাইতেছে এখন, মানে অন্য অবগতিতে হইয়া গেছে দেশের কথা বলতে গেলে, যারা নীতিগত চলে তারা উপদেশটা খুব কম শুনে, তাই আমরা সমাজে এই তো নীতি চলছে। কিন্তু শিক্ষার ব্যাপারে এসব চতুর্দিকে দিক দিয়া সব কিছু, কলেজ হোক, স্কুল হোক, স্বচ্ছ জীবন হোক, সব কিছু মানে পরিবেশের উপর ডিপেন্ড বা পরিবারের উপর ডিপেন্ড, ঠিক না?
0: একদম একদম।
1: মানে আমি যে ছেলেদের শিখেছিলাম ছেলের কিভাবে নিয়ম কানুন আছে, ছেলে তো সব কিছু ওই তুমি ইটাট করো ইটাট করো করলে ছেলে অবশ্যই করে, কিন্তু নরম মাটিতে মূর্তি বানা যায়, শক্ত মাটিতে বানা যায় না, ঠিক নেই?
0: একদম, খুব ভালো কথা বললেন।
1: নরম মাটিতে আমরা মূর্তি বানা যায়, শক্ত মাটিতে বানা যায় না,
0: একদম একদম।
1: এটাই বললা, আমি শেষ করছি ম্যাডাম।
0: বাহ, অনেক ধন্যবাদ ধনঞ্জয় বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব সুন্দরভাবে উত্থাপন করলেন আপনি বিষয়টাকে, একদম। আর যে উদাহরণটা দিলেন সত্যি খুব ভালো উদাহরণটা দিলেন, একদম। আমরা যদি সেটাকে খুব একটাভাবে যদি গ্রহণ না করতে যাই, আসলে বর্তমান প্রজন্মের মধ্যেও এই প্রবণতাটা দেখা যায় যে আমরা সবাই আসলে ভাবি যে আমরাই ঠিকটা জানি এবং আমার থেকে বেশি আর কেউ বোধহয় কোনোটা জানতে পারে না, যেটা আগের দিনে ছিল না। আমরা শিখতে চাইতাম, আমরা হয়তো আরও অনেকটা বেশি শিথিল ছিলাম, আমরা চাইতাম মানুষ থেকে গ্রহণ করতে তাদের জ্ঞান বুদ্ধি, সেই থেকে আমাদের নৈতিকতা আরও বৃদ্ধি পেত, কিন্তু বর্তমানে তার একটা বিশাল ঘাটতি কিন্তু লক্ষ্য করা যায়। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কিছু কিছু বার্তা আমাদের কাছে এসে পৌঁছে যাচ্ছে। কমলকৃষ্ণ কর্মকারবাবু পাঠাচ্ছেন ওনার বার্তা, সুপ্রভাত নমস্কার, নৈতিকতা এবং আজকের দিনে নৈতিকতা কতটা প্রাসঙ্গিক এই প্রসঙ্গে বলতে গেলে নৈতিকতা কি প্রথমে তা বুঝতে হবে। নৈতিকতা বলতে ভালো মন্দ, উচিত অনুচিতের বিচার, সহজ করে বললে নৈতিকতা মানে নিজের কাছে ছোট না হওয়া। কোনো একজন দোকানদার 100 টাকা বেশি ফেরত দিয়েছে, চুপ করে পকেটে রেখে দেওয়া অনৈতিক। নৈতিকতা বলে ফেরত দাও, কারণ ওই 100 টাকায় তোমার ঘুম হারাম হয়ে যাবে। শক্তি বনাম নৈতিকতা, শক্তি বলে তুমি দুর্বল, মারো একটা চর, কেউ কিছু বলবে না। আর নৈতিকতা বলে তুমি শক্তিশালী, তাই হাত তোলো না, ক্ষমা করো। সোজা কথায় নৈতিকতা বিবেকের আওয়াজ, কেউ দেখছে না, কেউ জানবে না, কেউ শাস্তি হবে না, তবুও যে কাজটা ঠিক সেটা করা, বিবেকের কাছে অপরাধী না হওয়ার নামই নৈতিকতা। নৈতিকতা আজও ভীষণ প্রাসঙ্গিক, যার নৈতিকতা নেই সে অপরাধী, সমাজ তাকে ভালো চোখে দেখে না। কেউ অর্থ এবং ক্ষমতার বলে টিকে থাকে ঠিকই, কিন্তু শ্রদ্ধার আসনে বসানো হয় না, মানুষ মন থেকে শ্রদ্ধা করে না। কাজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে নৈতিকতা অত্যন্ত আবশ্যক। অনৈতিক লোকের আধিপত্য সাময়িক, নৈতিকতার অভাবে সমাজ দেশ বারে বারে কলঙ্কিত হয়। নৈতিক সম্পন্ন ব্যক্তিরা মানুষের মনে থেকে যুগ যুগান্তর ধরে শ্রদ্ধার আসনে বিরাজমান থাকে। লিখে পাঠাচ্ছেন কমলকৃষ্ণ কর্মকার, মঠ চৌমুহনী, আগরতলা থেকে। অনেক ধন্যবাদ

0: কমলকৃষ্ণবাবু, সত্যি খুব সুন্দরভাবে আর এত সুন্দর উদাহরণ দিয়ে আপনি ব্যাখ্যা করে দিলেন সমগ্র বিষয়টা। এরপরে আমার আর কিছু বলার অপেক্ষা থাকে না, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, অনুষ্ঠান শুনবেন। আর ইতিমধ্যে দেখছি বন্ধুও কিন্তু রয়েছেন, কথা বলে নেই। নমস্কার। হ্যাঁ শ্যামলবাবু, আপনি, আপনার আওয়াজটা একটু কম আসছে, আপনি কি একটু জোরে বলবেন? একটু
1: আচ্ছা, ওই আজকের নৈতিক শিক্ষার উপরে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রথমে বলবো নৈতিক শিক্ষাটা আসবে আমার থেকে, আমার পরিবার থেকে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা যখনই জ্ঞান হয়েছে সেখান তখন থেকেই ওই অপরকে সম্মান করা, নৈতিক শিক্ষার যাবতীয় যা কিছু আছে সেই সবগুলি মা বাবার থেকেই প্রথমে পাওয়া। তারপরে স্কুলে যাওয়া, স্কুলে শিক্ষক মশাইরা লেখাপড়ার মাধ্যমে নৈতিক শিক্ষা শিখেছি। সুতরাং আমার যে নৈতিকতা সেটা আসবে আমার থেকে, আমার আমার আমার আমার ছেলেমেয়েদেরকেও সেই শিক্ষা আমার দিয়েছি। সুতরাং এখন অপরকে সম্মান করা, সদা সত্য কথা বলা, লোভ সম্বরণ করা, এগুলি হচ্ছে নৈতিক শিক্ষার এক একটি গুণ। এখন অনেক সময় দেখা যায় আমরা বাজারে গেলাম, বাজার থেকে একটা জিনিস কিনলাম, কিনে টাকা দিয়ে দেখা গেল ওই বিক্রেতা আমাকে ওই ছিপত দামটা না রেখে বাড়তি দিয়ে দিল বা যেটা, কিন্তু আমরা চুপচাপ এসেটা পকেটে রেখে দিলাম, বুঝলাম সে টাকাটা ভুল দিয়েছে, সে আরো কিছু পাওনা আছে, কিন্তু ওই লোভটা সম্বরণ না করে এমনই আমরা সেটা দিয়ে দিলাম, আমরা সেটা নিজেই রেখে দিলাম। এটা কিন্তু নৈতিক শিক্ষার অভাব, সত্যি কথা। এইগুলি আমরা একটা উদাহরণ দিলাম আর কি।
0: একদম একদম
1: সত্যি। এই যে আমাদের সমাজে, আমাদের চারিদিকে নানা রকম মানুষ বসবাস করে, নানা রকম ভাব থাকে, কিন্তু আমি যদি নৈতিক শিক্ষার অধিকার, আমি যদি নীতিগতভাবে সুন্দর থাকি, ভালো থাকি, প্রত্যেককে সম্মান করি, আমার নৈতিক গুণাবলীগুলি আমি নিজে মেনটেন করি, তাহলে আমি স্বাভাবিকভাবে অপর ব্যক্তি থেকেও আমি সেটা আশা করতে পারি। যদি আমি অপরকে সম্মান করি তাহলে নিজেও সম্মান পাবো, এই এই হচ্ছে কথা। আর দেখুন, আর কাদা কাদা জলে যদি আমরা নিচে নামি তাহলে আমাদের গায়েও কাদা লাগবে, তবে সেই কাদা কিন্তু ধুয়ে মুছে আবার এটা পরিষ্কার করা যায়। সুতরাং যারা অনৈতিকভাবে চলছে বা ইয়ে করছে, নিজেরা যতটুকু পালা যায় সেটা নিজের মাধ্যমে সেটা নিজের প্রয়োগ করে নিজে দেখো, আমি তো এরকম, আমি এমন নয়, তুমি কেন আমার সঙ্গে এমন করছো, তো এইসব শিক্ষাগুলি মানে এইভাবে যদি আমরা মানুষকেও সচেতন করি, নিজেও প্র্যাকটিক্যাল হই, তাহলে আজকে এই নৈতিক শিক্ষার যেটা অভাব বা এটা সেটা অনেকটা দূর হতে পারে। এটা থাকবে সবসময়, এটা প্রাসঙ্গিক, আগেও ছিল, বর্তমানেও থাকবে, আগামী
0: প্রজন্মে আমাদের আরো অনেকটা বেশি
1: থাকবে, নৈতিক শিক্ষা থাকবেই, নৈতিক নৈতিকতা থাকবেই, এটা এটা আমাদের প্রত্যেককে বজায় রাখতে হবে।
0: ভালো থাকবেন শ্যামলবাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, নমস্কার। একদম, আর এই জন্যই বোধহয় আমাদের এই বিষয়গুলি নিয়ে আরও বেশি কথা বলা উচিত। আর যেই কোনো একটা ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার হোক, আর বন্ধুদের মহল হোক, যেখানেই বর্তমান প্রজন্মের লোকেরা থাকবে, এর আগের প্রজন্মের লোকেরা থাকবে, সবাই যখন সম্মিলিত হব, তখন যেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমরা উত্থাপন করে আলোচনা করতে পারি, যেন এইগুলি থেকে, এই আলোচনার মধ্যে থেকে আমাদের মধ্যে কিছু হলেও নৈতিকতা, কিছু হলেও মূল্যবোধ সৃষ্টি হতে পারে। আমরা প্রায়ই বলি সমাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সমাজ তো আলাদা কোনো সত্তা নয়, সমাজ তো আমরাই, আমি, আপনি, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, সবাই মিলে সমাজ। তাই সমাজকে ভালো করতে হলে আগে নিজেকে ভালো করতে হবে, যেটা শ্যামলবাবুও বলছিলেন যে নিজেকে ঠিক রাখতে হবে, বা অন্য শ্রোতা বন্ধুরাও বলছিলেন, তাহলেই আমাদের আশপাশটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বন্ধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি আড়ালে দেখি কৃষ্ণরঞ্জনাথ।
0: হ্যাঁ কৃষ্ণবাবু, বলুন কেমন আছেন?
2: খুব ভালো আছি, ঠিক আছে, ভালো আছি।
0: বলুন,
2: নৈতিক শিক্ষা নিয়ে

0: কথা বলছিস,
1: একদম
0: আমাদের সমাজে তাই দেখা যায় যেখানে যেখানে নৈতিক শিক্ষা একটা কম আছে, আমাদের নৈতিক শিক্ষা।
1: কৃষ্ণবাবু আপনার কথাটা স্পষ্ট আসছে না। হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ আপনার কথাটা একটু কেটে আসছে, বলুন।
0: নৈতিক শিক্ষা আমাদের দরকার, কেননা নৈতিক শিক্ষা না থাকলে আমরা যে কেউ সাথে কথা বলি বা কোনো ইয়ে করতে পারি না।
1: সেই সেই ভালো থাকবেন কৃষ্ণবাবু, ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, নৈতিকতা নিয়ে কথা বলতে গেলেই সততার প্রসঙ্গ অবশ্যই আসে, যেটা বলছিলেন কমলকৃষ্ণবাবু, শ্যামলবাবু, ওনারা উদাহরণ দিয়ে বলছিলেন যে দোকানদার যদি আমাদের একটু টাকা বেশি দিয়ে দেয় নিজের ভুলে, সেইটাকে ফেরত দেওয়াটা সততা। সততা এমন একটা গুণ যা হয়তো তাৎক্ষণিক লাভ এনে দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করে। আর বিশ্বাস এমন এক সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না। আজকের দিনে অনেক তরুণ তরুণী জীবনের লক্ষ্য নিয়ে গিয়ে চলেছে, তাদের জন্যই নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জীবনের শুরুতেই যদি সঠিক মূল্যবোধ গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো অনেক বেশি সুন্দর হয়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
2: স্মৃতিদত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
1: স্বাগত আপনাকে স্মৃতিদেবী, বলুন।
2: ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক বেঠিক, এই সমস্ত বিষয়গুলি যেখানে আলোচিত হয় তাকে বলা হয় নীতিবিদ্যা বা এথিক্স। নীতিবিদ্যাতে নৈতিক শাস্ত্র সম্বন্ধীয় বিভিন্ন বিষয়গুলি আলোচিত হয়। এখন কথা হলো, আমরা নৈতিক শিক্ষাটা প্রথমে লাভ করি আমাদের পরিবার থেকেই, পরিবার থেকে, বিশেষ করে মা বাবা থেকে, একদম শিশু বয়সে। তারপর আমরা আস্তে আস্তে হয়তো পাঠের মাধ্যমে, আমাদের সময় বাল্য শিক্ষা আমরা পড়েছি, হ্যাঁ আমাদের সময় 6 বছর থেকেই পড়া ছিল। তো বাল্য শিক্ষার মধ্যে বিভিন্ন নীতি বিষয়ক কথাগুলি থাকতো, সদা সত্য কথা বলিবে, লোভ করিও না, কুজ দেখিও উপহাস করিও না। তো এখন তো বাল্য শিক্ষা বইটা কম
1: পড়া হয় না,
2: এগুলি এখন প্রয়োজন।
1: মানে আমাদের সমাজে একটা যদি ভালো দিক দেখতে হয়,
2: যখন শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে, শিক্ষকদের কাছ থেকে শিখছেন, শিক্ষকদের যেরকম শিক্ষা দিচ্ছেন সেরকম তারা শিক্ষা পাচ্ছে। একটা ভালো দিক, এখনো আমাদের বিভিন্ন মনীষীদের জীবন আমরা উদযাপন করি। বলা হয় যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও অবরণীয়। আমাদের মহাপুরুষরা যে সমস্ত নীতি নিয়ম অনুসরণ করে চলেছেন সেগুলিকে আমরা অনুসরণ করব। এই কারণে আমাদের যত বেশি সম্ভব মহাপুরুষদের জীবনীগুলি পড়া, জীবনীগুলি উদযাপন করা। বর্তমান সময়ে কিছুটা তো ঘাটতি দেখা গেছে, এটা অনেকের কথাই শুনেছি বা আমরাও দেখছি। কিছুটা সমাজ এখন কঠিন পরিস্থিতির মধ্যে তো চলছি আমরা, এটা তো ঠিকই, সারা বিশ্ব জুড়েই, তার থেকে তো আমরা আলাদা কিছু নেই। কিন্তু তারপরও যে যত বেশি শক্ত ভাবে তার মেরুদণ্ডটা রাখতে পারবে সে তত বেশি সাকসেস, তাকে আমরা অনুসরণ করবো। এটুকুই সংক্ষেপে বললাম যে নৈতিকতা আমাদের প্রত্যেকের রক্ষা করা উচিত, কারণ প্রত্যেকে ভালো থাকতে গেলে প্রত্যেকে সমাজটাকে সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে।
1: দায়িত্বটা আমাদের সবার, একজনের না,
2: দায়িত্বটা সবার, এটা তো একক কারণ, এই দায়িত্বটা সকলের, এটা নিজের ভিতরের ব্যাপার, বিবেকের ব্যাপার। এটুকুই বললাম, নমস্কার,
1: ভালো থাকবেন স্মৃতিদেবী, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন। একদম আমাদের সবার দায়িত্ব, আর সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে যেমন একটা সুন্দর সমাজ, সুন্দর দিনে আমরা নিজেদের বিকশিত করতে পেরেছি, আমরা কিন্তু চাইলে আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই সুন্দর এবং নিরাপদ এবং সুষ্ঠ একটি সমাজ উপহার দিতে পারি। বর্তমান সময়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে শিক্ষার হার বেড়েছে, প্রযুক্তিগত জ্ঞান বেড়েছে, কর্মক্ষেত্রে দক্ষতা বেড়েছে,

0: তো একই সঙ্গে একটা প্রশ্ন ক্রমশ সামনে এসে পড়ছে, আমাদের নতুন প্রজন্ম কি সত্যিই মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠছে, নাকি পুঁথিগত বিদ্যার বিস্তারের সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষার চর্চা ধীরে ধীরে কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে শিক্ষা বা নৈতিক শিক্ষা এক জিনিস নয়। শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, তথ্য দেয়, দক্ষতা দেয়, কিন্তু নৈতিক শিক্ষা মানুষকে শেখায় সেই জ্ঞানকে কিভাবে সঠিক পথে ব্যবহার করতে হবে। বাচ্চারা দেখছে, আমাদের ঘরের শিশুরা দেখছে যে বাবা মারা তাদের বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। কেন বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা? কেন সুসম্পন্ন প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও বাবা মায়েদের তাদের শেষ জীবনটা কাটাতে হচ্ছে এক অন্য পরিবেশে, এক বন্দি পরিবেশে? কেন? এই বিষয়গুলি যদি আমরা অনুধাবন না করি, এই বিষয়গুলি থেকে যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে আমাদের আগামী প্রজন্ম কীভাবে শিখবে, কীভাবে নৈতিক শিক্ষার পাঠ পাবে, সেটা কিন্তু ভাবতে হবে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি জেলা থেকে।
0: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু, বলুন।
1: ধন্যবাদ। প্রথমে নমস্কার জানাই আপনাকে, বা এই মুহূর্তে যারা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন বা যারা শুনছেন সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন অনুষ্ঠানে, মানে সেটা হচ্ছে যেমন নৈতিক শিক্ষা।
0: প্রেমজিৎ বাবু আর একটু যদি জোরে বলতে পারেন, একটু শব্দটা কম আসছে আপনার।
1: হ্যালো,
0: এখন শুনতে পাচ্ছেন? এইবার শুনতে পাচ্ছি, বলুন।
1: বললি কি নৈতিক শিক্ষার ব্যাপারে কথা বলা হচ্ছে? নৈতিক শিক্ষা আমাদের প্রধান শিক্ষা। প্রথমে যখন আমরা ছোটবেলা যখন আমাদের শিক্ষকের যখন আমরা যখন কথা শিখছিলাম, মুখ শিখছিলাম আমাদের, তখন থেকে কিন্তু আমরা ফলো করছিলাম আমাদের মাতা পিতা বা অন্যরা কিভাবে চলেন। আজকে আমরা উনাদের কাছে ফলো করে কিন্তু সেটা শিখছি। আর সমাজে চলতে গেলে, মানুষের সঙ্গে মিলামেশা করতে গেলে কিন্তু নৈতিক শিক্ষা আমাদের প্রথম প্রয়োজন। শিক্ষা নয়, শিক্ষা তো বড় অথবা যখন, কিন্তু আসলে দেখুন নৈতিক শিক্ষা একেবারে যখন বিলীন হয়ে যাচ্ছে তা কিন্তু আমি মানবো না, মানতে পারছি না। কারণ দেখুন একেবারে যদি নৈতিক শিক্ষা না থাকে, তাহলে আজকে চন্দ্র সূর্য কিন্তু উঠতো না।
0: কমেছে, হারটা কমেছে, কিন্তু রয়ে গেছে।
1: মনে করুন হয়তো বা দশের মধ্যে মনে করুন তার সাত কমে গেছে, তিন রয়েছে। এই তিনের জন্য কিন্তু চন্দ্র সূর্য এগুলো
0: আর থাকতে কিন্তু বাধ্য, সমাজ চলতে গেলে নৈতিকতা থাকতে বাধ্য।
1: না, নৈতিকতা থাকতে বাধ্য ঠিক। আসলে দেখুন আমাদের প্রত্যেকের সেটা বুঝা উচিত, যে বিশেষ করে আমরা যাতে হয়তো বা, কিন্তু আসলে দেখুন জানি না কেন এখন বর্তমানে যে সিচুয়েশন এসেছে, এখন মানুষের শিক্ষা যে মানে যেটা নৈতিক শিক্ষা যেটা, সেটা হয়তো বা অর্জন করতে চাইছে না, কেউ দিতে চাইছে না। দিতে চাইছে না কারণ কেন জানেন, একজন যদি অর্জন করতে চায় না তাহলে তাকে দিয়ে লাভ নেই। কারণ আগে ছোটবেলা আমরা আমাদেরকে যখন বলা হয়েছে এই বিষয় নিয়ে সেটা করবেন না, পারে না, সেটা ক্ষতি, তাতে আমরা কিছু বলিনি, কিন্তু পারে না সেটা ক্ষতি। এখন সেটাকে বলবে কি বলেছো বা কি হয়েছে সেটা মিথ্যে, সেটা কুসংস্কার, সেই বিষয় নিয়ে অনেক কথা হয়ে যায়। তার জন্য যারা হয়তো বা কিছু বুঝানোর জন্য তৈরি হয়ে যান, তখন ওনাদের মনটা ভেঙে যায়, তার জন্য ওনারা নৈতিক শিক্ষা দিতে চাইছেন। কিন্তু আসলে দেখুন আমাদের শিক্ষকের নিয়ম রয়েছে যে আমরা বড়দের কাছ থেকে পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটা যাতে আমরা সুন্দরভাবে অর্জন করে থাকি, তাতে আমাদেরও কল্যাণ বা সমাজটাই সুন্দর হয়ে যাবে। আমরা তো মানুষ, আমরা তো সমাজ
0: বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের বলতে গেলে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আমরা যদি আমাদের সমগ্র আলোচনাটির দিকে একটু ফিরে তাকাই, তখন মনে হয় আমরা আসলে শুধু আজকে একটি বিষয় নিয়ে কথা বলছিলাম না, আমরা কথা বলছি মানুষ হয়ে ওঠার গল্প নিয়ে। আমরা কথা বলেছি সেই অদৃশ্য শক্তির যা মানুষকে মানুষের কাছাকাছি নিয়ে আসে, যা একটি সমাজকে সভ্য করে তোলে, যা একটি জাতির চরিত্র নির্মাণ করে, আর সেই শক্তির নাম নৈতিকতা। হাতে খুব একটা বেশি সময় নেই, বন্ধু রয়েছেন, দেখি কে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, খুব কম।

0: আসছে আওয়াজটা?
1: হ্যাঁ, একটু কম আসছে আজকে।
0: হ্যালো, আমি লীলা কর্মকার বলছি আগরতলা গান্ধীঘাট থেকে।
1: হ্যাঁ লীলা দেবী, স্বাগত আপনাকে, বলুন।
0: আমি কিন্তু খুবই কম শুনতে পাচ্ছি। আচ্ছা, যাক আমি বলছি। হ্যাঁ, নৈতিকতা, আজকে বিষয়টা তো নৈতিকতা তুলেছ। হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ এটা। আমাদের আমাদের দেখো মা, নৈতিকতা মানবিক চরিত্রে একটা বিশাল দিক হচ্ছে কি, নৈতিকতা, নৈতিবোধ সম্পন্ন হওয়া। তবে এই নীতিবোধে যে শিক্ষাটা, অবশ্যই পরিবার থেকে প্রথম সেই শিক্ষাটা পায়, সেইভাবে ঘরে যা দেখে বা শুনে শিশুটা সেইভাবে তৈরি হয়। তো অনেক সময় দেখা যায় একই পরিবারের যে প্রত্যেকেই যে সম্পূর্ণ নীতিবোধ সম্পূর্ণ হবে এমন কোনো কথা নেই, কিছু ব্যতিক্রমীয় হয়, সেটা তো ব্যতিক্রমী ব্যাপার। তবে যে নীতিবোধহীন লোক, সে আমরা যে অতিরিক্ত চাহিদা, লোভ, লালসা কারো কারোর মধ্যে বেশি থাকে, তাদের মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নীতিবোধহীন দেখা যায়। সে তোমার চাকরি ক্ষেত্রে বলো, হ্যাঁ, যার মায়না কি সবাই আমরা জানি সরকারি চাকরি, কিন্তু দেখা যাচ্ছে তার তারা বিল্ডিং করে ফেলেছে, তখন সবার চোখে কি ধরা পড়ে। বা কেউ হয়তো কারো কাছ থেকে টাকা নিল, আপনার আপনার এই কাজটা আমি সমাধান করে দেবো, কিন্তু সে আর সেটা করলো না, সে গায়েব হয়ে গেল, আর কথাই যোগাযোগই রাখলো না। তাহলে এটা কিন্তু বেশি দিন লোকের কাছে কিন্তু এটা আস্তে আস্তে সমাজের কাছে কিন্তু ধরা পড়ে যায়, সেটা লোক তখন কিন্তু হেয় প্রতিপন্ন হয়, এটা অতি সত্যি কথা। একটা একটা ঘটনা বলছি, যদি সময় হবে কিনা, নীতিবোধ শুধু অনেকে বলে না অভাবে স্বভাব নষ্ট, আমি বলবো এটা ঠিক নয়, নীতিবোধ একটা আলাদা ব্যক্তি সত্তা। আমার নাতি একবার অটোতে উঠেছে, তুমি শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: তো অটোতে উঠে সে যখন নেমেছে, তখন টাচ মোবাইল আর কি, ওর মা ছিল সাথে, তো ওর মোবাইলটা রেখে নেমে পড়েছে।
1: আচ্ছা,
0: অটো তো চলে গেছে, তারপর মনে পড়েছে আরে আমার তো মোবাইলটা রয়ে গেছে, তখন আমার ছেলের কাছে ফোন করেছে, এইভাবে এইভাবে যোগাযোগ করে তখন বলে যে একটা কাজ করো, ইয়েতে কি বলে নাম এটাকে খোঁজখবর তো নিতেই হবে, না বটতলা থানায় একটা এটা নিয়ে জানানো হোক, অন্তত পাওয়া তো যাবেই না। কিন্তু দেখা গেল কি, এই যে অটো চালক ভদ্রলোক এত নীতিবোধ সম্পন্ন, তিনি কি করেছেন, সেই যে মোবাইলটা এসে বটতলা থানায় জমা দিয়েছেন। হ্যাঁ, তারপর আমার ছেলে যোগাযোগ করে সেই মোবাইলটা পেল। তাকে কিন্তু বলেছিল, ভাই আপনাকে আমি কিছু দিতে চাই, উনি কোনো অবস্থাতেই নিলেন না, বলে না এটা তো আমার নিজস্ব,
1: উনি তো মনুষ্যত্ব দেখিয়েছেন
0: আমাকে, মানে এটাই আমার কর্তব্য আমি মনে করেছি। তাহলে যে সমাজ থেকে নীতিবোধ এখনো যায়নি এবং অভাবে স্বভাব নষ্ট হয় না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্যক্তিগত, এটাই বললাম আর কি। নীতিবোধ সম্পূর্ণ যদি কেউ হয়, তাহলে যেটা আত্মত্যে নিজের কাছে, আত্মার কাছে প্রশ্ন করে আমরা আমরা জানতে পারি যে আমি কি করেছি। হ্যাঁ, তাহলে প্রশ্ন উত্তরটা নিজেই পাওয়া যায়। যাই হোক, খুব ভালো প্রসঙ্গ এনেছ, বলতে পেরে খুব ভালো লাগলো।
1: আমাদেরও খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে লীলা দেবী, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকবেন। আর শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় সেই দিকে আমার অন্তত নজর দিতে ইচ্ছে করে না, কিন্তু আমি বাধ্য নজর দিতে, কারণ আপনাদের সঙ্গে কথা বলতে থাকলে মনে হয় আরও কথা বলি। কিন্তু আজকের বলছি তোমায় পর্বে শেষ করতে হবে। বিদায় নেবার আগে শুধু এইটুকুই বলা, পৃথিবীকে সুন্দর করার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে সুন্দর করা, আর নিজেকে সুন্দর করার সবচেয়ে বড় উপায় হলো নৈতিকতার আলোকে নিজের জীবনকে আলোকিত করা। এই শুভবার্তা, এই শুভচিন্তা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মূল্যবোধের আলোয় আলোকিত থাকুন। চলুন গানে গানে বিদায় নিই। আজকের বলছি তোমায় পর্ব থেকে দেখতে পাচ্ছি সমীরণ বাবু পাঠিয়েছিলেন একখানি বার্তা নৈতিকতা নিয়ে, সেটার পড়ার সময় পাচ্ছি না, তবে আপনার বার্তাটা আমি পড়েছি, হয়তো সবাইকে শোনাতে পারছি না। অনেক ধন্যবাদ সমীরণ বাবু আমাদের বার্তা লিখে পাঠানোর জন্য। আর দেখতে পাচ্ছি বন্ধুরাও ফোন করছেন, কিন্তু সময় তো আর খুব একটা বেশি হাতে নেই, তাই চলুন গানে গানে বিদায় নিই আজকের বলছি তোমায় পর্ব থেকে। আমি আপনাদের বন্ধু অপরাজিতা, আর আপনারা শুনতে থাকুন FM উৎসান্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আছে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:02 হয়ে 40 সেকেন্ড, আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসছি আজকের বিষয় নিয়ে।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: থেকে সাবধান,
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধুরা, বলছিলাম আপনাদের আমাদের সময় নিয়ে, অর্থাৎ ওমেন টাইম তুমি অনন্যা নিয়ে। তুমি অনন্যা পর্বে আমরা সচেষ্ট থাকি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, যে বিষয় আমাদের চলমান গতিশীল এই জীবনে নারীদের হয়তো কোনো কোনো সময়, কোনো কোনো মুহূর্ত এমন আসে যে সময় একটু থমকে দাঁড়াতে হয়, একটু থেমে যেতে হয়। কারণ পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকবে সেটা হয় না, কিন্তু সেই অনুকূল পরিস্থিতিকে, আমাদের অনুকূলটাকে বজায় রাখতে, প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে অনেক সময় কিছু অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনেক সময় এমন কিছু কথা, এমন কিছু আলোচনার প্রয়োজন হয় যেগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই সব আলোচনা নিয়েই আমরা এই একটি ঘন্টা সকালের, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা আপনাদের সঙ্গে থাকি। এমন কিছু অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের কথা আপনাদের সামনে

কোনো কোনো সময় কোনো কোনো মুহূর্ত এমন আসে যে সময় একটু থমকে দাঁড়াতে হয়, একটু থেমে যেতে হয়। কারণ পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকবে সেটা হয় না, কিন্তু সেই অনুকূল পরিস্থিতিকে, আমাদের অনুকূলটাকে বজায় রাখতে, প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে অনেক সময় কিছু অনুপ্রেরণার প্রয়োজন হয়, এমন অনেক সময় এমন কিছু কথা, এমন কিছু আলোচনার প্রয়োজন হয় যেগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই সব আলোচনা নিয়েই আমরা এই একটি ঘন্টা সকালের, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা আপনাদের সঙ্গে থাকি। এমন কিছু অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের কথা আপনাদের সামনে তুলে ধরি যারা হয়তো সমাজের শত প্রতিকূলতাকে পেরিয়ে এমন কিছু রাস্তাকে বেছে নিয়েছে যেই রাস্তা তাদের শুধুই সফলতা দেয়নি, বরং এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে তারা আরও 5টা মেয়ে, আরও 5টা নারীর জন্য একটা অনুপ্রেরণার অনুঘটক হিসেবে কাজ করে যায়। আর তেমনই আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, তবে হ্যাঁ, আজকে কোনো অনুপ্রেরণার উৎস নিয়ে নয়, বরং আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বলতে পারেন আমাদের একটা সামাজিক ব্যাধি। বিভিন্ন সামাজিক ব্যাধি তো রয়ে গেছে আমাদের সমাজে, মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া, কম বয়সে পড়াশোনা ছাড়িয়ে দেওয়া, কম বয়সে মাতৃত্ব, এইসব ব্যাধি তো এখনও রয়ে গেছে। তাছাড়া বিয়ের পর গার্হস্থ্য হিংসা কিংবা রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ইপটিজিং, এই সব তো রয়ে গেছে। আমাদের তো পুলিশ প্রশাসন কিংবা সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সচেষ্ট ভূমিকার পরেও এইগুলিকে খুব একটা উল্লেখযোগ্য সংখ্যায় আমরা দমন করতে পারছি না। তাই হয়তো এই সব আলোচনা আমাদের বারবার করতে হবে, যতদিন না এইগুলো আমরা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারছি, যতদিন না আমরা সম্পূর্ণভাবে এর থেকে নিস্তার পাচ্ছি, ততদিন আমাদের এই সব বিষয় নিয়েই ক্রমান্বয়ে আলোচনায় থাকতে হবে। বন্ধুরা, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আমাদের সংবিধান আমাদের মৌলিক অধিকার প্রদান করে প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ দেখে নয়, বরং মানুষ দেখে প্রত্যেককে 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়। তার মধ্যে শিক্ষার অধিকার অন্যতম একটি। শিক্ষা শুধু অক্ষর জ্ঞান নয়, শিক্ষা একজন মানুষকে চিনতে শেখায়, বুঝতে শেখায়, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। আর একজন মেয়ের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব আরও বেশি, কারণ একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবনকে আলোকিত করে না, সে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে আলোকিত করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, আজও আমাদের সমাজে বহু মেয়ে নানা কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। স্কুলে ভর্তি হলেও তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছতেই পারে না। এই ঘটনাকে আমরা বলি স্কুল ছুট বা ড্রপ আউট। একজন মেয়ে যখন স্কুল ছুট হয়, তখন শুধু তার পড়াশোনা বন্ধ হয় না, তার স্বপ্ন, তার আত্মবিশ্বাস, তার আর্থিক স্বাধীনতা এবং নিজের পায়ে দাঁড়ানোর সম্ভাবনাও অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়। দারিদ্র, অল্প বয়সে বিয়ে, পারিবারিক দায়িত্ব, সামাজিক কুসংস্কার, নিরাপত্তার অভাব, স্বাস্থ্যগত সমস্যা, শিক্ষার প্রতি অনাগ্রহ কিংবা পারিবারিক সচেতনতার অভাব, এই সব কিছু মিলিয়েই অনেক মেয়ে বিদ্যালয়ের গণ্ডি থেকে দূরে সরে যায়। অথচ একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের প্রতিটি ছেলে এবং মেয়ে সমানভাবে শিক্ষার সুযোগ পাবে। তাই আজকের এই তুমি অনন্যার পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব কিছু প্রশ্ন এবং তার উত্তর, কেন মেয়েরা স্কুল ছুট হয়, এর সামাজিক এবং ব্যক্তিগত প্রভাব কি এবং এই সমস্যা থেকে উত্তরণের পথ কি হতে পারে, সেই বিষয়গুলি নিয়েই আজকে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব।

বর্তমানে যখন মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই, তখনও কেন মেয়েদের স্কুল ছুট হচ্ছে, তার প্রধান কারণগুলো কি, এ প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে মেয়েদের স্কুল ছুট হওয়ার পেছনে একক কোনো কারণ নেই, বরং একাধিক সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে রয়েছে দারিদ্র, অল্প বয়সে বিয়ে, পরিবারে মেয়েদের শিক্ষার গুরুত্ব কমে দেওয়া, নিরাপত্তাজনিত সমস্যা এবং গৃহস্থালির কাজের চাপ। অনেক পরিবার মনে করে ছেলেদের পড়াশোনায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে, ফলে মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় না। এর পাশাপাশি বিদ্যালয়ের দূরত্ব, স্বাস্থ্যকর পরিবেশের অভাব এবং আর্থিক সংকটও বড় ভূমিকা পালন করে। দারিদ্রতা হল স্কুল ছুট হওয়ার অন্যতম প্রধান কারণ। অনেক পরিবারের সীমিত আয়ের কারণে বই খাতা, ইউনিফর্ম, যাতায়াতের খরচ বহন করাটা কঠিন হয়ে পড়ে। তখন পরিবারের সদস্যরা মনে করেন মেয়েকে পড়ানোর চেয়ে সংসারের কাজে যুক্ত করা বেশি প্রয়োজন। অনেক ক্ষেত্রে মেয়েদের ছোটখাটো কাজে পাঠিয়ে আয় করার চেষ্টা করা হয়, ফলে ধীরে ধীরে তাদের বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক কমে যায় এবং শেষ পর্যন্ত তারা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় এক প্রকার। অল্প বয়সে বিয়ে এখনও মেয়েদের শিক্ষা জীবন বন্ধ হওয়ার একটা অন্যতম কারণ। বিয়ের পর অধিকাংশ মেয়েই সংসার এবং সন্তান লালন পালনের দায়িত্বে জড়িয়ে পড়ে, ফলে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাল্যবিবাহ শুধু শিক্ষার অধিকার কেড়ে নেয় না, এটি মেয়েদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক মানসিকতা। অনেক পরিবার এখনও মনে করে মেয়েদের শেষ পর্যন্ত বিয়েই তো হবে, তাই তাদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই। এই ধরনের ধারণা মেয়েদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দেয়। বাস্তবে দেখা যায় একজন শিক্ষিত মেয়ে পুরো পরিবারকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। পারিবারিক কাজের চাপ একটা বড় কারণ, কারণ অনেক মেয়েকে ছোটবেলা থেকে রান্না, ছোট ভাই বোনের দেখাশোনা, জল আনা, অন্যান্য গৃহস্থালির কাজে যুক্ত হতে দেওয়া, কিংবা যারা দারিদ্রসীমার নিচে বসবাস করে তারা ছোটবেলা থেকেই যেখানে কাজ করতে যায় সেখানে সন্তানদের সঙ্গে করে নিয়ে যায়, যার ফলে তারা বিদ্যালয়ে খুব একটা বেশি যেতে পারে না, পড়াশোনার সময় পায় না এবং ধীরে ধীরে শিক্ষার প্রতি তাদের আগ্রহটা কমে যায়। অনেক এলাকায় বিদ্যালয় বাড়ি থেকে অনেকটা দূরে, নিরাপদ পরিবহনের অভাব, রাস্তাঘাটের সমস্যা এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণে অভিভাবকেরা মেয়েদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক হন। বিশেষ করে কৈশোরে পৌঁছানোর পর এই সমস্যাগুলো আরও প্রকট হয়ে ওঠে। মাসিক সংক্রান্ত সমস্যাগুলি স্কুল ছুটির একটা প্রধান কারণ হতে পারে বা হচ্ছে। অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত স্বাস্থ্যকর শৌচাগার নেই, মাসিক সম্পর্কে সচেতনতার অভাবও রয়েছে, ফলে অনেক কিশোরী সেই সময়টায় স্কুলে যেতে অস্বস্তি বোধ করে এবং ধীরে ধীরে বিদ্যালয় থেকে দূরে সরে আছে। কিছু সমাজে এখনও ধারণা রয়েছে যে মেয়েদের বেশি পড়াশোনার প্রয়োজন নেই। আবার অনেক জায়গায় মেয়েদের চলাফেরা এবং স্বাধীনতার উপরও অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এই ধরনের কুসংস্কার তাদের শিক্ষার সুযোগকে সীমিত করে। স্কুল ছুট হওয়ার ফলে মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ হারায়, তাদের আত্মবিশ্বাস কমে যায়, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় তারা শোষণ বা বৈষম্যের শিকার হয়। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে স্কুল ছুটের হার অনেকটাই কমানো সম্ভব। একজন শিক্ষক অনেক সময় একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। সরকারের বৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, সাইকেল বিতরণ, কন্যাশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো প্রকল্পগুলো ইতিবাচক প্রভাব ফেলছে। এইসব উদ্যোগ মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখতে সাহায্য করছে এবং অভিভাবকদেরও উৎসাহিত করছে। প্রযুক্তি শিক্ষাকে অনেক বেশি সহজলভ্য করে তুলেছে। অনলাইন ক্লাস, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ভিত্তিক শিক্ষার মাধ্যমে অনেক মেয়ে নতুন সুযোগ পাচ্ছে। তবে ডিজিটাল বৈষম্য দূর করাটাও অত্যন্ত জরুরি। সমাজে প্রথমে মানসিকতার পরিবর্তন আনতে হবে, মেয়েদের শিক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সচেতন মানুষের এগিয়ে এসে স্কুল ছুট মেয়েদের আবার শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগটা নিতে হবে। আর অভিভাবক

হোক, অভিভাবকদের করণীয় বা দায়িত্ব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকদের বুঝতে হবে যে শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, জীবন গঠনের জন্য প্রয়োজন। মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া, তাদের উৎসাহিত করা এবং নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। কিন্তু হ্যাঁ, আমরা যারা বরাবরই শহরে বসবাস করি, আমাদের জন্য হয়তো এই বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে উঠতে পারে যে আমরা তো আমাদের মেয়েদের স্কুলে পাঠাচ্ছি, কিংবা মেয়ে ছেলে কারোর মধ্যেই আমরা সেই বিভেদটা সৃষ্টি করছি না। পড়াশোনার ক্ষেত্রে উচ্চ থেকে উচ্চতর শিক্ষা মেয়েরা যতটা এগিয়ে যেতে চাইছে আমরা তো দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে মেয়েরা অভূতপূর্ব সফলতা অর্জন করছে। কিন্তু কথাটা, দেশটা, সমাজটা শুধুমাত্র আমি, আপনি ও আমাদের আশেপাশের লোকজন নিয়েই গঠিত নয়। আমাদের দেখতে হবে কোন কোন এলাকায়, কোন কোন প্রত্যন্ত জায়গায় এমনও রয়েছে যেখানে শিক্ষার আলো তেমনটা প্রসারিত নয়। ভারতবর্ষের দুঃখের সঙ্গে বলতে হয়, এত প্রসার প্রচার সরকারের পক্ষ থেকে বেসরকারি উদ্যোগে হওয়ার পরেও দেখা যায় এমন বহু গ্রাম রয়েছে, এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করতে চাইলেও করতে দেওয়া হচ্ছে না, বা করা হচ্ছে না, বা গ্রহণ করা হচ্ছে না, শুধুমাত্র একটা কুসংস্কারযুক্ত মানসিকতার জন্য। মেয়েদের আমরা পড়িয়ে কী লাভ হবে? এই ধরনের মানসিকতার জন্য এখনও উল্লেখযোগ্য সংখ্যায় মেয়েদের কিন্তু স্কুল ছুট হচ্ছে। মেয়েরা কিন্তু হারিয়ে যাচ্ছে, এক গভীর অন্ধকারের জগতে হারিয়ে যাচ্ছে। এই সব থেকে উত্তরণের জন্য আমাদের, আমাকে, আপনাকে, সবাইকে সংগঠিতভাবে দায়িত্ব নিতে হবে। যেখানেই দেখব যে কোনো মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে না, বা হয়তো ওর নিজের মনে থেকেই শিক্ষার আগ্রহটা অনেকটা কমে গেছে, তাকে আমাদের বোঝাতে হবে জীবনে শিক্ষার কতটা গুরুত্ব। সঠিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, সব ধরনের শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষের জীবনে, সেইটা বোঝাতে হবে, সেটা উপলব্ধি করাতে হবে। তাহলেই আমরা নিজেদের একটা প্রকৃত সামাজিক জীব হিসেবে হয়তো পরিচিতি দিতে পারবো।

একটা মেয়ে যখন প্রথমবার স্কুলের পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে, চোখে স্বপ্ন আর মুখে হাসি নিয়ে বিদ্যালয়ের পথে হাঁটে, তখন শুধু সে একা নয়, তার সঙ্গে হাঁটে একটি পরিবারের আশা, একটি সমাজের সম্ভাবনা এবং একটি দেশের ভবিষ্যৎ। কিন্তু সেই পথ চলা যদি মাঝপথে থেমে যায়, যদি কোনো একদিন সে আর স্কুলে না ফেরে, যদি বইয়ের জায়গা দখল করে নেয় সংসারের দায়িত্ব, দারিদ্রের চাপ কিংবা সামাজিক কুসংস্কার, তখন শুধু একজন শিক্ষার্থী হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। মেয়েদের স্কুল ছোট হওয়ার বিষয়টি আমাদের সমাজে অনেক সময় খুব সাধারণ একটি ঘটনা হিসেবে দেখা হয়, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারি। একজন মেয়ে যখন স্কুল ছুট হয়, তখন সে শুধু শিক্ষার সুযোগ হারায় না, বরং ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস, নিজের পরিচয় এবং নিজের স্বপ্ন দেখার অধিকার থেকেও বঞ্চিত হতে শুরু করে। আমাদের সমাজে এখনও অনেক পরিবারে মেয়েদের শিক্ষাকে প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। ছেলে ও মেয়ের মধ্যে সমান সুযোগের কথা বলা হলেও বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। যখন অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখন প্রথমেই অনেক পরিবার মেয়ের পড়াশোনা বন্ধ করার কথা ভাবে, কারণ তাদের ধারণা মেয়েরা একদিন বিয়ে করে হয়তো অন্য বাড়িতে চলে যাবে আর সেখানে তার প্রতিভা, তার শিক্ষার হয়তো ততটা মূল্যায়ন হবেই না। ফলে তাদের শিক্ষায় বিনিয়োগকে অনেকেই প্রয়োজনীয় বলে মনে করেন না। অথচ একটি শিক্ষিত মেয়ে ভবিষ্যতে শুধু নিজের জীবনই না, পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সক্ষম হয়। ভাবুন তো, আপনার ঘরের বউটি যদি সঠিকভাবে শিক্ষিত

না হয়, যদি সে শিক্ষার আলোয় আলোকিত না থাকে, তাহলে আপনার ঘরটা কি চলবে? মাসে ক কেজি চাল আসবে, ডাল আসবে, কিংবা কত টাকার সবজি বাজার হবে, বা কি ধরনের ওষুধপত্র আপনি খাচ্ছেন, কখন নিতে হবে, কখন এই ওষুধটা খাওয়া বন্ধ করে দিতে হবে, সেই সব একটা শিক্ষিত বৌমা যদি জানে, তাহলে বলুন তো আপনার জীবনটা কতটা সহজ এবং সরল হয়ে যেতে পারে, আপনার ঘরটা কত সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আর সেই জায়গায় যদি আপনারা ভাবেন যে একটা গরিব ঘরের শুধু কাজকর্মে নিপুণা একটা মেয়েকে যদি আমি নিয়ে আসি ঘরে, সেক্ষেত্রে ঘর চলবে, আপনার ঘর খুব সুন্দরভাবে চলবে, কিন্তু ওই যে বিষয়গুলিতে বুদ্ধি মেধা কাটাতে হবে, সেখানে হয়তো আপনার বৌমা ততটা বেশি পারদর্শিতা দেখাতে পারবে না, তখন কিন্তু আপনি তাকে বিভিন্নভাবে হেনস্থা করবেন। তাই আমাদের সকলের উচিত, যদি কোনো মেয়ে হয়তো তার বাবার ঘরে সুযোগ পায়নি, হয়তো শিক্ষা আলো দেখতে পারেনি তার দারিদ্রতার কারণে, যদি এমন হয়েও থাকে, আমি কি দায়িত্ব নিতে পারি না বিয়ের পর তাকে সঠিকভাবে শিক্ষিত করার, শুধুমাত্র একটা সুন্দর জীবনযাপন কাটানোর জন্য? চাকরি সবাই পাবে, সবাই ব্যবসা করবে, সবাই নিজের উপার্জনটা নিজে গুছিয়ে নেবে, সেটা কেউ বলেও দেয়নি, আর সেটা দরকারও নেই। যদি কেউ চায় তাহলে সে তার নিজের উপার্জনটা নিজে করবে, আর যদি কেউ চায় না, আমার দরকার নেই, আমি হয়তো আর্থিকভাবে স্বাবলম্বী ততটা হব না, আমি পরনির্ভরশীল থেকেও জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবো পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে, তাহলেও কিন্তু সেটা একেবারেই উচিত। প্রত্যেকটা মানুষের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের নিজেরই রয়েছে। দারিদ্র মেয়েদের স্কুল ছোট হওয়ার অন্যতম বড় কারণ আপনাদের বলছিলাম, অনেক পরিবারের পক্ষে বিদ্যালয়ের আনুষাঙ্গিক খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। বই হয়তো বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু ইউনিফর্ম, খাতা, যাতায়াতের খরচ, প্রাইভেট টিউশন কিংবা অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হয় না, ফলে মেয়েরা ধীরে ধীরে বিদ্যালয় থেকে দূরে সরে যায়। অনেক ক্ষেত্রেই তাদের সংসারের কাজে যুক্ত হতে হয় অথবা ছোটখাটো উপার্জনের কাজে নামতে হয়। আবার অনেক পরিবারে মেয়েদের উপর ছোটবেলা থেকে গৃহস্থালির দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। রান্না করা, ছোট ভাই বোনদের দেখাশোনা, ঘরের বিভিন্ন কাজ সামলানো, এইসব দায়িত্বের কারণে তারা নিয়মিত পড়াশোনা করতে পারে না। একটা সময় এসে বিদ্যালয় তাদের কাছে দ্বিতীয় বিষয় হয়ে দাঁড়ায়, আর সংসারের কাজ হয়ে ওঠে প্রথম দায়িত্ব। এইভাবেই তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাল্যবিবাহ এই সমস্যার একটা অন্যতম কারণ। আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক এলাকায় এখনও অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। পরিবারের ধারণা থাকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে ততই দায়িত্ব কমবে, কিন্তু একটি বিয়ে শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি একটি মেয়ের জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। বিয়ের পর সংসার, শ্বশুরবাড়ির দায়িত্ব, পরবর্তীতে মাতৃত্বের কারণে তার শিক্ষা জীবন প্রায় অসম্পূর্ণ থেকে যায়, আর এই থেকেই শুরু হয় তার মধ্যে একটা এমন ধরনের মানসিকতা তৈরি করা, যে মানসিকতা তাকে সম্পূর্ণ বিকশিত মানুষ হিসেবে নিজের প্রতিফলন সমাজে ঘটাতে বাধা সৃষ্টি করে।

সরকারি উদ্যোগগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, সাইকেল বিতরণ, কন্যাশ্রী বা অন্যান্য শিক্ষাবান্ধব প্রকল্প ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে। তাছাড়া ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়গুলিতে আমরা যখন বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলি, জানতে পারি যে তাদের কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো ছাত্র বা ছাত্রী যদি হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেই ছাত্রছাত্রী কেন বন্ধ করে দিয়েছে তাদের বাড়িতে গিয়ে দরকার হলে খবর নিয়ে আসতে হবে এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করতে হবে। আর এই ধরনের উদ্যোগ সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি বাস্তবে একটা দারুণ প্রভাব, ইতিবাচক প্রভাব বিস্তার করেছে, যা খুব তাড়াতাড়ি আমাদের এই সমাজে এক শুভ প্রতিফলন ঘটাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এইসব প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপকার ভোগীদের কাছেই পৌঁছায় সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে। আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অনলাইন শিক্ষা, ডিজিটাল ক্লাসরুম এবং বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম অনেক মেয়ের কাছেই শিক্ষাকে সহজলভ্য করে তুলেছে। তবে প্রযুক্তির সুবিধা যেন শহর ও গ্রামের মধ্যেই বৈষম্য তৈরি না করে সেই দিকেও আমাদের নজর দিতে হবে। সবচেয়ে বড় বিষয় মানসিকতার পরিবর্তন। আমাদের বুঝতে হবে মেয়েদের শিক্ষা কোনো অতিরিক্ত সুবিধা নয়, এটি একটি মৌলিক অধিকার। একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবন গড়ে তোলে না, বরং একটি শিক্ষিত প্রজন্ম তৈরি করে। গবেষণায় দেখা গেছে শিক্ষিত মেয়েরা তাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির বিষয়ে বেশি সচেতন হন, ফলে একটি মেয়ের শিক্ষার প্রভাব পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে যায়। আমরা যদি সত্যি একটি উন্নত সমাজ গড়তে চাই, তাহলে মেয়েদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো মেয়ে যেন আর্থিক অভাবে, কুসংস্কারের বেড়াজালে, নিরাপত্তাহীনতার ভয়ে বা সামাজিক বৈষম্যের কারণে বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য না হয়। আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে মেয়ে তার স্বপ্ন পূরণের সম্পূর্ণ সুযোগ পাবে। কারণ একটি মেয়ে যখন শিক্ষিত হয়, তখন শুধু একটি মানুষ নয়, গোটা পরিবার, গোটা সমাজ শিক্ষিত হয়। তো আমরা কারণ জানি, আর কারণ জানলে যে কোনো সমস্যার সমাধান করতে কিন্তু খুব সুবিধে হয়, খুব সহজভাবে আমরা সমাধান করতে পারি। তাই অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এমন কিছু উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে নিয়ে আসতে হবে যে বিষয়গুলি আমাদের এই ধরনের মানসিকতাকে ছিন্ন করতে সাহায্য করতে পারে। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা যদি একবার নিজের চারপাশে তাকাই, তাহলে বুঝতে পারব স্কুল ছুট হওয়া কোনো একটা একদিনের ঘটনা নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি সামাজিক বাস্তবতা। একটি মেয়ে যখন বিদ্যালয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসে, তখন সে শুধু একটি শ্রেণীকক্ষ ছেড়ে আসে না, সে অনেক

সম্ভাবনা, অনেক স্বপ্ন এবং অনেক অজানা সম্ভাবনার দরজাও বন্ধ করে ফেলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হারিয়ে যাওয়া সম্ভাবনার হিসেব আমরা কোনো পরিসংখ্যানে খুঁজে পাই না। আমরা উন্নয়নের কথা বলি, নারী ক্ষমতায়নের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু এই সমস্ত কথার ভেতরেই একটি মৌলিক শর্ত লুকিয়ে থাকে, যা হলো শিক্ষা। শিক্ষা ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ, শিক্ষা ছাড়া আত্মবিশ্বাস অসম্পূর্ণ, শিক্ষা ছাড়া ক্ষমতায়নও অসম্পূর্ণ। তাই আমাদের মনে রাখতে হবে, একটি বিদ্যালয়ে যখন মেয়েরা যাবে, তখন সে শুধু নিজের ভবিষ্যৎ নয়, ভবিষ্যতেরও ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার সে নিজের মধ্যে গড়ে তুলবে। শেষ করার আগে শুধু এইটুকুই বলতে চাই, একটি দেশের প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে তা শুধু তার অর্থনীতি বা প্রযুক্তির অগ্রগতি দিয়ে বিচার করা যায় না। বিচার করা যায় এই দেশে প্রতিটি শিশু, প্রতিটি মেয়ে, প্রতিটি ছেলে তার স্বপ্ন পূরণের জন্য সমান সুযোগ পাচ্ছে কিনা, সেই দিকে বিবেচনা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটা সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি, যেখানে কোনো মেয়ের শিক্ষা মাঝপথে থেমে যাবে না, কোনো স্বপ্ন অন্ধকারে হারিয়ে যাবে না, কোনো খালি বেঞ্চ নীরবে একটি অসমাপ্ত জীবনের সাক্ষী হয়ে থাকবে না। কারণ প্রতিটি মেয়ের চোখে যে স্বপ্ন জ্বলে, সে স্বপ্নই একদিন একটি সুন্দর, শিক্ষিত এবং মানবিক ভারতের আলো হয়ে উঠতে পারে। এই শুভবার্তা, শুভচিন্তা নিয়ে আজকের মতো সময় বলছে তুমি অনন্যার পর্ব থেকে এখানেই বিদায় নিতে হবে। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর আজকের মতো আমি আপনাদের বন্ধু অপরাজিতা আপনাদের থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আশা করছি আজকের সমগ্র অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সারা দিন ব্যাপী কিন্তু, অর্থাৎ রাত 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা থাকছি আপনাদের সঙ্গে, তাই অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকুন FM উচ্চয়ন্ত। চলুন গানে গানে বিদায় নিই আজকের তুমি অনন্যা পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। নমস্কার।

জোরানন চাঙ্গি বারি তন্দি ও রজনী গন্ধা, জোরা অংখি বারদি ও না রজনী গন্ধা, নকবার ওয়াতইন বনন তাকিরি দি।

0: রজনী গন্ধা।
1: বেলা এখানে তো বউ বেশিও সিমে নেওয়া রয়েছে আমি
0: অব শিখা 87 রকমই না আমন ফার্স্টে উরুসা মন আং চিনি পাড়ার অব ফার্স্টে রুসা মানে অব উরুসা মন
1: জরা অংখে বার দি অ তাম সাকা
0: অ জরা অংখে বার দি অ রজনী গন্ধা
1: তাম হনি সামান কলা কেব দো
0: অব অংখে কাইসা বুরিন মানে জরা সানি ন বার দি জরা ইয়া জরানি সেখানে বারি তং দি হাকে সিন বংব্রাই বাই কুসুব জানা হমানি খবর তা
1: জরা অংখে না মানে তামনি সানাই দাগতে দেখতে জরা ইনখানো কাইজক সিদি মানে আমা হেরক ডাঙ্খা না জরা তং সিনি আমজক দি নক নু ফুং খাটে আমা হেরক ডাঙ্খা না ভাই বপ্তি ন
0: তা মানে তা জরা চিনি আমা জরা তং খেই নে মা বার নাই বলে জরা তং সানি নক নু খুম খানা নাংনাই জরা তং সানি সব কিছু মা খাইনাই শুধু নক নু খুম গাইছে ইয়া জরা তং সানি ন মাওয়ান সংনাই জরা তং সানি ন জে ফানা ন হোক জানি খে জরা নম্বরই ফেন মাসা নাই তা
1: নাই কং দা বিরল সানবচুং নাই আগিনু বাই তা বুঙি ফেলাই থাই কেন ককথাই সীমা রক ককথাই রক নর চামুং রক দা লক মা রক অমা হাই তা বুঙি জরা রক কিসা বেবং ডাইরেক্ট ডাইরেক্ট সাজাগু রে তা আগিনি আজ রক নর কে 1987 নিসা গান আজ রক জরা বাই খুম বাই কে বমরা বাই কে আপুর কে সুজাগু সাজা গেতা অ সলা নং অ বুড়ি নং জরা তংসি হাইং দি আবাই সাজা গিয়া তা বলে
0: হানজাম মনে রসাম আগে কে সুখে রসাম বাইসি তে তে মানে খরক সান খুনো তুই সাব কিন্তু বরফ নুমবেড়ি হাইকে কক সালাই তা আংখে ডাইরেক্ট সাকা আংনানো হামজাগ নিন তিনি ফাইসি দি অব হাইরক সাব অম হাইরক তা
1: নগে তাবুনি অ জরা রক বাই গতগ্রী নক তাবুনি জরা রকলে রসাম রক সের সিকেন আছে নাইসাপন
0: তাক জরা বাইব সৈজাক তলে তঙ্গু
1: কবং কক সালাই খাই দোকান সানমসং জরা তাক বিরলাল জমাতে কক সালাই দোকান শিলিগাটি কামি ফাইজাক উদয়পুর আমজাই ফাইসিং নরক সাইমন খান তাই খাই দোকান বেলা বেলা খান হাম্বাই জরা খাই দোকানের বাকি কবং তেব কক সালাই ফিরে নরক খাই তংদি তাই তিনি সিনে এলম গ্রং পান্ডান নরক এনজয় খাই কবং কক সালাই ফির নাবুক সাক জরা রসাম তং বুসু রক রসাব খান এবার তং বুসু সৈকেনা
0: আনি রসাম সৈমানি তো প্রায় 100 রক কাফা কানাই একশো কাফা পুরা রসা যাবি আর তংতা কে কেসেত খাইমানি হাঙ্কে প্রায় কাবান ভাই 25-26 খান হলে খাইজা খানা তেখে খাইজা গিয়া তংখাতা
1: কেসেট রংনি রসাম রক কবা কবা কারিখা আবো কাইসা জর বেলা বেলা কেন তান মিশানাই হিট অম হাই কেসেট বাই আপুর রসাম রক মা খান তা তো মোবাইল মোবাইল মোবাইল বাই

0: বৰ বিশেষ সিমানে হ'বলে
1: হ'ব অংকেন এইটি দুই হাজার হব অংখানা হব
0: ১৮
1: চুবাচু ওখেন মানো আনি লগে সুবাসু মেখে তো আস ফাতার থাকমাই খামো বাবু আনো সুবাসু রগু হে যখন সেরাই হাইয়াফেন বন বন সাক সাক সামলাগে আনো থাঙিফাইদি হাকে রই রহবু তাক জরা তৈ আনো কাসয়া কথা আনি লগে বহাইনে
0: দাদা বিরল নুং তো রসা মুং কবা মার রসা ফন সাউ তা থাইছি 100 খান সক খানা সিমানি আবার রসা মানি নি নি যে নুং সাক সাক সনা মানে আম হাই সারে গামা রক নর ক বাহিক আইডিয়া মান সারে গামা রক সরং জাগ দ তং না সরং এফন আইডিয়া তং কিসা মিসা
1: ও ছারি গামা হং খেনা আং অ্যাকচুয়ালি সারাই ফাংশন সারি গামা রব সরং জাগিয়া সরং এফন আং ওক আং সরে সরংকা দুই মাস সরংকা আবনি পরে এখানে যে আনো ফরেনে মাস্টার ব থই থাংকা কে আং তে আপন কিতে সরং জাগলিয়া তা
0: গতাবো ক নং যে তাল নই সরং মান আব বাইনো নং তাব সাক জরা আইডিয়া খাইনে রসা বই দং
1: হাই কোন রকম তাই এত বেশি তো উমাইয়া সরং জাইয়া বা কোন অবশ্যিয়া তাই ফানো মোটামুটি হাই মানে সাক সাক কম্পোজ খাই রসা মান্দ্র রসা মুবানক মান্দ্র অংতং তা
0: যে রসা মরক সিমান আবকে বাইকে সিনানি সরংখানা বাইকে রংখানা গাবো
1: রসাম সরংমান সৈমান মানে বানো মানে হংকান খেনে কাইসা তাবক চিনি জরাও যদি যে চলেই তমানি অমহায় রক্ষে মাওয়ান সবু গে তাব পারাও যে কোনো কাইসা মানে চড়াই বে চড়াই ফান হাজাংলাই টঙ্কা হাজাংলাই টঙ্কা আংখেন কাইসা নালিয়া মানে বনম্ব হামজালিয়া অভায়রং তৈয়ী মা মাওয়ান সক সৈতা
0: আবো যে মকল বাই থং নুকমানি আবো নং গাঙ্গে নুমাই সেন রসা মুঙ্গ দাইকি ব্রে রে
1: আবো ন
0: প্র্যাকটিক্যাল লং খাতা আবো গাঙ্গে নং যে নুকমানি নি নি বাই থং নি নি ন কোন কোন এবা দো ফাও যে নুগুই জমন আবো ন তিনি নিং বানো গিনে সে কি ব্রে রে কা ইংকে নং রসা মুং তো সিও রসা মুং কবাং কুক বপতে নং সেই কেনা
1: ও রসা মুং কবাং কুক সেই মানে বলতে আং এমনি রোমান্টিক বাহিনী গবং সেলে সৈখা
0: রোমান্টিক হামজাগলাই মানে
1: হামজাগলাই মানে দং না
0: গবং কো গরি দে বাক্সা বাক্সা তং টক্সা তমিলি ন তুই মল ন তুই সিউ হান ল বি সিউ বাক্সা সুরি মানে ল মানে আমাই সিউ গবং কো নি হিঙ্গা বেম ন খাও নাং নাই জাত
1: হাও ল মানে ন বাং খলে খলাই খা
0: তং দসক দং হান ল বি
1: তং 6-7 খান সু তং না
0: ক্যাসেট তিখলাই জা গরাই কোট খাই জা গাব হেলে তং দসক তং নি
1: হাওয়ার লব মানি নদে থাই ক্যাসেট খালাই যাকা আংকে আনি প্রায় রেডিও সেন্টার ন বাদ্রসি নাই এমনি ক্যাসেট কারি মানে কে 20 রকাওয়ানটা 20টা রকাওয়ান
0: আবন বিশং যতন ছিলে পপুলার অংখা যে রসাম বই যতন ছিলে খানা তক জাক বাইকে আবাই রসাম ববং খানানি না যে রসাম রং বিশং
1: অব তো আং তো থুমপুর না খানা তো হিম বই বাবা বইনি বইসি সামাসি নাই বমন বড় খানা তক জাক বাইকে আব তো বইসি সামাসি নাই
0: নন কে সানে
1: করি খানা না মানে ও কাং তা রসা মানি রং না দাদাই হামার না আনি বস কাং খেন বড় রসাই থাংবাই তা
0: ওয়াইসু সু সাজাই দেব নক সানো গানানি আরিন বড় ওই ফোন ফোন আনি না রসামলে খানা তক বকাও না আমাই রক ইয়া দবা
1: আচাইমা সিনিহা তং থং মানি খুম্বুবার বাখা সালক চাক পাখা খুম্বুবার বারখা

নৈতঙ্গ তক্ষার সাইতঙ্গ হানলপ্তে গৈ নাইথক মানি মোচাং মানি নাইথক মানি মোচাং।

তংথমানি আচাইমা চিনিহা তংথমানি হাথায় হাফুবাই গদালই তং বুফাং আফাংবাই মুচাংই তং হাথায় হাফুবাই গদালই তং বুফাং আফাংবাই মুচাংই তং তৈসা তৈমা নাইথমানি তৈসা তৈমা নাইথমানি চিনি অলংমা আচাইমা চিনিহা তংথমানি খুম্বু বার বারখা সালক চাক পাখা খুম্বু বার বারখা সালক চাক পাখা চিনি

0: 아니.
1: 와, 벨라이 카나 토카 하노로베르 사무가탕사오. 벨라이 카나 토토 기즈 카나이 토네 롱노르보 사이망가나 코랑 저라틀레 벨라이 벨라이 카나 카함 탐네 몽사포노 키시사 자가포노 테레자카 키시사 탐즈니 우드르무드룽 자카 아마 헤로글라 크레이 코랑 스라이 스라이 노로가 카나 카나 오마이 보로 롱노노 엘엠 그랑 하노. 마레양 보바이 헤테브 코모 콕살레나 노로가 로기동디 오르사물레 보 저라니 카나 오 보비시로 거시마니 카나 보.
0: 하는 러브이 যে আং কম্পোজ খাই মানে এখানে বেশি ভালো হয়ে কব এক দুই তিন বছর কাখানা তা
1: তো নেডিও বোর সব হনি সাকা নাকি রেডিও বো নি খরং ওরম ওরম আওয়াই থাং তো আরো থাকি রেকর্ডিং খাই নি চামুরং রেডিও খাড়া খানা সাকড়ি তো আংলাম যত সঙ্গা বলে
0: তাকে রেডিও রকি খাওয়া খানাম জাগলে তা আগে খেন আং ডেলি রসামাই খানাও চিনি খবর চিনি রেডিও হংখেন আং খবর আকন পুরা সাং খানাই দো তাব হংখেন রেডিও রকবো গরিবাই খাংকে খানাম জাগলে তা
1: তাও বড় খানা খাংকে রসাম ও
0: তাব হংখেন মোবাইল যুগ বা মোবাইল সি খানা জাগ দংসিগ
1: মোবাইল কাইসা পাইমান রসাম খানা বাকে রেডিও কাইসা পাইমাইয়া রেডিও তো মানথকো তাও খুন
0: রেডো বুনে খানাও ক মোবাইল রেডো এফএম রব তং বলে ইংকে আরো না খানাও তা পয়সা উসি উংকে জরা মান খাই কি খানাই নাই তা
1: হাইন দংপুর রগ নিনি সামনে গরে জেপুর হাইন জরা লাইর নানি আপুর তামর খাই নাই নং নিনি জরা ন লাইর না টাইম পাস বাইকে খাই না
0: ও আপুর কেন আং জরা জরা কে সাগ ন মা ওয়ান সগো আনি ক লাইফ তোমাকে থানে আবার ন তুই আং কি সামিসা মানে রসাম রব তলক তলক সইয়ে মানে জরা মান খাইকে রসা মনো সই দং
1: রসা মন কারি নং তাই তাম তাম নি মুসং মানি দং এবার তাম তাম নি তাই মান মানি দং যে নং আরো রঙ্গো গরং হঞ্জাগো
0: অবো তো
1: থং মং পনং থং তাম মং পনং থং জাস পনো
0: থং মং হুকে আনি আনি তো স্পোর্টস নি বা আং ভাই নি থং মং তো থংই নি দং গো থং রাই নি দং ফরং হই নি দং আবো তো
1: তাম
0: আবো আনি কাবাডি ইভেন্টস সংকে কাবাডি র খলাই রগো অ্যাথলেটিক্স রগো খলাই রগো আবার তাকে যোগার আকর খাই দংরতা
1: তো কাবাডিও খরক বসক দং থাননি প্লেয়ার
0: কাবাডি তো দং তাবং নি এং সাতজন এং সাতজন আকে দং কে এক্সট্রা দুই দুই খের ওজাকতা
1: কাবাডি থংপুর বড় রকম তাম খানে সঙ্গা মন হনো খয়্যাদা সিটিং খায়া দাবই সঙ্গা কি সারা পুরো নো কাবাডি কাবাডি কাবাডি নি হামা মাথা গিয়া তিপু বড় না হামা থাকি কাবাডি কাবাডি সিমনি তো ইয়াং হামা রহরি তো আমাই রক দং সাগড়ি তো কাবাডি
0: আবো হং কাংখেনে তাবসং আগে হং খানে জেসিনি যে রাগমা তংসান কাবাডি কাবানি সংখে তং তা

0: পংখেন তে কাইসে ফাইফি খাওয়া তমহলে শুধু নিনি উচ্চারণ খাইছে কাবাডি
1: কাবাডি
0: কাবাডি
1: আমার
0: নাম না চাইতাম হাফান অর বেশি নিনি তবে এক মিনিট বেশি যদি থাং কাহ কাংখেন বখেন আউট খাই পাই যাগো তা
1: তবকে জরা খাইরে যা
0: জরা খাইরে খাতা
1: এক
0: মিনিট নি বিশিং বাইরে থাকে আরো জায়গা কাবাডি হি রাগমা নাহাও ফাই টংফানো এক মিনিট নি বিশিং টংখানকে দেখেন আউট খাই
1: এক মিনিট নি বিশিং গংখানকে এক মিনিট কাই আছে জরকে ন কাবাডি হিং যাপন ন আরো থাঙ্গিন তাঙ্গের উঠন মানে হাই দা
0: আবে কাবাডি তো মা হনা আ কাবাডি থং টংকে কাবাডি তো জেকে ফান মা হনা
1: আবে টাম নি বগে আবে কাবাডি কাবাডি মা হনা কাবাডি কাবাডি হিং আমি অন্য ফোন কনভার্ট কনভার্ট ফোন হনি মামলে আবে তাম কাবাডি
0: আবে তো খেলা নি মুসি কাবাডি কাবাডি কাবাডি হং কাতা
1: কাবাডি বিয়াং বিয়াং নি আবে থং অরো নি দা ফাদারনি সাবো পুলে আবো তিখলে কেন কাবাডি ন
0: কাবাডি তো তা সারা অল ওয়ার্ল্ড থাক তো মামা বাইরে ফলে ফাইও এখন তিনটিপুরা বুসলাই তো তা ইভেন্টস
1: না আংখান মানে বাক্স বাক্স সানাই রোগে সাবো কাবাডি কাবাডি মানে আবো কন বাই দি মানে সিপো যেন থাঙিনি কন বাই দি টাঙা নাই দেবা টাং যা খাঙ আবো থেকা পো ফাতার মাং খং লাই আবো হাই রাই
0: আবো যে কক মুনি কথক সানাই রং কক সাবকে
1: হাইদা দো এঙ্গাকে কাবাডি কাবাডি হিনি থাঙিনি এই খরসে খরসে কে টাঙি কে ফিকেন কে টাং যা যে পাই থাঙ্গা এঙ্গাকে যে টাং যা তোমে বদল এঙ্গা কপলাই এঙ্গি থাঙ্গো হাই যেন
0: ও তাংজাক তুমি এটা বড় বনাব সুখ্রী নারায়ণ নাই নেতা ভাই তাংজাক তুমি এটা
1: কাবাডি নাবুকে ফরঙ্গি দো আবো তিনি সামুকে সামুমান সামু চিনি তিপ্রা হাসিও সামনে রং বিশ যতন ছিল সামনে খরং হামজাকু
0: আংখে যতন শিকা হামহাই মা তো জানি মানে কাইসা তুন বাই বনি একজা সঙ্গে কাইসা তুন বাই বনি একজা সঙ্গে আং যতন সি হামিয়া হমাইয়া দা
1: না হাইমি হানি মেয়া তা আবো তো যতন সাবা কত যতন সাবা পিয়া কাহাম বিশুন কাহাম যতন ছিল বিনি হিঙ্গা কিসা খাওয়া নো বিনি হিকে কিসা আমি ওয়ান সুগু বিনি হিঁকলে যতন ছিল কিসা জুদা নো আমার হেরো কিসা ওয়ান সুগ মানে তলে তো যতনই সাগো নো
0: আবো তো তঙ্গ নাই ফান আংখে তাকছি নি কক বড় নি বিশিং যে রেসা মানে আনি বেখান কিসা কসাং রই তো আংখে আং ওক সঞ্চিতা দেব মন
1: রোমান্টিক রেখাবি সামনি তো
0: চেলা রগ অংকে আগে নি তাক নি ও তো সামাইয়া আগে নি ও তো বিশ্বনাথ ন চলে যাক তো তা আংকে বল না খানা থক যাক তো
1: বিশ্বনাথ তো আগে নি তাবো বুটংক বিশ্বনাথ
0: তাবো বুটংক
1: দো অংকে বিশ্বনাথ নি এবার সঞ্জিতা নি সাগরিত সঞ্জিতা নো কিসা নং সাকাং পুলে সাগাবা সঞ্জিতা নি বোর সামং নং যতন ছলে খাও নাং যাক যতন ছলে নং আবো ফেভারিট নং যাগো হামজা কোগো
0: বনি রসামকে অ হলং কক সাদি নং আপতি রং খেনে বনি আনি খেনে বখা নাং তা
1: ওয়া আবো তো রসং বেলা খেনো খনা তো
0: অ হলং কক সাদি নং আবো রং খান খেনে মকল মুক্ত ফাইমা হাই সাসি মা দং তা বদং ন খানা খাং খান খে
1: ওমা হেরি রেসামু রেসাব নাই তুর তং যে নং বিনি রেসামু রং আগে ফলো খাই কে বিনি রেসামু রং ন নং সরঙ্কা এবা বনন নাসি গিনে ই কিসা মিসা নং ইয়া পিরি সেকা আম হাই নং সে সকং রেসাম নাই রং বিসং তুর তং খরস সে রেসাম নাই
0: আবনলে গরি হাই মানে তং নাই তাম তং ইয়া খানাই বা আং তো হাকে বড় ন ফলো খাই রেসাওয়ানি আনি আনি ও গরি খত তাক জরা
1: নিনি বাই নং হাই নো সাইসিং সাকাই সঙ্গে দং হাইতা তো জে মুজুং মানে খাই দং হাইতা হেদা
0: মুসক মানে
1: দো নং ক্লাস 7 ও সেনকার সামুর কাপুর তো রসাম মানে সেনকা কিসি সা উমর নো ক্লাস 6 5 রগ দং পুরো আজর রগ নং সামনে রসামুর খানা না নং সিনি তিব্রা হাসতে আপু
0: আপু সিনি তিব্রা হাসতে ও আং যখন ক্লাস 7 তং খানকে নো দাসি রকম মানে হাই রং মা তং তা
1: আজর বরকে পপুলার হাইতা
0: আ
1: তাই সব সব তং
0: কে তে মাস আং কেন কেন ওক ছত্তরঞ্জন দেব বর্মা আত্মীয়নি রসাম খানাই মাতংতা আং থানাপুর কে বোতাকা দিয়ে আপ্তিরং খেনে কমন হাইং তংতা বতিরক রসাম রকে
1: তো কবা মা কক সালকে রসাম বকাক থালাই ফিরন আসক জরাং নালিয়া তাম হলে তাবুক দিবর জরা দিবর কিনি কিনি কিছে কলমানি ব মুজুদাঙ্গি দংখা রসাম পাইথাক খানালাই সিনে নি রসাম আং তাই তাংসা তিনি নি পাইথাক খানা নামু সুং ভাই বপ্তি রসাম খানা নাইতাবো কিছে রোমান্টিক আবাই তাই আপনি কিছে রসাম খানা নদি
0: গে অব ভাই নে তাব কেসত খাই যাং ন রোমান্টিক্স বলতে রং নাম্বার হাইতা
1: রং নাম্বার হঙ্কে তো তাবু নিছে বেলাই নাং কুকমান খানা তাবু জরানি রং নাম্বার হঙ্কে মোবাইল হাপাইকা মোবাইল নি উলনি জরানি রসাম খানা চাইন্দি হঙ্কে দো রসাম খানা লাইন
0: ও ও রং

ননসু বামু ফারখা গরঙ্গ সবাই মুচা আরে হাসাল সিমি নাই খেব সাম্ফাসি।

0: ও বেলা খা তো রং নাম্বার হানি রেসাম তাই তাই খা রেখা পাইথাক রেসামু কিসা জুদা হাইমা তো দা বিদুলাল রেসামু তো খা রং নাম্বার হানি অবদা নকল বাইথাং নুগিনে সিমানী রেসামু খা রং নাম্বার হানি তারপর নিন লগে দাম হাইরকার সাকে তো কিসা
1: আনি লগে তো অংয়া হাইফানে আং যে চিনি পারো অমহাই খে যে চলাই থাকা রং নাম্বার ফাই রং নাম্বার মাল হা মা ওই হাঁকি বউ রং নাম্বার বাই চলাই তো মানে আপডেট নাই খালাই ফিখা তা
0: আবাহিব নুখান
1: নুখা দাম নুয়া ও যুগ সিংখানকে
0: গবং কো খনা রং নাম্বার ওই থাকে উলো হাঁকে মাস মা খার পোথাং মানুষ ফাই মানুষ দো আবাহির মানে খানা বাহাই নংলা আবাহির তো সারি ইনকে কক সিমিদার সাম নং হিন্দি রেরা সাবদ্রং
1: হিন্দি রঙে প্রোগ্রাম কিসে মিশা আর চাবো তা
0: হিন্দি রব চাবো ইনকে হিন্দি আংন সাজাগলে হিন্দি রব খাই মাকু আংবাই আনো ইয়াকবাই ইয়াকে আবু খাইতং ইশারা খাইতং রসাবো গেলা কানে তো ইনকে রং নাম্বার আবু খানাকা তাই হিন্দি ব রসাব গ্লাক আবু হাইনু তেরো তেরো ইনকে পাইথা খুবাই সিং সঙ্গে থাকাই সিনা আং সঙ্গে মো সঙ্গে ফিয়া তাবু নি অজর রগলে তাম খাইতং রসাম রগ সনামৈ দতং কতাল এবা বসকাং নি বাগৈ
1: ও তাব ওখানে আং রেসাম কিসা সালে সৈ তংখা রেসাম সৈজা ওখানে ফিল্ম কাইসা খালাইনে হেন বাবুরাই বই হেন কাইসা আং সৈ তং
0: বাবুরাই
1: বাবুরাই
0: ও হোকে বেসক জরতে আবো বেসকাং সৈয়া
1: অব এমনি মানে বনে হিস্টোরি ওখানে পাই যান ওখানে যে কসার কসার কিসা মিনি কমেডি হাই আকর ওকে কিসা খালাই যাই কথা
0: বাবুরাই যে ফিল্ম নি মু বহুত চেঙ্গাই আবো শুটিং র
1: অবতো বুসকাং হসলে চেনাই হাফানে বফর মানে চেঞ্জানে অবতো সাইমে গাপা সইনার দম কথা
0: নায়ক নায়িকা রক সাব রক দম
1: নায়ক অবন সিলে খাই যে এখন নায়ক যদি জরা আবার অঙ্ক কথা কেবে নন ফা নাই মানু তা
0: কাবু আবন তিনি নং কবং কুনি নি সামন খলাই দম তাই আবন কারে নি কতর নাহর মং রক তাম দম না রসম রক ন তিনি বুসক জর তিতে ব বন বুসকাং ফেসিং তালং নাই না আসুক বেনি পাইকার ওখানে ওয়ান সুই দম
1: আসুবাই তো পাইরা আসুবাই পাইরা

0: যে পাইরনাই পাশে পাইরিয়া মানে যে থিয়াশা আংরেসা হাফারতে থাকায় আনি কসুক ফারন বহাই হাখেন থাকবাই হই আং দঙ্গ পারা রাও বহাই মানে মানে তোমার হনায় যৈমানে অলপান নিরক ফান যি অমন নারক দি যামানি নারক দি যি টমচা মনে নিরক সরু নারফুটি কাহান রক নারক দি আপতিরকে আারক সাই মাতামুতা যাতামুতংবা যিনি টংখে খনা করি আবহাই নিরক সি চাই বয়স বড় মা সাহতা
1: যে কতাল চালাই রং
0: আবহাই মা সাহতা
1: বাবরাই যে ফিল্ম আরো নিনি তাম বসামু
0: আর তান বসর চামু বলতে আংনি সাবা নুহি টংতা
1: সৈনাইলে সাবা যে কথমা সৈনাই
0: কথমা আংনো খাইও আংনো সৈও
1: নংনো
0: আংনো সৈও
1: দো খনাই তো আং সানমু সুগানরগো নুগানো তাবুতো কবাংকু জরা সং নেটবো নাইমানা নাইমা তো জেফুরু বাবরাই ফিল্ম অংখরানো বো সাকা বাবরাই ফিল্ম বিনি টাংনে রসাং আবো সং খনাই মানানো জেফুরু আবো চেঙ্গিনাই মুন সুই থাঙ্গা না ফ্রং খাঙ্গা সং খনাই মানানো নাইবো মানানা ফিল্ম নো কবাংকু ক সামু তাবু টাংই দঙ্গো বসং বগই কিসি সাপনা আসুই চঙ্গিয়া রসাবনে বরক বাইকলে রসাং নো কারিনাই তং মানাই ও লংমা অমহাইনো যত খাই তো রং আং সানম সঙ্গ নাই নরং বিশুব অমহাইকে ইংই দোকানকে নরম তাই আকার দি বাকসা করে দিবা কিসে মিসে রাজাবা আবুনি আগুলো স্যালারি থাকো এবার বাকসা বাকসা হাই হিনি ওয়ানসুক আসং নংখা আবুনি সে বারা তাই ইংলি হানাই আমাকে তা ওয়ানসুক দি কবংমা লংমা তো কবংমা লামা তো ইসিনি যে বিসকাঙ্গ সঙ্গে তরু তরু খেতলাং থাকমানো হাইকেন তেব নিনি মুংনব নেব সিন মু মানে মানায় তাই নিনি মুকুমরং নং নারগে মানায় তাম হিন দাবি রোলাল
0: আবো হাইনে
1: দে তিন বগে আসং বেলা বেলা খেয়ে হামাই মারো দাবিলা নিন কিসে জরমান বগে হামাই নো
0: হামাই হামাই নিয়োগ যে এফ এম আনার ফাই আনি যে কক্টমার আনি যে ইতিহাস নিয়োগ সিগুই মানে এফ এম আনা আওয়াই খাই রমাবাই কক সানি চান্স রমাবে আমি যত হামাই মারো
1: হামাই
0: হামাই
1: খাই দায় খাই তো কুকাতে বুক শুনে বেলা বেলা খেয়ে হামাই মারো জরা টিউন খাই খাই তোমার বগে সারা চাপন মেঘার এফ এম উজ্জয়ন্তন তিনিন বগে আসং এলম গরং পান্ডা যতন বেলা বেলা কেন হামবাই খুলুমবাই খা।

Watifai tongo salbum bruce watifai tongo. O watifai manager awo anka chung owner of the Tunokaham Kurung notong by Nahane Tamni Hinkai. Chinkisha young Mokol Kunjukai matong line, or Jorao Kisha Kulum Kosa Unani Shep tongo. Panamanota, okay. Kongrai, Chirai Rokno, Owati Roko Kabang Manjak Ria Witon Nani, Tai Wati Manjak Hangai, J Tabuk Kami Amche Roko, Wati Niti Faimani Bagai, Kabang Ma Victoria Rokfayo, Jini Basago Bemar Rimano. Abuni Bagai. Chung tui no filter khlai nang nani nang nai tai obuni logi logi tui filter khlai maya hanga kai chung tui muthungi nang nang nai jesik man chak chung tui ni o je yong roktong mani bacteria virus roktong mani nam pathari chung nang nang nai ka chung saka ham tong iman nai tai nok ni yang yang joto gana gini kachung khai ton nang nai tabuk cibuk sindrai bukisha akar mani jora tamunke bolong tabuk bolong kutuk mani jora bolong ham sama jora ta wati kabang mani bagai kai nobra bari chung bupang wapang jabra kabang kanka borok no hokai kachung khai tonna nangnai tai nok chung kachung khai tonna nangnai jeni shaka ham tongnani bagai Kapang ni tak hutai pukuk shanti kasi kok shana ni kalayo biskang ni ji sha julayo hunkai hayong yoga shal a shalo joto hayong ganangoi no yoga shal no palelai na yoga ji ni shak ni bagi busuk kaham tam ni bagi kaham bahi ke kaham amarok nati jeng koklam khana lai nai te abo nati shichar mong rejak nai তাই অবনতিনো জিনি ওয়ান সুক মং তাই জিনি থাং সুং নে লাং মাও জং যোগা খলাই বাহাই কে কসং সাকহাম গরং টং ইমান অবনো শালাই জাক নাই অবন বাকিনো জিনি ও পান্দেন বিশিং তি বজং সাও অ শাল সা সিমিয়া জং শাল ব্রম জিনি লাং মা বাই যোগা নো গরং রুই টং খাং কাই জং যোগা খলাই না নে লয় টং খাং কাই জিনি শাক নো জং কাহাম গরং টং ইমানো জিনি শাক নো বিথি বারাই Mang chanani nang mani abun yak ni chung kabang mano kati ritoni mano abun bagi kapani takute bukuk song narok nogo sakka ham tong nani bagi kisisa jora sapung shalni jora kisisa sakni bagi shainadi yoga klainani bagi te sakka ham karung tong di aki takute bukuk song chini tabuk jora angka tabuk sak jora tini ni kokporok কক তমানি কক বক্র রক ছানানি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি প্যারিস বিবা টেক নিশাই নেজি দক কুচুক বেরেমনি প্রথম লাই মাও ভারত ন ইনোভেশন তাই তাং শেপ নি কাইসা হায়ং বেরেমনি কেন্দ্র হনে খরচাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতালো কাইসা নাংকুক মা পান্দাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খপজাক খকনে সাই ব্রেইরা রজাক রাং চবানা বাকি ইয়াফারানো কেন্দ্র রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি মিয়া দিল্লি কতালো কুচুক বেরেমনি পান্দা ও জুন তালনি শালনি চিসাও উন্নাই নিড ইউজি আমচুক মুংন গুবুই তাই সেরাই সেরাই খেলাইনা বাকি অফিসার রক্ন দাগিখা শালথাং ত্রিপুরা হাংখর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককতমা থুমনে রকনি থুম শাখা অতালনি নেচিসা শালমারি হাস্তিনি কাইচি কেন্দ্র ও নিট ইউজি আমজকমুং নাহার জাগানো শালচি শালকা আরি আমচাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার যতন কুমার শ্রীবাস্তব মিয়া হাসতে বেড়াই না ফাইকা হাসতে হাফাং হুকবার খেলাইনাই রকনি হামক্রাইন বসকাঙ্গ তনই সামুং তাঙ্গই তঙ্গ হনে শাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস স্নামঘরদের বানিয়া মন্ত্রী
সান্তনা চাকমা মিয়া আগরতলা ভগৎ সিং।

মিখলা তংথাইনগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানি নখা সালথামর মুই ফুনুক মুং তাই হুকুমু সামুং বতাংন চেঙ্গি রেখা নৈশাই নৈচিদ ফিফা হায়ুং কাপ চেকিয়া তাই দক্ষিণ আফ্রিকানি ম্যাচ সা সা গোল নি ফের বাই ড্র অংখা তাই কাইসা থংলাইমা ও সুইজারল্যান্ড ব্রেসা গোল নি ফের বাই মেচেন খা বসনিয়া তাই হারজে গোবিনানো কানাডা ডগ বুক চা গোল নি কতর ফেলাই মুংবাই কাতার ন মেচেন খা বস্কাং দামনি চিব্রিও হাস্তে ও যত হাঙ্কর ফেরাং কগুই ওয়াতি ওয়ানু হনে হজাক মুং রেখা নবার দিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও দঙইমানো হাকে আসুক জরা খানা লাইখা তাবুক সাক জরানি তিনি নি ককতমানি কক বখরক্র

내 대바 대구 상내 꼬난 바 가게 매자노 나 클라세노 나 클라세 마야자노 목설레 가라사 아르코타 랑베 마신 가상 마야게

কলম তো না খোলাস।

Mok sale karase rukoto rakbe Amma se kusama yage kulosano

খানা খেবা কাম খেলে কাবই তব সাজা ফোবন বাতিপা রাজা সামানি নাইটু মামন নকা হসিনি অংখ লামালে গানে টমিনা বথ বুতুই তুইসিনি অংখ কচ বাতিপা রাজা সামানি নাইটু মামন নকা হসিনি অংখ

রন্ধ হাতারা এখন ই পুং ভাই ছাড়ি ভাই সাতারাই সগুই নু ভাই খুলুম চাক দংদি বলাই হেঁকে বাঠ বসুগুই নু খুলুম চাক দংদি বুসাক মাসনি বিশিক তালুক যদু নবা বুসালে মাসনি বিশিক তালুক।

sarile saltang boyong khaje pungu phone.

হাকে চং তাবুক বেড়াইখ্রি নি পান্ডাও চং থাকলাইনাই বেড়াইখ্রি ও চং তিনি খানালাইনু মিজোরাম নদী ককলাম চং যতনু সেমনু চিনি ও নর্থ ইস্ট এবা সালগ্রা সাল তাই সালিয়াক্সি ও চিনি ও নর্থ ইস্ট যে হাস্তে রক দং মানে কাশা কাশা যত্ন নাইথক তাবুকনি উ কুতুং জড়াও যেন ত্রিপুরাও দঙ্গি চিনি ও হাস্তেও দঙ্গি যে তুং জাগলাই যেন আয়ুক মুয়ুকলাই দঙ্গ ও জড়াও কিসি সাচং মিজোরাম নাগাল্যান্ড তাই মেঘালয় আবহাই হাস্তে রক থাঙ্গা হাঙ্গাই তেকি সাচং কচাং মানে ইয়াকি কাটি মানাই তেকিছা চাংদো দরবয়ের চং টঙে মানাই তে বানো বচং সরং রুই মানাই তামনি হিনবা আর হাফুং হাতাই আর বলং ওয়ালং তিমা তৈসা আমরক নাইকা হাঙ্কাই বখাও যে সুক চিনি লেংমা দো বখাও যে সুক মানামা দো আবরক কমাওই থাঙ্গো চিনি বখাতি ওইসা কতাল হই থাংসাও ফাইও আবনি বাকিন জরা জরাও বড় রকনি লংমাও বেড়াইনি এবার কতাল থাই নাইনি অব বেলাইকে নাঙো ফাইদিহিংকাই কাসার চাপমং খামান বিশিংটি চিনি ও বেড়াইখ্রিনি পান্ডাও হাবলাইনা

情况什么还可不能从马背来看该进不卡动头部阿巴海克雷诺正经你奥特里布拉沃格邦马背来加奈奈加奈泰洛正阿努卡正奈雷东哥皮阿巴巴克萨巴克萨达布潘诺加纳尼开始奈特托泰诺努吉亚库阿巴海罗布东哥阿巴尼巴吉诺派蒂吉普罗佐拉曼诺基西查佐拉纳维正阿진이북하니어제힐릭작보자진이북하워제와나작동은아무렇나놀이파이파이디증하판노나이톡하판이나이톡나증야작라야놈오녹하부숙나이톡오뜨이마부숙나이톡오하풍하타이부숙나이톡아무나증나이래놈아바이클레너진이하스테니심이바다롱탕이부증나이톡나이톡타이노증나이마노디니증미즈람니콕노크나래놈진이미즈람진이트리포라니가나니노아리니가이샤하스테노증남철아티탄탄한가까이또말콩록벤의탕이마노피아바증빌콩바이타나니한가한가이보증아굴달아오파이빌콩가위미즈람니아이졸로증탕이마노게아로탕게증따무따무나이만미즈람토비니그크랑뭉니바기노벨라이케노시리자고따무게부팡와팡벨라이나이토나이토তাই আরো যে তুই শা রক্তং মানে তুই নাইথক নাইথক তুই তাক নাইথক নাইথক তং তাই ব্রকনি আরো যে তং নাই রক্তনি ব্রকনি হুকুমুনো তি ব্রক্তং মানে হুকুমুনো তি ব্রক যে সিচা জাক ব্রকনি কান মুং জুমু ব্রকনি চামু আবরব ফিয়া চিংনো সতনো যে বেরাইনা মুচং নাই যে কতাল ন সিনা মুচং নাই যে নাইনা মুচং নাই আম হাই বড় রক্তনো সতনো আবহাই ক্লাইন চং থাঙি মানো আইজোলো আইজোলো থাঙ্কা হাঙ্কাইন আইজোলুংখা মিজোরামনি

রাজাখর নি মানু ক্যাপিটেল আর থাঙ্গা হাঙ্কে আরও নি গানা গিনি মনোচং নাই গবাং মানু হাফুং হাথাই হা তাপনাই হাচুক কুচুক কুচুক নুক মাহাইনু হাফুং বেরেম বেরেম উংজাক পচং নাই মানাই তে অবনি লগে লগে ও চুমুই ক বলুই তং মানে আবহাই নাইথক নুকমু চং নাই মানু চং আমি সিমি কিসিসা হাচালো থাঙ্গা হাঙ্কাই চং নুগানু ম্যাজিক মাউন্টেন দুর্দলাং হিলস আরও বছর থাই মানো আরও ইয়ং নি নাইথকমু যে ফাইসিং ফানো মকল রহদি আয়ং ফাইসিং নাইথক আয়ং ফাইসিং কাছে খাক চং মানে বয়ার কুতুং ইয়া নবার চাংদর নবারও বেলেগ গচাং মং ইয়া আবহাই জায়গাও নিনি হাপুংবাই হাচুকবাই শিয়ারি এবা চুমুই কবলুই নাথথকি তংমানে হাপুং নি বখরক নখাবাই নাংজাক বুসুক নাইথক অব আবহাইরক চং নাইমানো তাই তেকিসা তঙ আইজলো অব হুঙ্কে সলোমনস টেম্পল হঞ্জাগ সলোমনস টেম্পল হুঙ্কাই অব গচাম কাইসা তামসানাই চং কক্রবাই সানা থাঙ্কাই তো মতাই নক হুনি মনো টেম্পল নক কথার নক কথার অব বেলেখানে কচাম হুনি হঞ্জাগ অব যে ইজরায়েল জেরুসালেম যে কিং সলোমন বিনি খালাইলাং মানো মৈতো খালাই আবনো সামজাকমানি 956 BCE ও কুফুর হলংবাই তাকজাক আবো বেলেখে নাইনানি নাইথতক বিনি বেসকাঙ্গ মুসুক গবাং মাস নামজাক আবনি সাকাও কাইসা তুক বেড়া জাকাই আবো নাইথতক স্কাল্পচার বেলাইখেন জুদাকাই নুজাগ গে আবো লাইবুমা বাইক রংজাকনি বাকে অবো নাইনানি বেলাইখেন নাইথত তাই অবনি বিশংতেব লাইবুমানো কতাল খালাই সাই সিনুই মানো আবো হুকে সলোমনস টেম্পল হেঞ্জাব আবো আইজল ন তঙ্গে আবো নি উল যে বারা বাজার হই তঙ্গ আবো কাসা নাইজাক নাইন গুবন ঠাইনি সিমি থাঙ্গা হাঙ্কে আজাগাও থাঙ্গি নাইমানো বারা বাজার আইজল বারা বাজার হঙ্গাঙ্কে বাক্সা হই মানো আবো শিলং এবার মেঘালয়ং খানা হই ফিয়াবা আইজল ব বারা বাজার দঙ্গ দুয়ারপুই আজাগাও আবো আরও থাঙ্গা হঙ্গাকে নুগুই মাননাই যে আরনি যে মৈগথং থাইকথং বথাই আর তাই আরনি চামং নংমুং তাই আরনি রি তাকমুং তাকমুং লুকমুং আবহাই রক যে ব্রকনি আরনি কুবুই কুবুই কুবুই সয় সয় আবনন আরো মানায় দুয়ারপুই এরিয়াও আবো তঙ্গ ওখাই আবনো বানিয়া বানিয়া খালাইজাক নাই ঠাই হিনে মানো তাই ও সিটিনি লাইফ লাইন বঞ্জাগ আরো কাহাম কাহাম মৈগথং ঠাই গথং মানো কতাল কতাল কুতুং কুতুং ওখাই আবনো কারিব বরকনি ইয়াক বাই তাকজাক মানি রক মানি মানো আং থাইসিং সামাহাই তাক বরনি তাকমুং লুপমুং ওয়ামুং আমহাই মানি রক মাননাই তাই

আপনার কারিব কোরিয়ান চাইনিজ তাই বার্মিস নি মানে রকমান নাই তাই আর জায়ন্ট স্ট্রিট নিউ দঙ্গ আজাগাও কাছা মার্কেট আর রি চুম্রক নাথক মানো সালব্রুম ন হাতি ফিয়ক যাক দংনাই ফিয়াবা সানডে আমা ককটি সালো সিমিন সজাগ দকনাই এবার খলব যাক দংনাই আরও থাঙ্গি যরকনি হাস্তে নি হুকুমু রকনো যা থাঙ্গা হাঙ্গাইব যাজাগাও থাঙে মানু আপনার কারিব মিজোরাম স্টেট মিউজিয়াম দো আমো ব নাইদানি বাকি বেলেখিনো কাহাম তামনি হেনবা ও মিউজিয়ামনি বিশিংতি আরো বরকনি মিজো রকনি খাতি যাক গবা মা লাইবুমা বাই গরং যাক থাই রক জং মানি রক জং নবই মানো আবন বাকি আরব থাঙে নাইকা যেন চিনি সিমং নেসা গবং খাই যেন বক্সিন এবার বরে রুই যাইমানো দা গাই বেলাই নাইথক অবব কাইসা নাইজাকাই থাই সালব্রুম ন ককটি সাল ন কারে ফুং দামচি নিশিমি শারীরিক দাম ব্রী তাই সতী থামচি নি বিশিঙ্গ মিজোরাম স্টেট মিউজিয়াম হাবি মানো তাই নাই মানো আবং খা ম্যাকডোনাল্ড হিল জারকট মিজোরাম আইজল আইজল আউলি বিশিঙ্গ নব ম্যাকডোনাল্ড হিল জারকট অ জায়গাও থাঙ্গা খাঙ্গাকাই মিজোরাম স্টেট মিউজিয়াম মাননাই আপনার কারিব তেব নাইজাকাই থাই আবহাঙ্কাই কিসা আউলি সিমি কিসা হাসালো মা থাকাই আবহাঙ্কে রিক আব হাপুং নি হিনজাগ অ রিক থানানি হিঙ্গাকাই আইজল নি সিমি 29 কিলোমিটার হাতসালো আজাগাও মাল খুঁনা ওই মা থাকাই আরও টংটতেই নাইথক যে হাপুং হাতাইনি নাইথক রিক লাং হিনজাকাই আব নাই মানু আব ব জরাও থাকা হাঙ্কাই কাহাম উম হাঙ্কাই অক্টোবর নিশিমি মার্চ তালনি বিশিঙ্গ থাকা হাঙ্কাই চাও আরো নি নকবার কচাং আরো নি হাপুং হাতাইনি নাইথকমু আ জরাও হাঙ্কাই গবংখাই কাহামখাই নুগুই মানু রিক লাং অব বেলেখে নাইথক তাই আজাগাও বড় রক বেলেখেনও থাঙু হই হেনজাগ তাই ও অক্টোবর নিশিমি মার্চ তালনি বিশিঙ্গ হঙ্গাকাই বরক গবং ব আরো থাঙে নাইলায়ও ওকাই অবনো কারিব আরো তংতুই যে নাই নাইজাক নাই অব হাই হাইন হাই মাসও মিজোরাম হুকে হাপুং হাতাই বাই কুপলুম আবন বাকে ও হাপুং হাতাইনি নাইথকমু আর নি তিখেরেং তুইসল রকনি নাইথকমু আবনও নাইজাকাই জেসুক নাইও আসুন নুহুর গখরাং হাপুং কুচুক কুচুক তাই ও হাপুং রকনি যে বেরেম অব বেলাইকে নাইথক আবনো বরকনো নাইথক রু বরকনো খাক

আসুক যারা মানিক তাই বারমানি দেবর মানে খরাঙ্গ ও শাল বা ও রেচাপ মংখান আর রেচাখা খাপাংনি তাকুতে বুকুক সং নরকনি কামিও বা ওয়াতি দা ভাই তং সেমিয়া ফিয়া ওয়াতি ভাই তংখানকে ওয়াতিনি জরাগ অখনাথক খনাথক রেচাপ মংখানা নানি বেলাই নখনাথক আংখে ওয়াতিনি জরাগ রেচাপ মংখানা নানি বেলাইকে হামজাকো গবাম বরক না বহাই হামজাক নাই তঙ্গ আংখা চঙ্গ নরক বহাই নতিনি সাল তো আসুক হামথাইয়া যত ফাইচিং ওয়াতি ওয়াইয়া ফানো বাক্সা থায়ো ওয়ানা বাক্সা থায়ো তো ওয়াইয়ানা হাই ফানো তিনি অখনাথক খনাথক রেচাপ মংখানা ওই নরক খাপাং সেরাং জাগাই তংখানা হানে হাইকে তে তাংসা রেচাপ মংখানা লাইয়ানো নীলিমা দেবরমানি খড়াঙ্গ

By the way, 아니 마 뭐 거락사 함재 그 독일에 돈 완수기네디

খনালাই তংমানি রেসাব মুং নাশিক নাশিক বো বিপাশা তাই মানিক দেবরমানি খরাঙ্গ হাইন হয় তেতাংসা রেসাব মুং পারমিতারিয়াং তাই নয় দেবরমানি খরাঙ্গ তুংসা লামাক খাচং নরক অ রেসাব মুং বো খনাতক জাগানো হয়।

Asuzara parmitariang te nuai ni korango tung salamar chapung kanarka tabukchini jara unka tabusak jara ni tinini koktamani kok bokhorok sanani rastro bokhorok drupodi murmu tini diboro bai thangni haste urishao nokha shalnini haste beremao thangana moyur bhon shankoro rastro bokhorok loko hamkrai rukjak kami hamkrai tai adibashi dophani phanbang ranao kishatsuk hamkrai ganang shamung batangno chengirwano tini hayung shikol sel shal abunurugai madhyapradesh ni wankareshwar songchachak haste beremni panda manjakha রাষ্ট্রপক্ষরক দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশ নি হাস্তে ফা মঙ্গুভাই প্যাটেল তাই মন্ত্রী অকরা মোহন দেব ব পান্ডাও মাঞ্জাখা রাষ্ট্রপক্ষরক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন তিনি নিসিমি লাদাখ নিলে ও হায়ুং বেরেমনি যোগা শাল পালাইমা পান্ডা মাঞ্জাগান নখা শালথামনি বেরেমা ও থাঙান ও পান্ডা ও অ তালনি নির্চেষা শালমারি জরা তঙ্গান মন্ত্রী বক্ষরক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল কায়সা আলাইদা পান্ডা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খকজাক খক নৈশাই ব্রীরা রকজাক রাংনি চুবানা বাগে ইয়াফারানো আসক যারা খানাবাইখা তাবুকসাক যারা নি তিনি ককতমানি কক বক্ষরক হেঙ্কাই নরক আংবাই আনি ও পান্ডা ও পৈলান চিমিক তাবুকসাক যারা তংমা বাকি নরক যত্ন হামবা ইয়াফারো নরকনি শাল কাহাম উংথুং ওয়াতে ইংথুং সাতুং উংথুং শাল কাহাম করুং তংমা হাই কেন শাক কাহাম করুং নরক যত্ন তংবাই দেহিনে কক কচারে তাই খানানি পান্ডারক নরক হাইনো হাই ইয়াফংনি চিমিং খানা ওই চেংন লগেরি তং দেহেনে কক কচারে তিনি অরণ্য বাঁচাসিনো যত্ন হামবাই

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আজ এখন আমাদের স্টুডিওর ঘড়িতে সময় দুপুর 2:32, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। আর আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে এই দুপুরে আপনাদেরই প্রিয় বন্ধু আর যে শ্বেতা, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আর প্রথমেই যে অনুষ্ঠান বা যে পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আপনাদের খুব পছন্দের একটা পর্ব, কারণ এই সময়টা অনেকেই কিন্তু আপনারা দুপুরের খাওয়া দাওয়া সেরেছেন আর তারপরেই একটুখানি রিল্যাক্সের সময়, আর তার মাঝে যদি একটু গল্প শোনা যায় তাহলে তো আর কথাই নেই, তাই না? বলুন, তাহলে চলুন শুরু করব আজকের এই মুহূর্তের পর্ব, অর্থাৎ চিরায়ত গল্প পাঠের আসর। আজকে আপনারা শুনবেন গল্প মন্টুর মাস্টার, আর এই গল্পটি লিখেছেন আমাদের খুব পরিচিত এবং প্রিয় একজন লেখক শিবরাম চক্রবর্তী। তাহলে চলুন শুরু করব চিরায়ত গল্প পাঠের আসরে গল্প মন্টুর মাস্টার।

বিএ পাশ করে বসে আছে মিহির, কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির, কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চাই, আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির, এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনি হবে, তাছাড়া 30 টাকা মাস মাস কিছু বাড়িতেও পাঠাতে পারবে, এমএটাও পড়া হবে সেই সঙ্গে, সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরও দেখেছিল, তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাস করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগুলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে, সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে, পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবু 30 টাকা কম টাকা নয়, তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সে ঠিকানায় গেল, বিয়ের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না, কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাতমস্তক। মিহিরই যেন

মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার তোলো তো বাপু। মিহির ইতস্তত করে, জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। ত্রিশ টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? এ কাজটু করি। বেশ বেশ। ভদ্রলোকে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকুরিটা খোয়ালো না তো, নাই বলতো কথাটা। কিন্তু কি করি বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা? কিন্তু এও তা ভারী আশ্চর্য, সে গ্রাজুয়েট কিনা, কোন বছরে পাস করেছে এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সে প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়, ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন? তা প্রায় দু মনের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোরও মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল, সে সায় দিল, হ্যাঁ বাবা, এ মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন, কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়ো। চুপ, কথার উপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে শেখাতে হবে। পিতামাতা গুরুজনদের কথার ওপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি, ত্রিশ টাকায় বেতন হলো, মাসের পয়লা তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো এক মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও একটা টাকাও পাবে না তুমি। পাঁচ দিন দশ দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে, সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজনকে বললেন বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম তো, তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু যা, মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্ট রামকে বলে যে বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠিক ছিল মিহিরের, কিন্তু ত্রিশ টাকা, একসঙ্গে ত্রিশ টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কম বিষয়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিষয়ের প্রত্যাশায় ছোটোখাটো বিষয়গুলো সে গা থেকে ছিঁড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল, বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার, এমন সাজানো গোছানো ঘর ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার, একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে, আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার, বুঝলো

0: এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হল নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্র লোকেরা, না কেবল বললে অপমান করা হয় যথার্থই, এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না, জীবনে কখনোই সে গদি মোড়া খাটে শোয়নি। আনন্দের হাতে সজ্জে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ কি নরম, আজ খুব আরামে ঘুমানো যাবে। খেদে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না, আজ খালি ঘুম। তফা একটা ঘুম বেলা আটটা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো খাটে বসেই পড়াই।
1: না স্যার, আমি ও খাটে বসব না।
0: মিহির বিস্মিত হল, কেন এমন খাট?
1: আপনি মাস্টার মশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন।
0: ও তাই, তাহলে চলো চেয়ারে বসে গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল, কিন্তু যাই বলো বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে।
1: দেখি তোমার বই, বিনস, বিনস মানে জানো?
0: মন্টু ঘান্নারে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি, একরকম সবজি তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘান নেড়ে জানায় হ্যাঁ, তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়,
1: হে আবার কি!
0: এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে, গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হল? মন্টু কম বিস্মিত হয় না, তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না, সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে, সেটাই খুঁড়িয়ে বাংলায় হবে সেখানে আমার।
1: থাম থাম, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে।
0: আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে,
1: তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন।
0: মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাতে দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে,
1: হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না।
0: অর্থাৎ কিনা, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি, আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাই বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পেজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়, বুঝলে এবার? মন্টু ঘান নেড়ে জানায়, বুঝেছে।
1: অতটা ঘান নেড়ো না, ভেঙে যেতে পারে, তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন।
0: বেশ, বুঝেছ যদি এই রকম আরেকটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে, এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর, সেবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস।
1: বলো কি, আমরা সবাই মানুষ, বরবটি, বরবটি মানুষ কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস।

মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস, এই ছেলেকেই পড়াতে হবে তাকে? ও, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসে, কুস্তি তো করতে আসা নয়। রোজই যদি এরকম ধস্তা ধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে নরম আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকা পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়ে সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30-30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেই তার সকম্প হয়। সে কিন্তু চাকুরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে। এইমাত্র ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারে ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়ে হয়েছে? আপনি জানেন না তাহলে ওর ইংরেজি, সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং ব্যান্ড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোটুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে সই না তো সে? তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই শেষ হয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কীসব হেঁয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ না কি এর? হ্যাঁ, যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হয়ে যাবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো হয়ে গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাক, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা বিছানায়। দুবার বোবাজার আর বাগবাজারে করেছেন আজ। অনেক হাঁটা চালা হয়েছে ঘুমে তার, চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছেন। এক বন্ধুর বাড়িতে খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময়ে তার মনে হল সর্বাঙ্গে কি যেন 1000 উঁচ বিঁধি দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জ্বেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা, ছাড়পোকা আর ছাড়পোকা। হাজারে হাজারে, লাখে লাখ গুণে শেষ করা যায় না, শুধুই ছাড়পোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানায় মানে সে বুঝল, বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। উহ বাবা, কেবল ছাত্রই নয়, ছাড়পোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো, যাকে তিনি একজন শহীদ পর্যায়ে সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়ে ছেলে পড়ানো? না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটে তিনি। মায়া দয়া নেই একটু, হ্যাকে বাড়িই অমায়িক। ভীতিবিহ্বল চোখে সে ছাড়পোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ওকে মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছাড়পোকায় মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আরও দেখা মাত্রই ছাড়পোকারা আবার মিলিয়ে গেল।

মিহির ভাবল, বাপরে, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল ব্যাটারা? সদ্য পাট ভাঙা ধপধপে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুকথুক করছে ছাড় পোকা, অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না, কি জানি এখন থেকে যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে আলো নিবল না। কি জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায়নি কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো, জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম। আর বেসন হলো বেগুনি না বাবা? তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েশ পাও খুব। হ্যাঁ কে, সে কথা আর বলবেন না, একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধ হয় সেখানে বেজায় মশা, মশারি না কাটিয়ে শোবার জোনি। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক, কি রকম মশায়? টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যই তো মশারি খাটাইনি। রাত বিড়িতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কিনা? ভদ্রলোক বেজায় মশরে পড়লেন, যেন মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার, তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন, কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম, ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার কেন, সে আবার কি হবে? ও আপনি জানেন না বুঝি, ছাড়পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নাই। বিলেতে ছাড়পোকার চাষ হয় এই জন্যে, গাধা ছেলে সব দেশেই তো আছে, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে, রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড়পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলিতে ছাড়পোকা চাষ হয়? দাম দিয়ে কেনে লোক? আমদানি রপ্তানি হয়? তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার, লাখ লাখ, যত চাও। বেচুম না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী, একটা ছাড়পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়, এরকম হাজার হাজার লাখ লাখ ছাড়পোকার রক্তে এক ছটাক ব্রেন সঙ্গে সঙ্গে ব্রেন পিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময়ে এক বিলেতি কাগজে ছাড়পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যত ছাড়পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র তিন দিন বাকি, তারপর যা ফল পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছেই দেখুন, আমার কাছেই আছে। বিএ পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যর্থ হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুই ছানা পড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও মিথ্যে নয়, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড়পোকা, কে জানতো গো? পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার, লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারুনি, এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। হিবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক, দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপরে পড়াতে বসবো মন্টুকে।

0: মিহির চলে গেলে পিতা পুত্রে চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বলেন, ছাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেক দিনই এ কথা মনে হয়েছিল আমার। ছাড়পোকার ব্রেনটা একবার ভাবো দেখি, অবাক হয়ে যাবে তুই, খুঁজ করে এসে কামড়েছে, দক্ষিণ উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে, কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এই পর্যন্ত ওদের জানা, এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা নেই ওদের, গায়ে ওদের সব ব্রেন, ঠিক বলেছে মিহির। হ্যাঁ বাবা, তারপর ছাড়পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম না, ছাড়পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে বাসে সিনেমায় যেমন ছাড়পোকা বেড়েছে, তেমনি হুহু করে খবরের কাগজে কাটতেও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনা সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা, সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলে সে। এতে শিক্ষা বিস্তার হলো নাকি মন্টু, কি বলিস তুই?
1: হ্যাঁ বাবা।
0: চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই ছাড়পোকাগুলো সদ্ব্যবহার করে ফেলি, ব্রেন তো তারও দরকার, আর আমারও মেমোরিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, মনে হলো হারা ধনকান্ত, এ তো কথা নয় রে মন্টু, কি বলিস তুই?
1: হ্যাঁ বাবা।
0: সন্ধ্যের পরে ফিরিল মিহির, কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পেটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে মাঝে। আজ সে আলো জ্বালিয়ে শোবে, আলো দেখে যদি না আসে ব্যাটারে, এখন নম নম করে মন্টুকে খানিক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছো নাকি কিছু, ভারী গন্ধ আসছে তোমার গা থেকে? মিহির জিজ্ঞাসা করল।
1: গা নয় স্যার, মাথার থেকে।
0: কিসের গন্ধ বেজায় ঘোষবাই দিচ্ছে?
1: ছাড়পোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড়পোকা ছিল সব শেষ করেছি। ছোটরামকেও বলা হয়েছিল, কিন্তু সে ব্যাটা মোটেই ব্রেন চায় না, বসে যে বীরেন সে ক্যা কাম, আর একটাও ছাড়পোকা নেই আপনার বিছানায়।
0: হ্যাঁ, সিংহনাথ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটাং। মন্টু তো হতভম্ব, দারুণ! সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন, কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড়পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন, বারণ করলাম না তোকে, অতগুলি ছাড়পোকার বেন।
1: আমি কি করে জানবো যে উনি অমন করবেন, আমি কিছুই বলিনি, উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন, মুখে জল ছিটিলে জ্ঞান হয় শুনেছি, ছিটবো বাবা।
0: অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়। মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30, ষাঁড়ের মতন সারা রাত এক নাগারে নাক ডাকাবার পর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে আপনারা শুনছিলেন গল্প মন্টুর মাস্টার। আর এই গল্পটি লিখেছেন আমাদের খুব প্রিয় এবং পরিচিত লেখক শিবরাম চক্রবর্তী। আজকের মতো চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসর থেকে এখানেই বিদায় দিচ্ছি, তবে কথা হবে অবশ্যই আপনাদের সঙ্গে পরের অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তের পর্বে। আর শুরুতেই একটা গান দিয়ে শুরু করলাম, আপনাদের এই পর্বে অনেক অনেক স্বাগত। আর এই পর্বের নাম আপনারা জানেন, এই পর্বের নাম সফরনামা। আর এই সফরনামা পর্বে সুরের সফরে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শ্রোতা। আর সঙ্গে গান তো শুনব, বেশ কিছু বছর আগের যে গানগুলো, যেগুলো সত্যি অর্থেই মিউজিক্যাল। কিছু গান রয়েছে যেগুলো আমাদের একান্ত সময়ে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের মনের গভীরে। সেই সমস্ত গান আজকে আপনাদের শোনাবো সফরনামা পর্বে। আর সেই সঙ্গে কিছু বলিউড টলিউডে গসিপ তো অবশ্যই থাকবে। তাই বন্ধুরা, চলুন শোনাবো আপনাদের পরের গান। আর সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা, আর টিউন করে থাকবেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, আকাশবাণী FM উজ্জয়ন্ততে।

বন্ধুরা, গান তো শুনছেন আজকের এ সফরনামা পর্বে, তবে গানের পাশাপাশি একটু যদি বলিউড টলিউডের গসিপ না হয় তাহলে মজা হয় না। চলুন শোনাই আপনাদের একটা খবর, সেই খবরটা বেশ চমকপ্রদ বলা যায়। ইতিমধ্যেই বাগদান সেরেছেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। তিনি থাকেন লস অ্যাঞ্জেলসে। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল তার, আর সেখানেই নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন দিশানী। আমেরিকাতেই বাগদান সারলেন মিঠুন কন্যা। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন, আর এই বিষয়টির সত্যতা নিয়েই মুখ খুলেছেন মিঠুন পুত্র মিমো চক্রবর্তী। মিমোর কথায় বোনের বাগদান নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত, বাড়ির সবাই খুব খুশি ওর আলোতে। এখনও এই সুখবরের রেশ তারা বেশ উপভোগ করছেন। দিশানী তাদের ছোট বোন, আর তাই এই খবর ভাইদের জন্য আবেগপ্রবণ তো বটেই, তবে তার থেকেও আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী যোগিতা বালি। দিশানীর সঙ্গে তারা কথা বলেছেন, অনলাইন কলে তাদের কথা হয়েছে। দিশানীর মুখে এই সুখবর পেয়েই আনন্দ উপভোগ করছেন সবাই মিলে, আর হবু জামাইকে পরিবারের অংশ হিসেবে স্বাগত জানাতেও খুবই আগ্রহী মিমো। ভাই বোনেরা সবাই মিলে ভিডিও কলে কথা বলেছে, আর একজন দাদা হিসেবে মিমোর কাছে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। এমনকি একটা সময় কথা বলতে বলতে তার চোখে জলও চলে এসেছিল। আসলে খুব আবেগপূর্ণ মুহূর্ত এই সময়টা। আগামী 6 ডিসেম্বর বিয়ের পরিকল্পনা করেছেন দিশানী, তাই পরিবারের হাতে প্রস্তুতির জন্য কিছুটা সময় রয়েছে। সেই বিশেষ দিনের প্রস্তুতির জন্য তাদের হাতে যে সময়টা আছে তাতে অনেক কিছুই পরিকল্পনা বাকি রয়েছে। দুই পরিবারের জন্যই অনেক কাজ। কোথায় বিয়ে হবে, ভারতেই নাকি আমেরিকাতে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন দিশানী এবং তার হবু স্বামী। এখন তাদের মাথায় বিয়ে নিয়ে অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে। পুরো পরিবার আসলে এই বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত, আর তাই তাদের মধ্যে এর আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। কি উপহার দেবেন মিমো তার বোন দিশানীকে? উপহারের কথায় মিমোর উত্তর, উপহারের কথা বলতে গেলে আমি এমন কিছু দিতে চাই যা ওর সঙ্গে সব সময় থাকবে। আমার স্ত্রী এইসব বিষয়ে খুব ভালো এবং পরিকল্পনা করতে বেশ দক্ষ। নিজের বোনের সঙ্গে দেখা করতে শীঘ্রই বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে মিমোর। বোনের বিয়ের এই রেশের মধ্যেই নিজের বিয়ের স্মৃতিও মনে পড়ে গিয়েছে মিমোর। সেই সময়ে ব্যস্ততা ছিল, কিন্তু বোনের বিয়ে এবার পুরো দমে উপভোগ করবেন মিমো। 1979 সালে বিয়ে করেছিলেন মিঠুন ও যোগিতা বালি, আর তাদের 3 পুত্র সন্তান মিমো, উষ্মি ও নমুষি। 3 পুত্রের পরেই 1 কন্যা সন্তানের বাবা হন মিঠুন। দিশানীকে তিনি দত্তক নিয়েছিলেন, সেটা বহু বছর আগেকার কথা। কলকাতার রাস্তা থেকে 1 শিশু কন্যাকে দেখতে পান কয়েকজন পথচারী, আর খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় সেই শিশুটিকে, আর সেই শিশুটিই এখন দিশানী। অর্থাৎ সেই শিশু দিশানীকেই দত্তক নিয়েছিলেন মিঠুন এবং যোগিতা। বন্ধুরা, এই ধরনের গল্প তো, চটপটি গল্প আপনাদের অনেক শোনাবো, তবে চলুন এবারে একটা গান শোনাই আপনাদের।

বন্ধুরা, একটা সময় ছিল জিনাত আমান পর্দায় আসা মানেই কিন্তু সেই সময়কার ছেলে পেলেদের বুক একেবারে ধরফর করে উঠত। ভারতীয় চলচ্চিত্রে জিনাত আমানের ভূমিকা বারবার আলোচনায় উঠে আসে। বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি বলিউডে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও তার জীবনে রয়েছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা। জিনাত আমানের মা বর্ধিনী ছিলেন একজন হিন্দু মহিলা। এ বিষয়ে কথা বলতে গিয়ে জিনাত আমান বলেন যে তার দুটি নাম রয়েছে। বাবার দিক থেকে তার নাম জিনাত আমান, কিন্তু মায়ের দিক থেকে তার নাম ললিতেশ্বরী। জিনাত আমানের মায়ের নাম বর্ধিনী, গভীরভাবেই হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন জিনাত আমানের মা। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পুজো করতেন, আর তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা ছিল অপরিসীম। মা হিন্দু, বাবা মুসলিম। নিজে কোন ধর্মে বিশ্বাসী জিনাত? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর কথায়, আমি ধার্মিক নই, কারণ আমি অনেক কিছুই খুব কাছ থেকে দেখেছি। আমার মা ছিলেন হিন্দু, বাবা ছিলেন মুসলিম, আর আমার সন্তানদের বাবাও মুসলিম। আমি আবার ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছি। অন্যদিকে আমার সৎ বাবা ছিলেন জার্মান, তাই ছোট থেকেই আমি এক নানা রকমের জীবনযাপন ও সংস্কৃতিকে দেখেছি। বিভিন্ন ধর্মকে খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী জিনাত আমান, কিন্তু নিজে নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাসী নন। তার কথায়, আমার কখনো কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করার প্রয়োজন মনেই হয়নি। সব ধর্মই ভালো, কোনো ধর্মই মানুষকে খারাপ কিছু করতে শেখায় না। আমি মানবতা, দয়া, শান্তি এবং মানুষ ও প্রাণীদের প্রতি ভালোবাসায় বিশ্বাস করি, আর এটাই আমার ধর্ম। একটা সময় ছিল জিনাত আমান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন, আর জন্মের সময়ে তার নাম ছিল জিনাত আমানুল্লাহ খান। শোনা যায় তার পরিবারে চলচ্চিত্র এবং সাহিত্যের সঙ্গে গভীর যোগ ছিল। বন্ধুরা, আপনারা কিন্তু টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্ততে, আর শুনছেন সফরনামা অনুষ্ঠানে। এই সুরের সফরে বেশ কিছু গান, যে গানগুলো আপনার একান্ত সময়ে মনের গভীরে আপনাকে নিয়ে যায়। তাহলে এই সুরের সফরে চলুন শোনাই আপনাদের পরের গান।

বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন সানি কৌশল আশার বাড়িভাগ, এমনটাই শোনা যায়। যদিও এই সম্পর্কের কথা দুজনের কেউই কোনোদিন প্রকাশ্যে বলেননি, তবুও দুজনকে প্রায় একই সঙ্গে দেখা যেত। শোনা যায় একটা ছবিতে কাজ করার সময় তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তবে কয়েক বছর সম্পর্কে থাকার পর নাকি তাদের বিচ্ছেদ হয়ে যায়, এমনই গুঞ্জন বলিউডে। যদিও শর্বরী বা সানি কেউই এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তাদের আলাদা হওয়ার নেপথ্যে রয়েছে কর্মজীবন। দুজনের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসার জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছরে শর্বরীর জনপ্রিয়তা দ্রুতই বেড়েছে এবং তিনি একের পর এক বড় সুযোগ পেয়েছেন। অন্যদিকে সানি কৌশল এখনও কেরিয়ারে বড় সুযোগের অপেক্ষায় রয়েছেন। দুজনের পেশাগত জীবনের এই পার্থক্য নাকি তাদের সম্পর্কে দূরত্বকে তৈরি করে। বড় মাপের ছবিতে পরপর কাজ করছেন শর্বরী, তবে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সানিও। শিদ্দত, চোর নিকাল কে ভাগা, ফির আই হাসিন দিলরুবার মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সানি। কিন্তু শর্বরীর বাড়তে থাকা জনপ্রিয়তা এবং ব্যস্ত কাজের চাপ তাদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি করেছে। দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধু সূত্রে জানা গেছে যে শর্বরী আসলে সানির থেকে বেশি জনপ্রিয়, তাই এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। এই বিষয়টি বিচ্ছেদের কারণ হতে পারে। এদিকে এই বিচ্ছেদের খবরের মাঝেই শর্বরীর সঙ্গে বেদাঙ্গ রায়না সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তারা ম্যা ওয়াপাস আওঙ্গা ছবিতে জুটি বেঁধেছেন। বেদাঙ্গ সম্পর্কে ছিলেন খুশি কাপুরের সঙ্গে, সেই সম্পর্কেও নাকি ইতি হয়েছে, আর তারপরেই বেদাঙ্গ ও শর্বরীর মধ্যে সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে। কিছুদিন পরেই শর্বরীকে দেখা যাবে আরও এক নতুন ছবিতে, যে ছবির নাম আলফা, আর আলিয়া ভাটও রয়েছেন সেই ছবিতে। সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 3 জুলাই। বন্ধুরা, সফরনামা পর্বে আপনারা রয়েছেন, আর চলুন এই সুরের সফরে আরও একটুখানি সুরে ভেসে যায়।

বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজকের জন্য এই সফরনামা পর্ব এখানেই শেষ করতে হবে, তবে আমি রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধুরা, এখন সময় সংবাদ শিরোনামের। জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা বিতরণ করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, গত বছরের আগস্ট থেকে PMVBROY এর অধীনে 63 লক্ষেরও বেশি কর্মচারীকে আনুষ্ঠানিক কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রাপ্ত 80%-এরও বেশি প্রতিষ্ঠানই 25 জনেরও কম কর্মীযুক্ত ক্ষুদ্র উদ্যোগ। এনএফআরের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় ও যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, অমৃত ভারত যোজনায় আগরতলা রেল স্টেশনে নতুন স্টেশন নির্মাণ করা হচ্ছে। 4-তলা বিশিষ্ট এই নতুন স্টেশনের প্রথম পর্যায়ের জন্য খরচ হবে 48 কোটি টাকা। কৃষির উন্নতি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে গ্রাম, গরিব ও কৃষকদের। আজ সিপাহীজলা জেলার বিশালগড়ে কৃষ্ণ কিশোর নগরে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষের ওপর এক দিবসীয় কৃষক কর্মশালার উদ্বোধন করে একথা বলেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা সমাহর্তা ডক্টর বিশাল কুমার আজ জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আরডি ব্লক স্থিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, স্বাস্থ্য উপকেন্দ্র সহ একাধিক স্থানের পর্যবেক্ষণ করেন। জেলাশাসক বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবার গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত। আর একটা গান দিয়ে শুরু করলাম এই মুহূর্তের পর্ব। আর এখন আপনারা শুনছেন এবং টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM জয়ন্ততে। আর

ইতিমধ্যেই হাজির হয়েছি আপনাদের প্রিয় পর্ব নিয়ে। আমি আর যে শুয়েতা রয়েছি আপনাদের সঙ্গে, আর পর্বের নাম সিনেমা সিনেমা। আজ শুক্রবার, আর তাই এই সিনেমা সিনেমা পর্বে আমরা গল্প করব নতুন কিছু সিনেমা নিয়ে, আগামী দিনে কী কী সিনেমা আসতে চলেছে বলিউড এবং টলিউড মিলিয়ে, কী কী চমক রয়েছে, কোন কোন অভিনেতা অভিনেত্রী সিনেমার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই ছবিগুলোকে নিয়েই কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। এবং সেই সঙ্গে অবশ্যই নতুন কিছু গান তো অবশ্যই শুনতে পারবেন, তাই শুরু করলাম একটা গান দিয়ে। এবারে আমরা শুনব পরের গান, তবে এই গানটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে একটা নতুন সিনেমায়, সিনেমার নাম ককটেল টু। ককটেল সিনেমাটা একটা সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, সেই সিনেমার সিকুয়েল বলা যেতে পারে ককটেল টুকে। আর পুরনো ককটেল সিনেমায় যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে ছিলেন সেফ আলী খান, ডায়না পেন্টি এবং দীপিকা পাডুকোন। সেই সময়ে সেই সিনেমা এতটাই হিট হয়েছিল, তার প্রত্যেকটা গান এখন

0: ককটেল সিনেমাটা একটা সময়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সিনেমার সিকুয়েল বলা যেতে পারে ককটেল টুকে। আর পুরনো ককটেল সিনেমায় যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে ছিলেন সেফ আলী খান, ডায়না পেন্টি এবং দীপিকা পাডুকোন। সেই সময়ে সেই সিনেমা এতটাই হিট হয়েছিল, তার প্রত্যেকটা গান এখনও কিন্তু আমাদের মনে ঘুরতে থাকে। যখনই কোনো গান আমরা শুনতে চাই, ককটেল ট্যুর ককটেলের গান কিন্তু আমাদের প্লে লিস্টে অবশ্যই থাকে। তাই ককটেল ট্যু এই সিনেমাটা যে সত্যি অর্থেই সেই ককটেলের মতন হতে পারবে, সেই জায়গায় পৌঁছতে পারবে কি না, সেইটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তবে তার গানগুলো কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করছে। চলুন তাহলে শোনাবো ককটেল ট্যুর কিছু গান আপনাদেরকে।
1: ট্রোল হয়ে যায়, মত করো।

আজকে অর্থাৎ 19 জুন মুক্তি পেল ককটেল 2। আর এই সিনেমাতে যারা অভিনয় করছেন তাদের মধ্যে রয়েছেন বলিউডের হার্টথ্রব শাহিদ, কৃতি স্যানন, রশ্মিকা মন্দানা। সেই সঙ্গে এই সিনেমাতে আরও একটা জাদু দেখা যাবে বলা যায়। তার কারণ এই সিনেমাতে যিনি সুর দিয়েছেন, সুরকার মিউজিক কম্পোজার রয়েছেন প্রীতম চক্রবর্তী। গত 13 বছর আগে যখন ককটেল মুভিটা রিলিজ করেছিল, আসলে কেউ ভাবতেই পারিনি সেই সিনেমাতে বন্ধুত্ব প্রেমের যে সম্পর্ক দেখানোর চেষ্টা হয়েছিল তা খুব সহজভাবেই মানুষের মনে জায়গা করে নিতে পারবে। আর সেই সঙ্গে তার প্রত্যেকটা গানে যেখানে প্রীতম চক্রবর্তী সেই গানগুলোকে নতুনভাবে সাজিয়েছিলেন, নতুন ঘরানায় তৈরি করেছিলেন ককটেলের গানগুলো, আর সেই অর্থেই বন্ধু গানটা একেবারেই হিট হয়েছিল। এবারে দেখার বিষয় বন্ধু 2.0 গানটা কতটা নতুন জেনারেশনের মনে দাগ কাটতে পারে। কারণ এই গানেও যিনি মিউজিক কম্পোজার হিসেবে রয়েছেন পুরনো জাদুর ছোঁয়ায় প্রীতম চক্রবর্তী। বন্ধুরা চলুন তাহলে শুনব ককটেল 2-র আরও কিছু গান।

পরিচালক হোমি আজানিয়ার ককটেল টু একটি আধুনিক রোমান্টিক ত্রিকোণ প্রেমের গল্প। ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে কুনাল মানে শাহিদ কাপুর, দিয়া রশ্মিকা মন্দানা এবং অ্যালি কৃতি সেননকে ঘিরে। কুনাল এবং দিয়া 16 বছর ধরে একসাথে একটা সুদৃঢ় সম্পর্কে রয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারে তাদের মধ্যে একটা মতভেদ রয়েছে। তাদের এই স্থিতিশীল সম্পর্কে তখনই টানাপোড়েন সৃষ্টি হয় যখন ইতালিতে তারা ছুটি কাটাতে যায়। আর সেখানে ছুটি কাটাতে গিয়ে কুনালের জীবনে পুরনো বন্ধু অ্যালির প্রবেশ ঘটে। অ্যালি প্রথমে কুনালকে প্রলুব্ধ করার চেষ্টা করলেও ধীরে ধীরে সে কুনালের প্রেমে পড়ে যায়। এই ত্রিকোণ প্রেমের জটিলতা, প্রতিশ্রুতি আর ভালোবাসার টানা পড়ে নিয়েই ককটেল টু ছবির মূল গল্প এগিয়েছে। আর সেই সঙ্গে এই সিনেমার প্রত্যেকটা গানেই রয়েছে জাদু, কারণ এই গানগুলো যিনি লিখেছেন তিনি আর কেউ নন, বিখ্যাত

লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য, আর সেই সঙ্গে যিনি সুর করেছেন মিউজিক কম্পোজার প্রীতম চক্রবর্তী। তাই প্রত্যেকটা গানই নতুনভাবে উঠে এসেছে এই সিনেমার সঙ্গে একেবারেই মিলেমিশে। বন্ধুরা, আমরা আরও এমন নতুন ছবির গল্প আপনাদের শোনাব। চলুন শোনাব এই মুহূর্তে একটা গান, সেই গানটা শুনে আপনারা ভাবুন যে কোন নতুন ছবিকে নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে।

বন্ধুরা, ইতিমধ্যেই বুঝতে পারছেন যে গানটা শুনলেন সেই গানটা কোন সিনেমার। ইমতিয়াজ আলীর সিনেমা মানেই সম্পর্ক, স্মৃতি আর হারিয়ে যাওয়া সময়ের গল্প। তার নতুন ছবি ম্যা ওয়াপাস আউঙ্গার সেই পরিচিত আবেগের পথেই হাঁটে। আর যে গানটা শুনছিলেন, এই গানটাও ম্যা ওয়াপাস আউঙ্গা ছবিরই একটা গান। তবে এবার প্রেমের গল্পের পাশাপাশি উঠে এসেছে দেশভাগের ক্ষত, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা মানসিক যন্ত্রণা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। ছবির কেন্দ্রীয় চরিত্র ঈশ্বর সিং গ্রেওয়াল, এই চরিত্রটা করছেন নাসির উদ্দিন শাহ। বয়স 95 পেরিয়ে গেলেও তার মনের এক কোণে এখনো রয়ে গেছে অবিভক্ত ভারতের স্মৃতি। স্ট্রোকের পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় বৃদ্ধ বারবার ফিরতে চান স্যার কোথায়, সেই শহরে যা দেশভাগের পর পাকিস্তানের অংশ হয়ে যায়। পরিবারের অধিকাংশ সদস্য তার এই আকাঙ্ক্ষার অর্থ বুঝতে না পারলেও তার নাতি নির্ভয় অর্থাৎ দিলজিৎ দোসাঞ্জ ধীরে ধীরে দাদুর অতীতের দরজা খুলতে শুরু করে। বর্তমান ও অতীত দুটি সময়কে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যায় ছবির চিত্রনাট্য। একদিকে নির্ভয়ের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে তরুণ ঈশ্বর ও জিয়ার অসমাপ্ত প্রেম কাহিনী, ভিন্ন ধর্মের দুই মানুষের ভালোবাসা কিভাবে সাম্প্রদায়িক হিংসার সামনে অসহায় হয়ে পড়ে, সেই গল্পই ছবির আবেগের মূল ভিত্তি। ইমতিয়াজ আলী দেশভাগের মতো সংবেদনশীল বিষয়কে কোনো একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেননি, বরং তিনি দেখিয়েছেন সেই ভয়াবহ সময়ে নৃশংসতা কোনো এক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঘৃণা, প্রতিশোধ আর রক্তপাতের দায় বহন করেছে সব পক্ষই। ছবির অন্যতম শক্তি এখানেই, এটি অতীতকে ব্যবহার করে বর্তমান সমাজের বিভাজনের প্রশ্নকে তোলে। চলুন মে ওয়াপাস আউঙ্গা ছবির গল্প তো আপনাদের অবশ্যই শোনাবো, এবারে চলুন পরের গানখানি শুনবেন।

मैं वापस आऊंगा এই ছবিটি দ্বিতীয়ার্ধে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। দেশভাগের ক্ষত, বিচ্ছেদের যন্ত্রণা এবং ফেলে আসা মানুষের অপরাধ বোধ ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেয়। বিশেষ করে উদ্বাস্তু মানুষের হারানো ঘরের প্রতি আকুলতা থেকে নির্মিত কয়েকটি দৃশ্য দীর্ঘ সময় মনে থেকে যায়। তরুণ ঈশ্বরের ভূমিকায় বেদাং রায়না একজন স্বপ্নবাজ, প্রাণবন্ত এবং প্রেমে মগ্ন যুবকের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে সর্বরি অভিনয় করেছেন জিয়া চরিত্রে, যে শুধুমাত্র প্রেমিকা নয় বরং দেশভাগের আগের এক সহাবস্থানের প্রতীক। তাদের সম্পর্কের মধ্য দিয়ে ইমতিয়াজ দেখাতে চেয়েছেন সেই সময়কে, যখন ধর্ম মানুষের পরিচয়ের একমাত্র মাপকাঠি ছিল না এবং ভালোবাসা সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যেতে পারত। ছবির প্রথমার্ধে বেদাং এবং সর্বরীর একাধিক দৃশ্যে দেখা যায় নিষ্পাপ প্রেম, চুরি করে দেখা করা, ছোটখাটো অভিমান এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বোনা। একটি হারিয়ে যাওয়া দুলকে কেন্দ্র করে তাদের সম্পর্কের যে সূক্ষ্ম রোমান্টিক মুহূর্ত তৈরি করা হয় তা পুরনো দিনের প্রেমের আবহকে সুন্দরভাবে তুলে ধরে। তবে চিত্রনাট্য যতটা গভীর প্রেমের দাবি করে, পর্দায় সেই রসায়ন সবসময় সমানভাবে ধরা পড়ে না। অভিনয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বল নাসিরুদ্দিন শাহ। বয়সের ভারে নুয়ে পড়া, স্মৃতির ভেতর হারিয়ে যাওয়া এক বৃদ্ধের চরিত্রে তার অভিনয় ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দিলজিৎ দোসাঞ্জ সংযত অভিনয় করেছেন, যদিও তার চরিত্রকে অনেক সময় শুধুই তথ্য ব্যাখ্যা করার মাধ্যম বলে মনে হয়। সব মিলিয়ে ম্যা ফাপাস আউঙ্গা নিখুঁত সিনেমা নয়, কোথাও কোথাও এটি ছড়িয়ে পড়েছে, আবার কিছু গুরুত্বপূর্ণ আবেগকে পুরোপুরি স্পর্শ করতেও ব্যর্থ হয়েছে। তবু দেশভাগের ক্ষত, হারিয়ে যাওয়া ভালোবাসা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে যে আন্তরিকতার সঙ্গে ছবিটি তুলে ধরে তা একে বিশেষ করে তোলে। এ সিনেমা মূলত স্মৃতি, ক্ষমা এবং ঘরে ফেরার এক হৃদয়স্পর্শী গল্প, যা শেষ পর্যন্ত দর্শককে ভাবতে বাধ্য করে।

চলছে ফুটবল বিশ্বকাপের আবহ, আর বিশ্বব্যাপী মানুষ এখন তাতেই মজে রয়েছে। তাই আগামী কয়েক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ তুলনামূলকভাবেই কম। তবে ওটিটিতে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় ছবি আর সিরিজ। ফুটবল ম্যাচ দেখার পাশাপাশি এই ওটিটি ছবি বা সিরিজও সমান তালি দেখতে পারেন বন্ধুরা। তার মধ্যে প্রথমেই রয়েছে আব হোগা হিসাব। পাঞ্জাবের পটভূমিতে তৈরি প্রতিশোধের গল্প উঠে আসবে ওয়েব সিরিজে। এখানে অভিনয় করেছেন শাহির শেখ। তাকে দেখা যাবে ববি নামের একটি চরিত্রে। কানাডা থেকে দেশে ফিরে ববির জীবন বদলে যায়। তার ভাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ভাইকে খুঁজতে গিয়ে ববি জানতে পারে এক মানব পাচার চক্রের কথা। দুর্নীতি বিশ্বাসঘাতকতার মধ্যে ববি ন্যায় বিচারের জন্য লড়াই শুরু করে। ওয়েব সিরিজে অভিনয় করেছেন মণি রায় এবং সঞ্জয় কাপুরও। 18 জুন থেকেই শুরু হয়েছে এই সিরিজ অ্যামাজন অ্যামেক্স প্লেয়ারে। আরও একটি টান টান উত্তেজনাময় ছবি রয়েছে ওটিটিতে, দৃশ্যম 3। এই ছবির জনপ্রিয়তা সারা দেশ জুড়েই রয়েছে। টান টান রহস্যমোড়া এই ছবির জন্য বহুদিন অপেক্ষা করেছিলেন দর্শকরা। আর সেই ছবিতেই ফের বিপদে পড়ে মোহনলাল অভিনীত জর্জ গুট্টি ও তার পরিবার। বরুণের বাবা এক প্রাক্তন দুর্নীতিগ্রস্ত পুলিশের সঙ্গে হাত মিলিয়ে জর্জ কুট্টির পরিবারকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা করে। মেয়েকে বাঁচাতে জর্জ কুট্টি পাল্টা লড়াই শুরু করে। শেষ পর্যন্ত

পরিবারের নিরাপত্তার বিনিময়ে সে বরুণকে খুন করার কথা স্বীকার করে। আর এই ছবি আপনারা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে, আর এইটি গতকাল থেকেই সেখানে রয়েছে। বন্ধুরা, ধীরে ধীরে সময় প্রায় শেষের পথে, তাই আজকের মতো সিনেমা সিনেমা পর্ব থেকে আপনাদের বন্ধু আর যে শুয়েতাকে এখানেই বিদায় নিতে হবে। তবে যেতে যেতে ম্যা ওয়াপাস আউঙ্গা, অর্থাৎ আমি আবারও আপনাদের সঙ্গে ফিরে আসব। আসলে তা কিন্তু নয়, বলছি ছবির কথা। ম্যা ওয়াপাস আউঙ্গা ছবির একটা গান দিয়েই শেষ করব আজকের সিনেমা সিনেমা পর্ব।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর স্টুডিওর খুলিতে এখন সময় বিকেল 5:08 হয়ে 50 সেকেন্ড। এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠানের, অনুষ্ঠানের নাম জলসাঘর। আজকের এই জলসাঘর পর্বে আমরা শুনব বেশ কিছু বাংলা আধুনিক গান। আর

এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠানের। অনুষ্ঠানের নাম জলসাঘর। আজকের এই জলসাঘর পর্বে আমরা শুনব বেশ কিছু বাংলা আধুনিক গান। আর কি নিয়ে আজকে আপনাদের সঙ্গে গল্প করব সে নিয়েই ভাবছি। যেহেতু চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাস মানেই কিন্তু একটু একটু বৃষ্টি, একটু বৃষ্টি একটু রোদ। চলুন তাহলে আজকের এই জলসাঘর পর্ব থেকে আমরা কথা বলবো আষাঢ় মাসের বৃষ্টি নিয়ে, আষাঢ় মাসকে নিয়ে। আর প্রথমেই যে গানটা দিয়ে শুরু করলাম, লতা মঙ্গেশকরের গাওয়া একটা বিখ্যাত গান, আষাঢ় শ্রাবণ মানে না তুমন, সত্যি অর্থেই তার। কারণ এই সময়টা প্রকৃতিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সময়, নতুন করে সিঞ্চন করার সময়। কারণ এই সময় যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু সারা বছর সবুজ আমরা দেখতে পাবো না। আজকে তাই জলসাঘর পর্বে আমরা কথা বলবো আষাঢ় মাসকে নিয়ে, আর বেশ কিছু বৃষ্টির গান শুনব। বাংলা বছরের তৃতীয় মাস আষাঢ়, আর এই মাসের নাম শুনলেই মনে ভেসে ওঠে কালো মেঘে ঢাকা আকাশ, দূর দিগন্তে বিদ্যুতের ঝলকানি, আর টিপ টিপ কিংবা ঝমঝম বৃষ্টির সুর। সেই বৃষ্টির সুরেই সুর মেলাতে, আর এই সুরের সফরে আপনাদের নিয়ে যেতে আমি হাজির হয়েছি আরজে শ্বেতা। আমি থাকবো আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত জলসাঘর পর্বে। চলুন তাহলে শুনবো পরের বৃষ্টির গান।

বন্ধুরা, আষাঢ় প্রকৃতির এক অনন্য রূপের বার্তা নিয়ে আসে। গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত মানুষ ও প্রকৃতি যেন এই মাসের বৃষ্টিতে নতুন করে প্রাণ ফিরে পায়। আষাঢ়ের আকাশ বড়ই বৈচিত্র্যময়, কখনো রোদের ছলকানি, আবার মুহূর্তেই কালো মেঘে ঢেকে যায় চারিদিক। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, মাঠ ঘাট নদী নালা পুকুর জলাশয় সব ভরে ওঠে জলে। শুকিয়ে যাওয়া মাটিতে প্রাণীর সঞ্চার হয়, কৃষকদের মুখে ফুটে ওঠে আশার হাসি, কারণ এই বৃষ্টির জলেই শুরু হয় আমন ধানের চাষ। আষাঢ়ের বৃষ্টি শুধু কৃষির জন্য নয়, সাহিত্য আর সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলা কবিতা গান গল্পে বর্ষার সৌন্দর্য বারবার ফিরে এসেছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বহু কবি সাহিত্যিক আষাঢ়ের বৃষ্টিকে তাদের সৃষ্টিতে অমর করে রেখেছেন। বৃষ্টির টাপুর টুপুর শব্দ, কদম ফুলের সুবাস আর সজীব সবুজ প্রকৃতি মানুষের মনকে এক অন্য রকম আবেগে ভরিয়ে তোলে। তবে আষাঢ়ের বৃষ্টি সবসময় সুখের বার্তা নিয়ে আসে না। অতিবৃষ্টির ফলে অনেক সময় বন্যা দেখা দেয়, নদীর জল বেড়ে গ্রামাঞ্চল প্লাবিত হয়, মানুষের জীবন ও জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়। তাই আষাঢ়ের বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো তা দুর্ভোগেরও কারণ হয়ে ওঠে। তবু আষাঢ়ের প্রতি বাঙালির ভালোবাসা চিরন্তন।

তরঙ্গে আকাশবাণী এফএম ও জয়ন্ততে আর রয়েছেন আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান জলসাঘর পর্বে। জলসাঘরের পর্বে আজকে আমরা যে গানগুলো শুনছি সেই গানগুলো বৃষ্টির সঙ্গে রিলেটেড। আসলে চলছে আষাঢ় মাস, আর এই আষাঢ় মাস মানেই কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পরে একটুখানি স্বস্তি এনে দেয়। আর তাই সেই সঙ্গে আজকের বিকেলে যদি একটু আষাঢ় মাসের সাথে সাথে গল্প করব তো অবশ্যই তার সঙ্গে যদি কিছু গান শোনা যায় তাহলে মন্দ নয়। বন্ধুরা, আষাঢ় মাস মানেই এক ভালোবাসার টান। জানালার ধারে বসে বৃষ্টি দেখা, গরম চায়ের কাপে চুমুক দেওয়া কিংবা বৃষ্টি ভেজা মাটির গন্ধ উপভোগ করা, এসবই আষাঢ়ের বিশেষ আনন্দ। প্রকৃতির এই অপার সৌন্দর্য মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা দেয়। আষাঢ়ের বৃষ্টি তাই শুধু একটা প্রাকৃতিক ঘটনাই নয়, এটি বাংলার প্রকৃতি, কৃষি, সাহিত্য ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য অনুভূতির নাম।

আষাঢ়ের আকাশে যখন কালো মেঘ জমে, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত না বলা কথাগুলো বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে দিচ্ছে। বৃষ্টি শুধু জল নয়, কখনো কখনো তা আশার অশ্রু। দীর্ঘ প্রতীক্ষার পর যেমন বৃষ্টি তৃষ্ণার্ত মাটিকে সিক্ত করে, তেমনি জীবনের কঠিন সময়েও আশা মানুষের হৃদয়কে সজীব রাখে। অনেক সময় জীবনের পথ চলায় মানুষ হতাশ হয়, স্বপ্ন ভেঙে যায়, চারপাশ অন্ধকার মনে হয়। কিন্তু ঠিক তখনই আষাঢ়ের বৃষ্টির মতো কোথাও না কোথাও জন্ম নেয় নতুন আশার আলো। বৃষ্টির পরে যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি দুঃখের পরেও সুখের দিন আসে। এই বিশ্বাসই মানুষকে সামনে এগিয়ে যেতে শেখায়। বন্ধুরা, আপনারা রয়েছেন জলসাঘর পর্বে, আর আজকে আমরা আষাঢ়ের বৃষ্টির গল্পের পাশাপাশি শুনছি বেশ কিছু মন ভালো করার বৃষ্টির গান। চলুন তাহলে শুনব পরের গান।

বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বলে সব শেষ হয়ে যায়নি। শুকিয়ে যাওয়া গাছ যেমন বৃষ্টির জলে আবার সবুজ হয়ে ওঠে, তেমনি ভেঙে পড়া মনও নতুন স্বপ্নে জেগে উঠতে পারে। তাই বৃষ্টি শুধু প্রকৃতির রূপ নয়, এটি আশার প্রতীক, নতুন শুরুর বার্তা। আষাঢ়ের ঝরঝরে বৃষ্টিতে যখন পৃথিবী ধুয়ে মুছে নতুন হয়ে ওঠে, তখন মনে হয় মানুষের মনও যেন সমস্ত ক্লান্তি হতাশা ছেড়ে ফেলে নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায়। সেই কারণেই বৃষ্টি আর আশা দুটোই জীবনের সবচেয়ে সুন্দর উপহার।

আসার মানেই শুধু বর্ষার শুরু নয়, আসার মানেই মনের ভেতর জমে থাকা কিছু অনুভূতিরও জেগে ওঠা। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়টাতে মানুষ যেন একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। বৃষ্টির শব্দ, মেঘলা আকাশ আর ভেজা প্রকৃতি মনে করিয়ে দেয় প্রিয় মানুষের কথা। প্রেমের সঙ্গে বৃষ্টির সম্পর্ক বহু পুরনো। আষাঢ়ের বিকেলে জানালার ধারে বসে বৃষ্টি দেখা, এক কাপ চায়ের সঙ্গে প্রিয় মানুষের স্মৃতিতে হারিয়ে যাওয়া, কিংবা ভেজা রাস্তায় পাশাপাশি হাঁটার কল্পনা, এই সবই প্রেমকে আরও গভীর করে তোলে। বৃষ্টি যেন না বলা কথাগুলোকে ভাষা দেয়।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের পথে, আর এই জলসা ঘরের পর্বে আজকে আমরা আষাঢ় মাস আর বৃষ্টি নিয়ে কথা বলছিলাম। তাই আষাঢ় মাস এলে শুধু প্রকৃতিই নয়, মানুষের মনও ভিজে ওঠে, আর সেই ভেজা মনের গভীরে জন্ম নেয় প্রেম, স্মৃতি, অপেক্ষা আর একরাশ মিষ্টি অনুভূতি। আর এই মিষ্টি অনুভূতি নিয়েই আজকের এই জলসাঘর পর্ব এখানেই শেষ করব। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে আপনাদের আরও এক বন্ধু আর যে নিবেদিতা থাকবে আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত। তাই আর যে শ্রোতাকে এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে যেতে যেতে আশার আর বৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার আরও একখানি গান দিয়েই শেষ করব আজকের এই পর্ব। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: তাও অ্যাপ থেকে বা
1: অন্য ফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আমি আর যে নিবেদিতা আপনাদের বন্ধু এই সান্ধ্যকালীন আসরে অনেক কটা অনুষ্ঠান সাজিয়ে। তাহলে চলুন শুরু করি এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন এই আসর।

শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ FM উচ্চারণে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আর এই মুহূর্তে আপনারা জানেন আজ শুক্রবার, ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক সন্ধে 6টা বেজে 33 মিনিট হয়ে 5 সেকেন্ড। আর এই সময় উজ্জ্বল স্বপ্ন পর্বের। এই পর্বে আমরা সেই সব স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি, সেই স্বপ্নগুলোকে আমরা কিভাবে পূরণ করতে পারি তার ধাপে আমরা এগোতে থাকি। জানেন তো শ্রোতা বন্ধু, মানুষের জীবনে না স্বপ্ন, এই শব্দটা বা এই স্বপ্ন দেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বপ্নই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই তো হয় না। হ্যাঁ, স্বপ্ন শুধু দেখলেই হয় না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন সুযোগ, প্রয়োজন সঠিক দিশা, আর অনেক সময় প্রয়োজন সামান্য সহায়তারও। আমাদের চারপাশে এমন অনেক বা অসংখ্য মেধাবী ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীরা রয়েছে যাদের চোখে রয়েছে বড় কিছু করার স্বপ্ন। কেউ হয়তো ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ বা প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতা, তথ্যের অভাব কিংবা উপযুক্ত সুযোগ না পাওয়ার কারণে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে। আর ঠিক এই জায়গাতেই বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কিম, বৃত্তি এবং স্কলারশিপ প্রকল্পগুলি হয়ে ওঠে এক একটি আশার আলো। এগুলি শুধু আর্থিক সাহায্যই দেয় না, বরং একজন শিক্ষার্থীকে বিশ্বাস

করতে শেখায় যে তার স্বপ্নও বাস্তব হতে পারে। হ্যাঁ, শেখায় যে তার স্বপ্নটাও বাস্তবে পরিণত হতে পারে। একটি স্কলারশিপ অনেক সময় শুধু কিছু টাকার সহায়তাই যে দেয় তা কিন্তু নয়, এটা হতে পারে একজন ছাত্র বা ছাত্রীর আত্মবিশ্বাসের ভিত্তি, তার পরিবারের মুখে হাসি ফোটানোর কারণ, কিংবা একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সোপান। আচ্ছা ভাবুন তো, এমন একজন শিক্ষার্থীর কথা যে পড়াশোনায় অত্যন্ত মেধাবী, কিন্তু অর্থের অভাবে হয়তো তার উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। একটি উপযুক্ত স্কলারশিপ তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই সাহায্য তাকে শুধু বই কেনার সুযোগ যে দেয় তা কিন্তু নয়, দেয় নতুন করে স্বপ্ন দেখার সাহস। আজকের দিনে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির মাধ্যম কিন্তু একেবারেই নয়, এটি সমাজ ও দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি। আর তাই শিক্ষার পথকে আরও সহজ ও সুগম করে তুলতে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে, কিন্তু অনেক সময় আমরা সেই সুযোগগুলির কথা জানতেই পারি না। ফলে যাদের জন্য এই প্রকল্পগুলি তৈরি করা, তাদের অনেকেই এর সুবিধা থেকে বঞ্চিত থেকে যান। তাই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শুধুমাত্র একটি স্কিম বা স্কলারশিপ সম্পর্কে তুলে ধরা নয়, বরং এই বার্তা পৌঁছে দেওয়া যে সুযোগ আমাদের চারপাশেই রয়েছে, প্রয়োজন শুধু সঠিক তথ্য এবং সচেতনতার। আজ আমরা আলোচনা করব এমন একটি উদ্যোগ নিয়ে যা বহু শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের বিভিন্ন দিক, এর সুবিধা, আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং এর বাস্তব প্রভাব নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন শুরু করি এফএম উজ্জয়ন্তের এই মুহূর্তের পর্ব, উজ্জ্বল স্বপ্ন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আজ আপনাদের সঙ্গে থাকবো বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, বিভিন্ন চমক নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আজ উজ্জ্বল স্বপ্ন পর্বে যে স্কিম নিয়ে আমি কথা বলবো, যে স্কিমের তথ্য আমি আপনাদের জন্য তুলে ধরব, সেটা হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। আর এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম, এটা শুধুমাত্র উপজাতি তপশিলী উপজাতি শিক্ষার্থীদের জন্য। প্রথমেই বলি যে এই স্কলারশিপটি বা এই স্কিমটি শুধুমাত্র সেসব ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে যারা বিভিন্ন কারণে তাদের শিক্ষায় অগ্রগতির মুখ দেখতে পাচ্ছিল না, আর ঠিক সেই কারণেই এই স্কিম চালু করা হয়েছে। একটু ছোট্ট করে যদি বলি এই স্কিমের উদ্দেশ্য, এই প্রকল্পের উদ্দেশ্য হলো পোস্ট ম্যাট্রিক বা উচ্চ মাধ্যমিক স্তরে তপশিলী উপজাতি শিক্ষার্থীদের শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করার জন্য আর্থিক অনুদান প্রদান করা। এবং এর আওতায় এই বৃত্তি শুধুমাত্র ভারতে পড়াশোনার জন্য প্রযোজ্য, এবং আবেদনকারী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা, সেই রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কর্তৃক এই বৃত্তি প্রদান করা হবে। এবং এই যে স্কিম রয়েছে, এই স্কিম আপনি গ্রহণ করার জন্য আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে বা যে স্টুডেন্ট রয়েছে তার কিন্তু এই স্কিম গ্রহণ করার জন্য বেশ কিছু নিয়মাবলী বা যোগ্যতা শর্তাবলী রয়েছে। এই যেমন ধরুন, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠানে পঠিত সকল স্বীকৃত উত্তর ম্যাট্রিক বা উচ্চ মাধ্যমিক কোর্সের জন্য বৃত্তি দেওয়া হবে। তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্রও রয়েছে, যেমন এয়ারক্রাফট মেইন্টেনেন্স, ইঞ্জিনিয়ার কোর্স, প্রাইভেট পাইলট লাইসেন্স কোর্স, ট্রেনিং শিপ ডাফরিন, বর্তমানে যেটা এই কোর্স করা হচ্ছে সেটা দেরাদুনের মিলিটারি কলেজের প্রশিক্ষণ কোর্স, এবং সর্বভারতীয় ও রাজ্যস্তরের প্রাক পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কোর্সের জন্য কিন্তু এই স্কিমের আন্ডারে কোনো স্কলারশিপ দেওয়া হবে না। এটা অবশ্যই ব্যতিক্রম একটা ক্ষেত্র রয়েছে, তবে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই যোগ্য হবেন যারা সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দিষ্ট তপশিলী উপজাতিভুক্ত, এবং যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা দশম বা উচ্চ মাধ্যমিক বা তার উচ্চতর কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার একটি স্তর পাশ করার পর যারা অন্য কোনো বিষয়ে সমমানের স্তরে পড়াশোনা করেছেন, যেমন বিয়ের পরে বিকম অথবা অন্য বিষয়ে এমএ, তারা এই বৃত্তির জন্য যোগ্য বলে

বিবেচিত হবেন না। যে শিক্ষার্থীরা একটি পেশাদার লাইনে পড়াশোনা শেষ করার পর অন্য কোনো পেশার জন্য পড়াশোনা করতে চান, এই যেমন ধরুন বিটি বা বিএড এর পর এলএলবি, তারা যোগ্য হবেন না। তবে 1980 থেকে 81 শিক্ষাবর্ষ থেকে দুটি পেশাদার কোর্সে পড়াশোনার অনুমতি দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যাদের বিদ্যালয়ের কোর্সটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবিচ্ছিন্ন, তারা যোগ্য হবেন না। তবে যেসব ক্ষেত্রে এই ধরনের কোর্সের দশম শ্রেণীর পরীক্ষাকে ম্যাট্রিকুলেশনের সমতুল্য ধরা হয় এবং শিক্ষার্থীরা দশম শ্রেণী পাশ করার পর অন্য কোর্সে ভর্তি হতে পারে, সেই শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে এবং তারা বৃত্তির জন্য যোগ্য হবেন। চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য হবেন। যদি কোর্স চলাকালীন তাদের প্রাইভেট প্র্যাকটিস বা চিকিৎসা করার অনুমতি না থাকে। কলা, বিজ্ঞান বা বাণিজ্য শাখায় স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় অনুত্তীর্ণ বা উত্তীর্ণ হওয়ার পর যে শিক্ষার্থীরা কোনো স্বীকৃত পেশাদার বা প্রযুক্তিগত সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে ভর্তি হন, তারা যোগ্য হলে বৃত্তি পাবেন। এরপর কোনো অনুত্তীর্ণ হওয়া বা ফেল করা বা ক্ষমা করা হবে না। কোর্সের আর কোনো পরিবর্তন অনুমতিযোগ্য হবে না। যারা দূরশিক্ষণ বা পত্র যোগাযোগ ব্যবস্থা বা করেসপন্ডেন্স কোনো কোর্সের মাধ্যমে পড়াশোনা করেছেন বা করছেন, তারাও এই বৃত্তির যোগ্য। দূরশিক্ষণ বলতে এখানে ডিস্টেন্স বা কন্টিনিউয়িং এডুকেশনকেও বোঝানো হয়েছে। চাকরিজীবী শিক্ষার্থীরা যারা কোর্সের সম্পূর্ণ মেয়াদের জন্য অবৈতনিক ছুটি অর্থাৎ লিভ উইদাউট পে নিয়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেন, তারাও এই বৃত্তির যোগ্য হবে না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্ন, আর 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গের শান্তকালীন আসরের এই প্রথম অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্নে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ আমি কথা বলছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে, আর এই স্কিম বহুভাবে বহু শিক্ষার্থীকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকভাবে সাহায্য করেছে। এই স্কিমের কারণে, স্কিমের আওতায় এসে অনেক শিক্ষার্থী যারা তাদের স্বপ্নকে হারিয়ে ফেলতে যাচ্ছিল, তারা তাদের স্বপ্নকে আবার নতুন করে একটা রূপ দিতে পেরেছে, তারা তাদের স্বপ্নকে আরও অনেকটা বাঁচিয়ে রাখতে পারছে। ভারত সরকারের এই উদ্যোগ, এই স্কিম বহু শিক্ষার্থীদের, বহু ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার একটা অংশ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্ন।

শ্রোতা বন্ধু উজ্জ্বল স্বপ্ন আজ আমরা কথা বলছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে। তো যা বলছিলাম, এই প্রকল্পের আওতায় কারা কারা আসবেন। ঠিক একইভাবে অভিভাবক বা পিতামাতা সমস্ত সন্তানই এই প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ এই প্রকল্পের আওতাধীন একজন বৃত্তিধারী অন্য কোনো বৃত্তি বা উপবৃত্তি গ্রহণ করতে পারবেন না। যদি অন্য কোনো বৃত্তি বা উপবৃত্তি দেওয়া হয়, তবে শিক্ষার্থী নিজের সুবিধাজনক যে কোনো একটি বেছে নেওয়ার বিকল্প প্রয়োগ করতে পারেন এবং এই সিদ্ধান্তের কথা প্রাতিষ্ঠানিক প্রধানের মাধ্যমে বৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্য কোনো বৃত্তি উপবৃত্তি গ্রহণের তারিখ থেকে এই প্রকল্পের অধীনে কোনো টাকা দেওয়া হবে না। তবে এই বৃত্তির পাশাপাশি শিক্ষার্থী বিনামূল্যে আবাসন বা রাজ্য সরকার বা অন্য কোনো উৎস থেকে বই সরঞ্জাম কেনা এবং থাকা খাওয়ার খরচ মেটানোর জন্য আর্থিক সহায়তা গ্রহণ করতে পারেন। যে সমস্ত শিক্ষার্থীরা সরকারের আর্থিক সহায়তায় কোনো প্রাক পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে বা প্রি এক্সামিনেশন ট্রেনিং সেন্টার ইতিমধ্যেই কোচিং নিয়েছেন, তারা যোগ্য হবেন না। আয়সীমা বা উপায় পরীক্ষা, যেসব শিক্ষার্থীর পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে 2 লক্ষ টাকার বেশি নয়, তাদেরই এই বৃত্তি প্রদান করা হবে। মনে রাখতে হবে যে পিতা মাতার অথবা বিবাহিত বেকার নারী বা শিক্ষার্থীর ক্ষেত্রে স্বামীর যে কোনো একজন জীবিত থাকা পর্যন্ত শুধুমাত্র পিতা মাতা স্বামীর সমস্ত উৎসের আয় বিবেচনা করা হবে। পরিবারের অন্য কোনো সদস্য উপার্জন করলেও তা গণ্য হবে না। আয় ঘোষণাপত্রে এই ভিত্তিতেই আয় ঘোষণা করতে হবে, কেবলমাত্র পিতা মাতা উভয়েরই। মৃত্যু হলে যে অভিভাবক শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করছেন তার আয় বিবেচনা করা হবে। উপার্জনকারী পিতা মাতার একজনের আকস্মিক মৃত্যুর কারণে সেসব শিক্ষার্থীর পারিবারিক আয় নির্ধারিত আয়ের সীমার মধ্যে চলে আসে। তারা যোগ্যতার অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে সেই দুঃখজনক ঘটনার ঘটার মাস থেকেই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মানবিক কারণে আবেদনের শেষ তারিখ পার হয়ে যাওয়ার পরও এই ধরনের শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করা যেতে পারে। মনে রাখতে হবে যে পিতামাতার প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা আয় গণনার বাইরে রাখা হবে, যদি তা আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স আইনের আওতায় ছাড়প্রাপ্ত হয়ে থাকে। 1 বছরের বেশি মেয়াদের কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র ভর্তির সময় একবারই আয় শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। সংশোধিত আয়ের সীমা

2009 সালের অক্টোবর মাস পর্যন্ত শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর উপর ভিত্তি করে নির্ধারিত। প্রতি দুই বছরে একবার এই আয়ের সীমা সংশোধন করা হবে, যা সংশোধনের পূর্ববর্তী বছরের অক্টোবর মাসের শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচকের সাথে সামঞ্জস্য রেখে করা হবে এবং তা এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। বৃত্তির মূল্যবান বা স্কলারশিপের ভ্যালু হিসেবে যদি বলেন, বৃত্তির মোট মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কোর্সের সম্পূর্ণ মেয়াদের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা বা মেনটেন্যান্স অ্যালাউন্স আমরা যেটা বলে থাকি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বিধান, বাধ্যতামূলক অফেরতযোগ্য ফির অর্থ ফেরত, শিক্ষামূলক ভ্রমণ খরচ, স্টাডি ট্যুর চার্জ, থিসিস টাইপিং বা প্রিন্টিং খরচ এবং দূরশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের জন্য বইয়ের ভাতা, এ সমস্তটাই এই স্কলারশিপ বা এই প্রকল্পের আন্ডারে রয়েছে। প্রতিবন্ধী তহশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিধানে বলা হয়েছে যে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য রিডার অ্যালাউন্স, কোর্সের স্তর রিডার অ্যালাউন্স প্রতি মাসে 240 টাকা, গ্রুপ এ তে দেওয়া হবে, গ্রুপ বি তে দেওয়া হবে 200 টাকা এবং গ্রুপ সি তে দেওয়া হবে 160 টাকা। যাতায়াতের যে ভাড়াটা রয়েছে সেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে সর্বোচ্চ 160 টাকা পর্যন্ত যাতায়াত ভাতার বিধান রয়েছে, 160 অর্থাৎ 160। যদি সেই শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অবস্থিত হোস্টেলে না থাকে, প্রতিবন্ধী ব্যক্তি সমান সুযোগ, অধিকার, সুরক্ষা এবং পূর্ণ অংশগ্রহণ পাবেন সেই আইন, প্রতিবন্ধী ব্যক্তি আইন 1995 অর্থাৎ পার্সন্স উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 1995 অনুযায়ী প্রতিবন্ধকতার সংজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে যে দৃষ্টিহীনতা, স্বল্প দৃষ্টিশক্তি, কুষ্ঠমুক্ত, শ্রবণ প্রতিবন্ধকতা বা লোকোমোটর প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতা এবং মানসিক অসুস্থতা। এছাড়া এসকর্ট অ্যালাউন্সে নিম্ন প্রান্তের বা নিচের অংশ প্রতিবন্ধকতায় আক্রান্ত মারাত্মকভাবে প্রতিবন্ধী ডে স্কলার শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে 160 টাকা এসকর্ট অ্যালাউন্স দেওয়া হয়। বিশেষ বেতন হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে বসবাসকারী কোনো মারাত্মক অর্থোপেডিক্যালি বা অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থী যার একজন সাহায্যকারীর প্রয়োজন হতে পারে, তাকে সাহায্য করতে ইচ্ছুক হোস্টেলের যে কোনো কর্মচারীকে প্রতি মাসে 160 অর্থাৎ 160 করে বিশেষ বেতন দেওয়া যাবে। অতিরিক্ত যদি কোচিং এর প্রয়োজন হয় সেখানে অতিরিক্ত কোচিং ভাতা, মানসিক প্রতিবন্ধী এবং মানসিক অসুস্থ শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিং এর জন্য প্রতি মাসে 240 টাকা ভাতা দেওয়া হবে। শিক্ষার্থীদের ভর্তি বা এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি, খেলাধুলা, ইউনিয়ন, লাইব্রেরি, ম্যাগাজিন, স্বাস্থ্য পরীক্ষা এবং এই জাতীয় অন্যান্য ফি যা শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা বোর্ডকে বাধ্যতামূলকভাবে দিতে হয় তা প্রদান করা হবে। তবে ফেরতযোগ্য জামানত বা কশন মানি বা যেটাকে আমরা সিকিউরিটি ডিপোজিট বলে থাকি এর অন্তর্ভুক্ত হবে না। স্টাডি ট্যুরের মধ্যে যেটা বলি আমরা, যে পেশাদার বা প্রযুক্তিগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত খরচ ইত্যাদির প্রকৃত ব্যয়ের উপর ভিত্তি করে প্রতি বছর সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত স্টাডি ট্যুর চার্জ দেওয়া হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রত্যয়ন করেন যে এই শিক্ষামূলক ভ্রমণটি শিক্ষার্থীর কোর্সটি সম্পূর্ণ করার জন্য অপরিহার্য, তবে আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। শুনছেন অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্ন।

শ্রোতা বন্ধু, আজ আমরা উজ্জ্বল স্বপ্ন পর্বে কথা বলছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে। এই স্কিম ছাত্রছাত্রীদের থিসিস টাইপিংয়েও কিন্তু সাহায্য করছে। গবেষক শিক্ষার্থীরা যারা রিসার্চ করছেন, রিসার্চ স্কলার যারা রয়েছেন, সেই স্কলারদের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশের ভিত্তিতে তাদের থিসিস টাইপিং বা প্রিন্টিংয়ের জন্য সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত প্রদান করা হয়। দূরশিক্ষণ ও নিরন্তর শিক্ষা সহ পত্র যোগাযোগ কোর্স, এই ধরনের কোর্সে যুক্ত শিক্ষার্থীরা কোর্স ফি ফেরতের পাশাপাশি প্রয়োজনীয় নির্ধারিত বই কেনার জন্য বার্ষিক 1200 টাকা অর্থাৎ 1200 টাকা ভাতা পাওয়ার যোগ্য। এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীতে নির্ধারিত আয় সীমা বা উপায় পরীক্ষা অর্থাৎ বলতে পারি যে মিন্স টেস্ট সাপেক্ষে সমস্ত যোগ্য তপশিলী উপজাতি প্রার্থীকে বৃত্তি দেওয়া হবে। এক রাজ্যের বাসিন্দা কিন্তু অন্য রাজ্যে পড়াশোনা করছেন এমন প্রার্থীদের তাদের নিজস্ব রাজ্য দ্বারা বৃত্তি প্রদান করা হবে এবং তারা সেই রাজ্যের সক্ষম কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেবেন। ফি, মুকুব বা অন্যান্য সুবিধার ক্ষেত্রেও তাদের

সাথে এমন আচরণ করা হবে যেন তারা নিজেদের রাজ্যেই পড়াশোনা করছে। এই বৃত্তির যে মেয়াদ বা রিনিউয়াল রয়েছে, অর্থাৎ পুনর্নবীকরণ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একবার বৃত্তি মঞ্জুর করা হলে তা যে স্তর থেকে দেওয়া হয়েছে সেখান থেকে শুরু করে কোর্স শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে শিক্ষার্থীর ভালো আচরণ এবং উপস্থিতির নিয়মিততা থাকতে হবে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত।

করুক না কেন, অধ্যয়নরত কোনো তপশীল উপজাতি শিক্ষার্থী যদি প্রথমবার পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তবে বৃত্তির পুনর্নবীকরণ করা যেতে পারে। দ্বিতীয়বার এবং পরবর্তী যে কোনো ফেলির জন্য শিক্ষার্থীকে পরবর্তী উচ্চতর শ্রেণীতে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত নিজের খরচ নিজেকেই বহন করতে হবে। কোনো শিক্ষার্থী যদি অসুস্থতা অথবা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনার কারণে বার্ষিক পরীক্ষায় উপস্থিত হতে না পারে তবে চিকিৎসা শংসাপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সন্তোষজনকভাবে জমা দিলে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বৃত্তি পুনর্নবীকরণ করা যেতে পারে এবং প্রধানকে প্রত্যয়ন করতে হবে যে শিক্ষার্থী পরীক্ষায় বসলে পাশ করবে। কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী নিজের শ্রেণীতে প্রকৃত অর্থে পাশ না করেও পরবর্তী উচ্চতর শ্রেণীতে উন্নীত হয় বা প্রমোটেড হয় এবং কিছু সময় পরে তাকে আবার জুনিয়র শ্রেণীর পরীক্ষা দেওয়ার নিয়ম থাকে তবে সে যে শ্রেণীতে উন্নীত হয়েছে তার জন্য বৃত্তি পাওয়ার অধিকারী হবে যদি সে বৃত্তির অন্যান্য শর্ত পূরণ করে এবং এই বৃত্তির যে অর্থ প্রদান সিস্টেম রয়েছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষাবর্ষের শেষে রক্ষণাবেক্ষণ ভাতা পয়লা এপ্রিল অথবা ভর্তির মাস থেকে শুরু করে যে মাসে পরীক্ষা শেষ হয় সেই মাস পর্যন্ত প্রদেয় হবে ছুটির দিনগুলো রক্ষণাবেক্ষণ ভাতা সহ। তবে শিক্ষার্থী যদি কোনো মাসের 20 তারিখের পরে ভর্তি হয় তবে ভর্তির পরের মাস থেকে টাকা দেওয়া হবে। পূর্ববর্তী বছরগুলোতে মঞ্জুরকৃত বৃত্তির পুনর্নবীকরণের ক্ষেত্রে যদি পড়াশোনার কোর্সটি অবিচ্ছিন্ন থাকে তবে পূর্ববর্তী বছরে যে মাস পর্যন্ত বৃত্তি দেওয়া হয়েছিল তার পরের মাস থেকে রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে। শিক্ষার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা সেই সরকার তাদের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান করবে। MBBS কোর্সের ইন্টার্নশিপ এই সময়কালের জন্য বা অন্য কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণ বা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য বৃত্তি দেওয়া হবে না যদি শিক্ষার্থী ইন্টার্নশিপের সময় কোনো পারিশ্রমিক বা অন্য কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণের সময় কোনো ভাতা বা স্টাইপেন্ড পেয়ে থাকে। এই বৃত্তির যে অন্যান্য শর্তাবলী রয়েছে তার মধ্যে বলা যেতে পারে যে বৃত্তি শিক্ষার্থীদের সন্তোষজনক অগ্রগতি এবং আচরণের উপরও নির্ভরশীল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি যে কোনো সময় রিপোর্ট করেন যে কোনো শিক্ষার্থী তার নিজের ভুলের কারণে সন্তোষজনক অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে বা অসদাচরণ জন্য দোষী সাব্যস্ত হয়েছে তবে এই বৃত্তি অনুমোদনকারী কর্তৃপক্ষ বৃত্তি বাতিল করতে পারে অথবা উপযুক্ত মনে করলে কিছু সময়ের জন্য পরবর্তী অর্থ প্রদান বন্ধ বা স্থগিত রাখতে পারে। এছাড়া বলা হচ্ছে যে কোনো শিক্ষার্থী মিথ্যা বিবৃতির মাধ্যমে বৃত্তি পেয়েছে বলে যদি প্রমাণিত হয় তার বৃত্তি অবিলম্বেই বাতিল করা হবে এবং প্রদত্ত বৃত্তির অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকারের ইচ্ছা অনুযায়ী পুনরুদ্ধার বা রিকভার করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্টেড করা হবে এবং যে কোনো প্রকল্পের অধীনে বৃত্তির জন্য চিরতরে নিষিদ্ধ করা হবে। রাজ্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো শিক্ষার্থী যদি পড়াশোনার কোর্সের বিষয় পরিবর্তন করে যার জন্য মূলত বৃত্তি দেওয়া হয়েছিল অথবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে তবে প্রদত্ত বৃত্তি বাতিল হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই ধরনের ঘটনা রাজ্য সরকারকে জানাবেন এবং বৃত্তির অর্থ প্রদান বন্ধ করবেন। ইতিমধ্যে প্রদত্ত অর্থ রাজ্য সরকারের বিবেচনা অনুযায়ী পুনরুদ্ধার করা যেতে পারে। বছরের মাঝামাঝি সময়ে যেই পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হয়েছিল তা যদি শিক্ষার্থী বন্ধ করে দেয় বা ডিসকন্টিনিউ করে তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিবেচনা অনুযায়ী সে বৃত্তির অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে। ভারত সরকারের বিবেচনা অনুযায়ী যে কোনো সময় এই নিয়মাবলী পরিবর্তন করা যেতে পারে। এই প্রকল্পের ঘোষণায় বলা হয়েছে যে সমস্ত রাজ্য সরকার মে জুন মাসে এই প্রকল্পের বিশদ বিবরণ ঘোষণা করবে এবং রাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন জারি করে এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে আবেদন আহ্বান করবে।
আবেদনপত্র এবং অন্যান্য বিবরণের জন্য

সমস্ত অনুরোধ শিক্ষার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা সেই সরকারের উদ্দেশ্যে পাঠাতে হবে। আবেদনকারীকে আবেদনের শেষ তারিখের আগে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পদ্ধতি রয়েছে নির্দিষ্ট একখানি পদ্ধতি। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্ন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিই যে স্কলারশিপের জন্য যে আবেদন পদ্ধতি রয়েছে, বৃত্তির আবেদনের সাথে কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকতে হয়। যেমন, নির্ধারিত ফর্মে বৃত্তির আবেদনপত্রের এক কপি এবং পুনর্নবীকরণ বৃত্তির জন্য সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা আলাদা আবেদনপত্র নির্ধারিত রয়েছে। শিক্ষার্থীর স্বাক্ষর সহ পাসপোর্ট সাইজের ছবির একটা কপি, সেটা লাগবে নতুন স্কলারশিপের জন্য। উত্তীর্ণ সমস্ত পরীক্ষার শংসাপত্র, ডিপ্লোমা, ডিগ্রি ইত্যাদির একটি অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। তহসিলদার পদমর্যাদার নিচে নন এমন একজন অনুমোদিত রাজস্ব কর্মকর্তা অর্থাৎ রেভিনিউ অফিসার দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত কাস্ট সার্টিফিকেটের একটা কপি চাই। সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত পিতামাতা বা অভিভাবকদের দ্বারা নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যাপারে হলফনামার বা অ্যাফিডেভিট মাধ্যমে সমস্ত উৎস থেকে নির্দিষ্ট আয়ের একটি ঘোষণা। চাকরিজীবী পিতামাতা বা অভিভাবকদের তাদের নিয়োগকর্তার কাছ থেকে আয়ের শংসাপত্র নিতে হবে এবং অন্য কোনো উৎস থেকে অতিরিক্ত আয়ের জন্য তারা নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যাপারে এফিডেভিটের মাধ্যমে ঘোষণা দেবেন। আবেদনকারী যদি পূর্ববর্তী বছরে এই প্রকল্পের অধীনে বৃত্তি পেয়ে থাকেন, তবে আবেদনপত্রের সাথে সংযুক্ত ফর্মে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাউন্টার সাইন্ড পূর্ববর্তী বছরের বৃত্তি প্রাপ্তির একটি স্বীকৃতি রসিদ লাগবে। সব দিক থেকে সম্পূর্ণ আবেদনপত্রটি শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়ছে বা শেষ পড়েছে তার প্রধানের কাছে জমা দিতে হবে এবং শিক্ষার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা সেই সরকারের নির্দেশিত নিয়মে এই উদ্দেশ্যে নির্দিষ্ট করা একজন কর্মকর্তার উদ্দেশ্যে পাঠাতে হবে। প্রকল্পের অর্থায়নের ধরন, এই প্রকল্পটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন দ্বারা বাস্তবায়িত হয়। যারা ভারত সরকারের কাছ থেকে তাদের নিজ নিজ প্রতিশ্রুত দায়বদ্ধতা অর্থাৎ কমিটেড লায়াবিলিটি অতিরিক্ত 100% কেন্দ্রীয় সহায়তা পায়। এক বছরের জন্য নিজ নিজ রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতার স্তরটি হল শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদের সমাপনী বছরে এই প্রকল্পের অধীনে তাদের দ্বারা ব্যয়িত প্রকৃত খরচের সমান এবং এটি তাদের নিজেদের বাজেট থেকে বহন করতে হয়। তবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে নবম পরিকল্পনা মেয়াদ 1997 থেকে 2002 এই পর্যন্ত থেকে প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতার নিজস্ব বাজেট বরাদ্দ করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষেত্রে এই প্রকল্পের সম্পূর্ণ খরচ ভারত সরকার বহন করবে। এই প্রকল্প বাস্তবায়নকারী সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এই প্রকল্পের সুবিধাভোগী এবং ব্যয়ের তথ্য নিয়মিতভাবে এই উদ্দেশ্যে নির্ধারিত ত্রৈমাসিক রিপোর্টে ভারত সরকারকে প্রদান করবে। এই প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্য ও জেলা স্তরে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নিয়োগ করবে। তফসিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য বুক ব্যাংক, এটা অবশ্যই চাই। এর উদ্দেশ্য, এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রতিটি মেডিকেল, ভারতীয় চিকিৎসা পদ্ধতি বা হোমিওপ্যাথি সহ ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ভেটেরিনারি, পলিটেকনিক, আইন কোর্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, MBA এবং বায়োসায়েন্স প্রতিষ্ঠানে এমন তফসিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য বুক ব্যাংক স্থাপন করা যারা পর্যাপ্ত সরকারি সহায়তা ছাড়া ব্যয়

ব্যয়বহুল শিক্ষার খরচ বহন করতে পারে না। এই শিক্ষার্থীদের মূল্যবান পাঠ্যবই কেনার অক্ষমতার কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করে এবং পড়াশোনা ছেড়ে দেয়, যা তপশিলী উপজাতিদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন উজ্জ্বল স্বপ্ন। আর এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এই স্কিম, এই প্রকল্প ঠিক কীভাবে আপনারা নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, নিজেদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, তার জন্যই কিন্তু আমাদের এই উজ্জ্বল স্বপ্নে প্রত্যেক দিন এক একটি প্রকল্প নিয়ে সেই প্রকল্পের তথ্য আমরা সব তুলে ধরি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমি কথা বললাম পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপ বহুভাবে বহু শিক্ষার্থীকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছে। আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন উজ্জ্বল স্বপ্ন। উজ্জ্বল স্বপ্ন পর্বে আজ আমি কথা বললাম পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে। আর এর সাথেই এই উজ্জ্বল স্বপ্ন পর্বটি এই পর্যন্তই রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তর পরের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আবারও আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা বলছে ঠিক 7:26 আর এখন সময় অনুষ্ঠান সেরা কথা। আজকের সেরা কথা অনুষ্ঠানে আমি কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি শুধু বিজ্ঞানের ইতিহাসই বদলে দেননি, বদলে দিয়েছেন পৃথিবীকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিও। তিনি হলেন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন কৌতূহল, কল্পনা শক্তি ও মানবতার এক অনন্য পাঠ। শ্রোতা বন্ধু, আইনস্টাইন, ওনার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অগোছালো চুলের এক চিন্তাশীল মানুষ, যার মাথা থেকে বেরিয়ে এসেছে এমন সব ধারণা যা বিজ্ঞানকে এক নতুন যুগে নিয়ে গিয়েছিল। কিন্তু আজ আমরা তার জটিল বিজ্ঞান নিয়ে নয়, তার জীবন, তার চিন্তা, তার সংগ্রাম এবং তার অনুপ্রেরণার কথা বলবো। বন্ধুরা, পৃথিবীতে না এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের প্রতিভা দিয়ে সাফল্য অর্জন করেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা তাদের চিন্তাধারা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে যান। আলবার্ট আইনস্টাইন ছিলেন তেমনই একজন মানুষ। ঠিক 1879 14 মার্চ জার্মানির উলম শহরে তার জন্ম। ছোটবেলায় তিনি খুব সাধারণ একজন শিশু ছিলেন, এমনকি অনেকেই বলেন তিনি অন্য শিশুদের তুলনায় কথা বলতে শিখেছিলেন একটু দেরিতে। স্কুল জীবনেও তিনি সবসময় প্রথম হতেন না, বরং প্রচলিত নিয়মকানুন তার ভালো লাগত না, কিন্তু তার মধ্যে ছিল এক অসাধারণ গুণ, কৌতূহল বা কিউরিওসিটি। ছোটবেলায় একদিন তার বাবা তাকে একটি কম্পাস উপহার দেয়। সেই কম্পাসের কাঁটা কেন সবসময় উত্তর দিকে ঘুরে যায় এই প্রশ্ন তার মনে এমনভাবে দাগ কাটে যে তিনি ভাবতে শুরু করেন, এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কিছু শক্তি আছে যা চোখে দেখা যায় না কিন্তু কাজ করে। সেখান থেকেই শুরু হয় প্রশ্ন করার অভ্যাস, এবং আজও আইনস্টাইনের জীবন আমাদের শেখায় প্রতিটি বড় আবিষ্কারের শুরু হয় একটি ছোট্ট প্রশ্ন থেকে। আইনস্টাইন একবার বলেছিলেন, আমি বিশেষ প্রতিভাবান নই, আমি শুধু ভীষণভাবে কৌতূহলী। কি অসাধারণ কথা! আমরা অনেক সময় ভাবি যে সফল হতে গেলে জন্মগত প্রতিভা দরকার, কিন্তু আইনস্টাইন আমাদের শেখালেন কৌতূহল এবং শেখার ইচ্ছা অনেক সময় প্রতিভার থেকেও অনেক বড় শক্তি। শ্রোতা বন্ধু, জীবনে যখন কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমরা অনেকটাই হাল ছেড়ে দিই, কিন্তু আইনস্টাইন বলেছিলেন আমি খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার সঙ্গে বেশি সময় ধরে লেগে থাকি। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে সাফল্যের গভীর রহস্য। জীবনে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় মেধায় নয়, রয়েছে ধৈর্যে। যে মানুষটি একটু বেশি সময় ধরে চেষ্টা করে, একটু বেশি সময় ধরে লড়াই করে, অনেক সময় সাফল্য তার কাছেই আসে। আইনস্টাইনের জীবনও সহজ ছিল না, তিনি চাকরি খুঁজতে অনেক কষ্ট করেছিলেন। একসময় তিনি সুইজারল্যান্ডের একটি পেটেন্ট অফিসে

সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতেন। ভাবুন তো, যিনি পরবর্তীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হবেন, তিনি একসময় অফিসে বসে অন্যের আবিষ্কারের কাগজপত্র পরীক্ষা করতেন। কিন্তু তিনি কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেননি। অফিসের কাজ শেষ করে রাতের পর রাত তিনি নিজের গবেষণা চালিয়ে গেছেন। আর এই ঘটনাটি আমাদের শেখায় যে পরিস্থিতি কখনোই স্বপ্নের চেয়ে বড় নয়। আপনি কোথায় আছেন সেটা নয়, আপনি কি ভাবছেন এবং কোথায় পৌঁছাতে চান সেটাই গুরুত্বপূর্ণ। 1905 সালকে বলা হয় তার অলৌকিক বছর, যা এই এক বছরে তিনি এমন কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেন যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি করে দেয়। আর পরে তিনি পৃথিবীকে উপহার দেন সেই বিখ্যাত সমীকরণ E=mc², যা আজও বিজ্ঞানের অন্যতম পরিচিত সূত্র। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হলো, এত বড় বিজ্ঞানী হয়েও তিনি নিজেকে কখনো সবার চেয়ে বড় মনে করেননি। তিনি বিশ্বাস করতেন বিনয়ী মানুষের প্রকৃত সৌন্দর্য। তিনি বলেছিলেন, যত বেশি শিখি তত বেশি বুঝতে পারি, আমি কত কম জানি। কি সুন্দর কথা! আর একবার বলি, যত বেশি শিখি তত বেশি বুঝতে পারি, আমি কত কম জানি। এই উপলব্ধি একজন সত্যিকারের জ্ঞানীর পরিচয়। বন্ধুরা, আজকের যুগে না আমরা তথ্যের মধ্যে বাস করছি, কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। আইনস্টাইন বলেছিলেন, শিক্ষা মানে তথ্য মুখস্থ করা নয়, শিক্ষা হলো চিন্তা করতে শেখা। এই কথাটি বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। তিনি কল্পনা শক্তির উপরও খুব গুরুত্ব দিতেন। তার বিখ্যাত উক্তি রয়েছে, কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান আমাদের বলে কি আছে, আর কল্পনা আমাদের দেখায় কি হতে পারে। প্রতিটি নতুন আবিষ্কার, প্রতিটি নতুন স্বপ্ন, প্রতিটি নতুন সম্ভাবনার শুরু হয় কল্পনা থেকে। আইনস্টাইনের আরেকটি শিক্ষা হলো, ভুল করতে ভয় পেও না। তিনি বলেছিলেন, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। আমরা অনেক সময় ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু ব্যর্থতা কোনো শেষ নয়, ব্যর্থতা হলো শেখার একটি ধাপ। প্রতিটি ভুল আমাদের আরও ভালো হওয়ার সুযোগ দেয়। শ্রোতা বন্ধু, আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন মানবতাবাদী মানুষও। তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির পক্ষে কথা বলেছেন, মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বাস করতেন অন্যের বেঁচে থাকা জীবনই অর্থপূর্ণ জীবন। আজকের ব্যস্ত পৃথিবীতে এই কথাটি আরও বেশি প্রাসঙ্গিক। আমরা যদি শুধু নিজের কথা ভাবি তাহলে হয়তো সফল হতে পারি, কিন্তু যদি অন্যের উপকার করতে পারি তাহলে আমাদের জীবন সত্যিকার অর্থে মূল্যবান হয়ে ওঠে। সেরা কথা পর্বের একেবারে শেষ মুহূর্তে আইনস্টাইনের একটি অসাধারণ উক্তি আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন, জীবন সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে চলতে হবে। কি গভীর শিক্ষা লুকিয়ে আছে এই কথার মধ্যে! জীবনের সমস্যা আসবে, বাধা আসবে, হতাশা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। চলতে হবে, শিখতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর নিজের কৌতূহলকে কখনো হারিয়ে ফেললে চলবে না। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের সেরা কথা অনুষ্ঠানে আমরা একটু চেষ্টা করলাম আলবার্ট আইনস্টাইনের জীবন থেকে কিছু মূল্যবান শিক্ষা নেওয়ার, কল্পনা শক্তিকে গুরুত্ব দেওয়ার আর মানুষের জন্য কিছু করার চেষ্টা করা। এই শিক্ষায় আমরা পেয়ে থাকি। এই ভাবনাতেই আজকের এই সেরা কথা পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের প্রতি কৌতূহল কখনো হারাবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর শুনবেন কপ্পরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা আপনি পহলি নৌকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। 2000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যায়। ইয়ে রাশি কেবল আর্থিক সহায়তা নহিং হ্যায়, ইয়ে উনকে পরিশ্রম কা সম্মান হ্যায়।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ। সঞ্চালনা

0: কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকেল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संकट की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লার বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনবেন

0: আকাশবাণী আগরতলা কক্টমা পড়িও অমৃতা দেববর্মা তিনি কক্টমা বুবাক রকমখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া ভারত বিনে বসং নাহার মং নিশে ব্রিজি সিনি বিশিনি সকাম সিকেল সেল বিমার সকমারান মন্ত্রীপখরক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিং পুলে সেবক মানে খরকি রাশাই সিকলা রং ব্যাংক অ্যাকাউন্ট আলা দেখে খা বাজারে নাইসুবাসনী রং ইয়াফারকা মন্ত্রী অখরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা নৈসাই নৈশিদক নৈচিসিনে রং বিশিনী সিমে উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখাম নক চেংজাগানো উত্তর সালকা আর রেলওয়ানির জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দক্ষিণ আগরতলানে সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন খাইজাগানো রাষ্ট্রবখরক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া ভারত বিনি বসং নাহার মং নৈসাই ব্রিজিসিনে বিশিনী সেকাং সিকেল সেল বেমার সকমরানো ব অথৈনি বেমান তুই আলাই দেখে জনজাতি দফানি বিশিং হজব বাগনবাগৈ থাংসাকে সাইতুংনানি কবখা রাষ্ট্রবখরক তিনি মধ্যপ্রদেশনি ওমকরেশ্বর হায়ং সিকলাস সিকেল সেল সালন তুই কক নারগৈ ব ম কক শাখা পান্ডাও রাষ্ট্রবখরক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমনা মিশন নই সাই ব্রিজিসিনী বাইসনাম যাক কাইসা আলাদা ফুনুমুং নাইকলখা অ ফুনুমুং সিকেল সেল বেমারনি কাসুনাতে বেমার নাইমুং তুই জুদা জুদা লুয়াজিমুং নাহার জাখা মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিং পৈলা সেবক মানে খরকি রাশাই সিকলা সিকলি রং ব্যাংক অ্যাকাউন্ট তিনি দাদক সিদাকে আলাই দাকে খা বাসাটি সুবাসনী রং ইয়াফারকা পান্ডাও মন্ত্রীবাখরক শাখা ও তাংবুতাং বিশিংটি ও ক্ষেপণ হাকতর কায়সিনি চি রাশাই কতাল সামং তাঙ্গর সুনাম জাখা অমর রং সুবাসইয়া অবচিনি সিকলা রং সামং তাংমানে বরম তে বরমনি কুচুক থিনাং শাখা হাকতনু পুতু ফুনুকমু বতেব শাখা ও তাংবুতাং সিকলা হদাতে জুদা জুদা সুনাম করং বিশিং করাক জাইজর অঙ্গে সামুক তাগানো মন্ত্রীবখরক ফান্ডেও সাকা থাংলাই বিশিচিনিও হাকতনে তাংবেক্রেপনি সিমি চেঙ্গে স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া তে ডিজিটাল ইকোনমি হাইজুদ জুদা থাইয় সামুক তাংখনে সেভ খ্লাই রেজাখা
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর पहली नौकरी पाने वाले युवा के सपनों को शक्ति देने वाली योजना है। यह युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: আবনতে আগরতলা টাউন হল সংসদক পান্ডব জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা মন্ত্রীপক্ষরক বিকশিত ভারত রোজগার যোজনা শিখলা রং সামং তাঙ্কর সামনার লগে কতাল খাবা চারি মুংতে পৈতক খ্লাইতেনে চুবাওয়ান পান্ডব ককনারক সাংসদ রাজীব ভট্টাচার্য ইপিএফ রিজিওনাল কমিশনার লিও জোসেফ মারান্ডি মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী শাখা হামসাজক বারর সংসাইতি সানাওয়া সিকলা দফানো কবাংমা সেবজে ওইচুকজা খ্লাইনানো হাপাংনি নাহার মংবুবাক সিকলা হামক্রাই মন্ত্রী মনসুখ মন্দবিয়ানি কক খাল শেয়ার খ্লাই মন্ত্রীবাখরক শাখা প্রধানমন্ত্রী বিকশিত বারর রোজগার যোজনা কতর বেরম সামুং মান থগ্রিমু সেব সুনামনানতে সিকলা দফানো বসং খানাও মানজাগনা খা বাসারিওয়ান কক খালো মনসুখ মন্দবিয়া খুরসাকা নৈসাই সিতাম বিশিনি স্লাই ভারত তাবক হায়ুনি দজাক রাং থংকরাকতে স্টার্ট আপ ডিজিটাল পাবলিক তাংবেক্রেপনি সেবক খুরসাজাক থাই হামক্রাই কেন্দ্র হাপাংনি বেখাকটি সাজাকা মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদীনি তুই দুল মুংবাই থাংনাই বিশি চিনিয় সালসি সালকা আমসায় খুরসজাক থক হামক্রাই ইংখা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষ সবকা প্রয়াস রায়জন বুসকাঙ্গ তনি ওই ভারত খুরসজাক থক স্লাইমুং নুকজাখা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি বিশিং খক ব্রিজিসনি সাই নৈরা সিনিচি রোজাক রং সবাই কিলোমিটার ব্রিজি দক সাই নৈরা চুকুসিনি কবাং কামি লাহার সুনাম তিসাজাখা আবনো কারিব কাইসার কতার গ্রিনফিল্ড বীরখুম খোলা ফ্লাইওভার তাংবো তাঙ্গো চুকুসি রুট চল তাই কিলোমিটার ব্রিজ সাই ছাড়া সিনিচিনি কবাং রেল লামাও সং ফেরং সেব মানজমুং সামু পাইরি জাখা সালসি সালকা আমসাই হামক্রাই খ্লাইনাও পি এম দিবাইন টাংবাতংনি বিশিং খক ডক সাই ডগরা রোজাক সুক সংজাখা হাপাংনি খাকামং অচেতনি সেব বাই সালসি সালকা আমসাইনি কাইসার হাস্তে অষ্টলক্ষ তাও হামক্রাইনি কতাল লাম্পিয়ক জাগাই তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্টমা খনাই তঙ্গায়ো আকাশবাণী কক্টমানে আপডেট মানানি বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনি কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্টমা আপডেট মানাকে টুইটার এবং এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই জানি নাঙানো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা

0: নৈসাই নৈশ নৈশিন রং বিশি নিশিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই সাকামনক কায়দক সে আসুকতে তুই সেংজাগান ভারত হাপাংনে আয়ুর্বেদিক ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন কায়দক সে আসুকতে তুই অ কলেজ সেংনানি বাকে হাস্তে হাপাংনে কৈমুং গসিমুং রেখা হদালামনি বিশংতি মন্ত্রকরা শাখা আবুনি বাকে কুচুক ওয়ানসুমং গনাং সৃংনাই রংনি বাকে কতাল সেপ সাম জাগান তাই হাস্তেনি লোকরংনি বাকে সাকাম সেপসাবো হামক্রাই এঙানো ভারতীয় ফর্জা হুকুমতে মুকুমনা হায়ুনি দামসাওয়াতি সানা বাগে থাকায় বিশ্বপুরীয় কেবামা নাংকুকমাই আপ্রি নাহরকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বাই তৈদুলজাক এন ডি এ হাফাং কাহামকুক সেলাইমং নুকজাখা মুকুমনি থাইতে টংথানী নিকুমানি তাং বেখ্রব কক ঠুমকাইসা
1: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী হাকতো নিতে কুনে আমচাইনি হাইন সাজি সালকা আমচাইনি হামক্রাই নব আলাইদা ফান বক্সিনী সামুং তাঙ্গি তঙ্গ তেই অ ওয়ানসক মুং বক্রগতনি সালচি সালকা আমচাইনি অ কাইচার হাস্তেন অষ্টালক্ষী মুং রেখা থাকাই বিশি চিনি অ মানজুমুং তাং বেখ্রেপ রং তৈ তাং সামুং মানথগ্রমা বাংরমা ও কবাংমা চেতন নাহারমানি সেবাই সালচি সালকা আমচাইনি হামক্রাইনতেই ব ক্রাক খাইজাখা বুসকাঙ্গি থাকমানি অ লামচেং জাখা পি এম ডিভাইন তাংবো তাঙি সেবাই আবনি বিশিংতিন সালচি সালকা আমচাইনি আলাইদাকাই হামক্রাই রেকজাক তাংবতাং তাং সামুং বাংরমুং শিকলা হদানো সামুং ক্রং খ্লাইমানি বাংরমুং তৈ হদানি তাং বেকরে ফানক্রাক খ্লাইনাও নাংমানি ইয়াপ্রি নাহার জাখা অস্তালক্ষিনি সেপনো ফানোস লাইয়ৈ হামক্রাই সবৈ রেজাগৈ তঙ্গো বেবাক আমচাইয় গতাল ভারত ফানক্রাক ভারত সালচি সালকা আমচাই হামক্রাই ইংমা এন ডি এ হাপাংনি বিশি চিনৈনি চাইতক মুংনি ফুনুকমারি কক্তমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: উত্তর সালকা আরি লাইব্রেরি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব শাখা দাক্তিন আগরতলানি সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগান ভারতীয় রেলওয়ে কতালক ও কোস্ট হাংলাই সুখলাইনা রং এবং মঙ্গলি সেবরিনা তে বড় কবাং রগানি ফান তঙ তিন আগরতলা রেল স্টেশন কক্টমা থুমনা রং থুম মকক শাখা বশাখা অমৃত বার তাং বতাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে সামতি সাজাখা নৈশাই নৈচি সিনে বিশিনে মার্চ তালনি বিশিঙ্গন অসামু পাইরি জাগান কতাল স্টেশন কতাল জরানি যত সেপসাপ তঙান হায়ুং বিরেন স্টেশন থাংলাই সুখলাইনা রং বাকি তঙ সেব তঙান রেল স্টেশন প্লেটফর্মনি মারিব বাংরি জাগান পান্ডাও জি এম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে লামডিং বেদিং ডি আর এম সমীর লোহানিব মানজাখা আগরতলা সিপিআইএম হাস্তে কমিটিনি সালিনী কগলাম পান্ডা তিনি পাইখা সালিনী পান্ডা পাইথাগো আগরতলানি দশরথ ভবন কক্টমা থুমনা রং পান্ডাও সিপিআইএম যত ভারতের তাঙ্করা এম এ বেবি হাকতনি ফাতার হা রাজনৈতিক সেজাও শাখা হাপাং রাংরি গনাং রং বাকে সিমি সামং তাঙি তঙ্গ হাকতর থগী ইয়াকি লুকু ফানক রাখলাইনা বাকে সিপিআইএম সামং খ্লাইন পান্ডাও হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী শাখা সালিনী পান্ডাও এডিসি আমচয় সিপিআইএম নে মতানে ফানতই শুক্রবি সালে জাখা আবনকারী সিপিআইএম আগো সালচিব শ্রম কুটনা কেবঙ্গে কেরং কেবেং জাক চবা খায়ন পান্ডব মানজাখা সিপিআইএম পলিট ব্যুরো আদম মোহাম্মদ সেলিম হাস্তে বামফ্রন্ট কবকনাই মানিক দে আকর্ষণ উনগুটি হাঙ্কর তিন সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 সেংজাখা আবতঙ্গন বিসকাং জুলাই থামচি সজরা শাখাম বেদিং যোগালিম মাই কৈলেশ্বর সাকিট হাউস ও তাংবতাং চেঙ্গি রেখা উনগুটি জেলা পরিষদ নি সভাধিপতি অমলেন্দু দাস নৈশাই নিষিদ্ধ ফুটবল হায়ুং কাপ নি পাইথক থুমঙ্গ মেক্সিকো সাহাবুকজা গোল বাই দক্ষিণ কোরিয়ান মেচেন খা ভারত জরা তিন হর্নি দাম চিনি তামে সতী থামচে গ্রুপ দিয়ে নিকোপ্লাই দল নেই বদল মার্কিন যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নি থুমুঙ্গান খুরসাতে ক্লাই পুলিয়া থুমুঙ্গ প্যারাগুয়ানো ব্রিসা গোল বাই মেসেন মানি যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নই বুকস গোল বাই তুরস্কনো মেসেন মানি আবনে ওলো খানা আইসুগো দাম থাম স্কটল্যান্ড থানো মরকোনা কেবেন তে খানা ফোন দাম দগো ব্রাজিল বাই বাতে না হাইটি বিসকাং ডাম নি শিবরি হাসনি যত হাঙ্কর ফেরাঙ্গ কবাঙ্কে ওয়াতি ওয়াই ওয়ান হিনে হজক মুংরিখা নবর্তি বেনাইকে অংখনা সালনি তোমারি সাকা ও থামসি তম ডিগ্রি সেলসিয়াস তে খামো নিশেবা ডিগ্রি সেলসিয়াস নে গানা গিনো তমি মানো তিনি সালনি তোমারি তোমানি সাকা ও থামসি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তে খামো নিশেবা ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাঁচ সঙ্গে কক্টমা বুবাগ্রক তাও এসে সাফিরো রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু খাক লাইকে ভারত বিনি বসং নাহারমুং নৈশে বেজিছিনি বিছিনি সেকাং সিকল সেল বেমার সকমরানা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ পুইলে সেবক মানে খরচি রাশে শিকলা রঙি ব্যাংক অ্যাকাউন্ট আলাইদা খাবাসে দিনে সুবাসনে রাং ইয়াফারকা মন্ত্রীপক্ষক প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা নৈশাই নিশিত নৈশিছিনি রং বিছিনি সিমে উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তে সাখামনক চেংজাগানা উত্তর সালকা আরি রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা ডাক্তিন আগরতলানি সিমে করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগানা কক্টমা তিন বাকে অরণ্য পাখিয়া উল্লেখ কক্টমা আওয়াই এঙ্গানা খুনা ফুং দামছিনে সচিব ঋষি বাবা

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেশে প্রায় 70 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের যুবকদের পরিশ্রমে সম্মান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দেশের বিশ্বাসের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই প্রকল্প যুব সমাজ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এক মজবুত সেতু হিসেবে কাজ করছে। যে সমস্ত প্রতিষ্ঠান নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, সরকার তাদেরও উৎসাহ প্রদান করছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলি নৌকরি পানে ওয়ালি যুবা কে সপনো কো শক্তি দেনে ওয়ালি যোজনা হ্যায়। यह युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: এই উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা যুবাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথমবার চাকরি পাওয়া 10 জন এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ইপিএফ আঞ্চলিক কমিশনার লিও জোসেফ মারান্ডি। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সিপাহীজলা জেলার বিশালগড়ের কৃষ্ণকিশোর নগরে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ে একদিনের কৃষক কর্মশালার উদ্বোধন করেন। মধুমালা এসবি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব। কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমাতে প্রাকৃতিক ও জৈব চাষের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক তথা সমাহর্তা ডক্টর বিশাল কুমার আজ জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আরডি ব্লক স্থিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির, স্বাস্থ্য উপকেন্দ্র সহ একাধিক স্থানের পর্যবেক্ষণ করেন। জেলাশাসক বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবার গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন 60টি আসন নিয়ে এই কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের আবেদন অনুমোদন করেছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যের জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। ঊনকোটি জেলায় আজ থেকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস। এনডিপিএস মামলার অধীনে পুলিশের সাব ইন্সপেক্টরদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদার পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আজ দক্ষিণ জেলার পুলিশের সুপারের কার্যালয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এনডিপিএস মামলার কার্যকর তদন্তের জন্য অনুসরণীয় সর্বোত্তম পদ্ধতি ও আধুনিক তদন্ত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। আজ আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে ভারতের রেল স্টেশন নবরূপে

0: উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। নতুন স্টেশনে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বিশ্বমানের এই স্টেশনে যাত্রী সাধারণের থাকার জন্য সুব্যবস্থাও থাকবে। রেল স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো হবে। অমৃত ভারত যোজনা, উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। জিএম শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং বিভাগের ডিআরএম সমীর লোহানিও উপস্থিত ছিলেন। আগরতলায় সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে আগরতলার দশরথদেব ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের বিদেশ নীতি সমালোচনা করে বলেন, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। গোটা দেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিপিআইএম কাজ করবে। শ্রী বেবি আরও বলেন, দুদিনের সম্মেলনে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দুদিনের বৈঠকে এডিসি এলাকায় সিপিআইএম এর সাংগঠনিক শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। শ্রী চৌধুরী বলেন, গ্রাম ত্রিপুরায় অর্থনৈতিক সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সিপিআইএম জেলাশাসকদের কাছে ডেপুটেশন প্রদান করবে। তাছাড়া সিপিআইএম 10ই আগস্ট শ্রম কোডের প্রতিবাদে আইন অমান্য আন্দোলন করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরে 9 কোটি কলাক্ষেত্রে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় 5টি স্কুল ও 2টি সংস্থা থেকে শিশু নাট্য দল অংশ নেয়। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিগত 12 বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইতিবাচক পরিবর্তন এসেছে ঐতিহ্যপূর্ণ স্থান এবং ধর্মীয় ঠিকানার পরিকাঠামোতে। একটি প্রতিবেদন,
1: দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত পরিবর্তন সম্ভব হয়েছে। ধর্মীয় স্থানগুলিতে গড়ে উঠেছে আধুনিক বিভিন্ন সুবিধার পরিকাঠামো। হৃদয় প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহাসিক শহরগুলোর সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে প্রসাদ প্রকল্পে উন্নত হয়েছে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করে মহাকাল মন্দির, অযোধ্যা, দ্বারকা, রাজ্যের ত্রিপুরা সুন্দরী মন্দির এবং দেশের বহু ঐতিহ্যবাহী স্থানে হয়েছে ব্যাপক উন্নয়ন। এর ফলে শক্তিশালী হয়েছে পর্যটন ব্যবস্থা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ এবং সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। ঐতিহ্যের সংরক্ষণ উন্নয়নের এই ধারাবাহিক উদ্যোগে আজ ভারত বিশ্ব দরবারে নিজের সাংস্কৃতিক গৌরবকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলা খবর। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে মেক্সিকো 1-0 গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। ভারতীয় সময় আজ রাত 12:30 গ্রুপ ডির 2 জয়ী দল মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। উল্লেখ্য, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছিল আয়োজক যুক্তরাষ্ট্র, আর তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে আত্মবিশ্বাসে উজ্জ্বল অস্ট্রেলিয়া। এরপর আগামীকাল ভোর 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে, আর আগামীকাল সকাল 6:00 ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 7টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার, নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আজ এই মুহূর্তে আরও একখানি অনুষ্ঠান আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে আরও একখানি বিশেষ আয়োজন নিয়ে, আর তার নাম আমি ও পরিচ্ছন্ন। শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে সুস্থ থাকা আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সুস্থ থাকার জন্য সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। অনেক সময় প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই আমাদের জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, খাবার আগে হাত ধোয়া, পরিষ্কার পানি পান করা, নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, নিয়মিত স্নান করা, এসবই হয়তো আমাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই সাধারণ অভ্যেসগুলি আমাদের রক্ষা করতে পারে নানা রোগ ব্যাধি এবং সংক্রমণ থেকে। আজকের দিনে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিও তত বাড়ছে, কিন্তু এখনও বিশ্বের লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র স্বাস্থ্যবিধি সম্পর্কে অচেতন অসচেতন থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হন। অথচ একটু সচেতনতা, একটু যত্ন এবং একটু ভালো কিছু অভ্যাস গড়ে তুললেই কিন্তু এই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। তাই আজকের অনুষ্ঠানের বিষয় আমরা রাখছি স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, ছোট অভ্যাস বড় পরিবর্তন। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। আজ আমাদের সঙ্গে রয়েছেন স্নেহা ভট্টাচার্য। তিনি একজন ফার্মাসিস্ট, তিনি কর্মরত রয়েছেন CGHS ওয়েলনেস সেন্টার আগরতলাতে। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ওষুধের সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের সচেতন করার ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে অত্যন্ত আপ্লুত। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের এই 101.6 মেগাহার্টজ FM উচ্চতার বিশেষ আয়োজন আমিও পরিচ্ছন্নতে। ম্যাডাম,

বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। হ্যালো হ্যালো হ্যালো শ্রোতবন্ধু, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ম্যাডামের কথা আমি শুনতে পাচ্ছি না। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত।

শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এফএম উচ্চয়ন্তের এই বিশেষ আয়োজন আমি উপরিচ্ছন্ন। আজ আমরা কথা বলবো পরিচ্ছন্নতা নিয়ে, আমাদের স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু রয়েছেন আমাদের বিশেষ অতিথি। দেখা যাক আমরা ওনাকে এই যান্ত্রিক গোলযোগের বেড়াজাল থেকে

পার করাতে পারি কিনা। ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না ঠিক হচ্ছে না। তাও আমি আরও একবার চেষ্টা করছি, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি ম্যাডামকে স্বাগত জানাই। ম্যাম আপনাকে আমাদের এই আমিও পরিচ্ছন্ন পর্বে অনেক অনেক স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করব, যেহেতু এই আমিও পরিচ্ছন্ন পর্ব নিয়ে আজ আমরা রয়েছি, কেমন আছেন বলুন? ভালো আছি, ভালো আছি। ম্যাম আজ আমরা কথা বলবো স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, মানে ছোট অভ্যাস বড় পরিবর্তন নিয়ে। প্রথমে খুব ছোট একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই যে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বলতে আমরা ঠিক কি বলতে চাই? অনেকেই মনে করেন যে অসুস্থ না হলে স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা ভাবার প্রয়োজন নেই, এক্ষেত্রে এই ধারণাটা ঠিক কতটা সঠিক বলে আপনি মনে করছেন? অনেকেই মনে করেন যে অসুস্থ না হলে স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা ভাবার প্রয়োজন নেই, এই ধারণাটা ঠিক কতটা সঠিক?
1: এই ধারণাটা আমি বলবো ভুল, কারণ আমরা এত নিজেদের পক্ষে ক্যাজুয়াল বিহেভিয়ার নিয়ে নিই অন্যদের কথা ভাবতে ভাবতে, যা আমরা নিজেদের দিকে নজরই দিই না। যতক্ষণ না আমরা বিছানায় পড়ে যাচ্ছি, এবার অফিস কামাই হচ্ছে, শরীর আর চলছে না, ততক্ষণ আমরা ডাক্তার কাছে যেতে চাই না।
0: ঠিক,
1: সেখানেই আমাদের ভুলটা। বাট দেন আমাদের নিয়মিত রেগুলার চেক আপ খুব জরুরি, না হলে আমরা বুঝতেই তো পারবো না যে কি হচ্ছে শরীরে।
0: একেবারে ম্যাম, আমি যদি ডেইলি বেসিসে যে কাজগুলো আমরা বাড়ি ঘরে করে থাকি, যেহেতু আমরা পরিচ্ছন্নতা নিয়ে খুব অ্যাওয়ার এখন থাকি, সেক্ষেত্রে আমাদের বাড়িঘরের সেই কাজকর্মের ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে সচেতন থাকতে পারি আমাদের স্বাস্থ্য নিয়ে, সেটা যদি একটু ছোট্ট করে বলেন।
1: আমার মনে হয় পরিচ্ছন্নতা শুধু প্রশ্ন এখানে না, প্রশ্ন এখানে আমাদের সমাজের নাগরিকদের সব মানসিকতার ব্যাপার। এখানে আমরা কত

0: শহর আমাদের দেশ, এটাই পরিচয় যে দেয় যে একটি সমাজ কত বেশি সচেতন, শিক্ষিত এবং আমি বলবো দায়িত্বশীল।
1: ঠিক,
0: তার পরিবেশও তত বেশি পরিচ্ছন্ন হবে যত সে রেসপন্সিবিলিটি নেওয়া শিখবে।
1: একেবারে,
0: যতটা আমরা ঘরকে পরিচ্ছন্ন রাখা আমাদের দরকার, ততটা বাইরের দিকটাও আমাদের পরিচ্ছন্ন রাখা দরকার।
1: একেবারে, শ্রোতা বন্ধু, আমরা কিন্তু প্রায়ই বড় বড় রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি, কিন্তু বিশেষজ্ঞরা বলেন রোগ প্রতিরোধের প্রথম ধাপ শুরু হয় আমাদের দৈনন্দিন অভ্যেস থেকে। একটি সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়া, পরিষ্কার খাবার খাওয়া কিংবা সঠিকভাবে আবর্জনা ফেলা, এই ছোট ছোট কাজগুলোই বড় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে। ম্যাডাম আজ রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডামকে প্রথমে এই হাত ধোয়ার নিয়ে একটি প্রশ্ন করব, যে অনেকেই হাত ধোয়ার বিষয়টি নিয়ে অনেকটা প্রচার করে থাকেন, সত্যিই কি এটা এতটা গুরুত্বপূর্ণ, বা ঠিক কি বলতে চাইবেন আপনি যে এই হাত ধুলেই কি হাত পরিষ্কার হয়ে যায়?
0: আমাদের এই হাত ধোয়া নিয়ে সব থেকে বড় এক্সপিরিয়েন্স সবার রয়েছে কোভিড-19 এর এক্সপিরিয়েন্স।
1: একেবারে,
0: এইটা পুরো দুনিয়াতে কেউই ভুলতে পারবে না, আমরা কিভাবে 24 ঘন্টায় 24 বার থেকে বেশি হাত ধুয়েছি সবাই।
1: ঠিক ঠিক,
0: প্রত্যেকটা জিনিস পরিষ্কার রেখেছি যেন আমাদের কোভিড না হয়ে যায়, করোনা আক্রান্ত না হয়ে যায়। বাট তাতে হয়েছে কি, আমাদের যে পরিচ্ছন্নতার একটা হ্যাবিট ইনকালকেট হয়েছে আমাদের মধ্যে, এতে দেখা গেছে যে আমাদের মানে খুব ফ্রিকুয়েন্ট যে একটা জ্বর সর্দি কাশি এটা ওটা গ্যাস্ট্রিক সমস্যা এগুলো লেগেই থাকতো, এই পরিচ্ছন্নতার কারণে কিন্তু ওই স্ট্যাটিস্টিক্সটা অনেকটাই
1: কমেছে।
0: তো সেরকম আর হয় না, কারণ এখন লোকে একটু পরিষ্কার থাকতে শিখেছে কোভিড-19 এর পর থেকে।
1: ঠিক ঠিক, একেবারে। ম্যাডাম, শিশুদের মধ্যে
0: উপদেশের যে হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম বলুন।
0: হ্যাঁ, আর আমি বলছিলাম যে বাচ্চারা উপদেশের চেয়ে অনুকরণ থেকেই বেশি শেখে আই গেস। তো আমরা যদি নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যা বড়রা করবে তাই দেখে ছোটরা শিখবে।
1: একেবারে ম্যাডাম, এই যে বাচ্চাদের কথা বললেন, শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধির একটা অভ্যেস গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় যদি কিছু থাকে সেটা একটু বলবেন।
0: আমি এক্ষুনি এই নিয়েই কথা বলছিলাম যে আমাদের বাড়িতে বড়রা, ওরা যদি খেলার মাধ্যমে
1: বিভিন্ন কাজের মাধ্যমে যদি সেটা প্রকাশ করতে পারে,
0: অভ্যেস গড়ে তোলার চেষ্টা করে, সেটাই সব থেকে বেশি কার্যকর হবে। কারণ ওদের, ওরা ছোট, ওদের মাথা একটা খালি স্লেটের মতো, আমরা যেরকম যা শেখাবো বাচ্চারা তাই শিখবে, তাই অনুকরণ করবে।
1: ঠিক, একেবারে। ম্যাডাম, সুস্বাস্থ্যের যে আলোচনা, এই সুস্বাস্থ্যের আলোচনায় মানসিক স্বাস্থ্য এটা কেন প্রায় উপেক্ষিত হয় সেটা যদি একটু আপনি বিস্তারিত বলেন।
0: দীর্ঘদিন ধরে আমরা স্বাস্থ্য বলতে শুধু শারীরিক স্বাস্থ্যটাকে, কেউ জিজ্ঞেস করলে কেন, তো মানে আমরা বুঝতে পারছি যে শুধু শরীর নয়, মনটাকেও সুস্থ রাখার সমান প্রয়োজন।
1: ঠিক,
0: মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা হয়তো অত খোলাখুলি আলোচনা করি না, একটা সোশ্যাল স্টিগমার ভয় যে লোকে কি ভাববে, লোকে কি বলবে, কিন্তু আমার মতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানসিক চাপ শুধু মনকে নয়, শরীরকেও তো প্রভাবিত করে।
1: ঠিক, একেবারে।
0: এর ফলে তুমি দেখো এখন ঘরে ঘরে ঘুমের সমস্যা, লোকের ঘুম আসছে না, স্লিপিং পিলস নিতে হচ্ছে, হাই বিপি, ডায়াবেটিস, হার্ট ডিজিজেস, এই রিস্ক তো বাড়তেই থাকছে রোজ।
1: একেবারে,
0: আমার মনে হয় যে শারীরিক সুস্থতার দিকে চোখ যখন দিচ্ছি, আমাদের মেন্টাল পিস এর দিকেও ততটাই মন দেওয়া দরকার, কারণ এগুলো হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম বলুন, শুনতে পাচ্ছি।
0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম বলুন। নেটওয়ার্কের কারণে আসলে অনেকটা কথা আপনার শোনা যাচ্ছে না, কিন্তু কিছুটা আমরা শুনতে পাচ্ছি, বলুন।
0: আচ্ছা আচ্ছা, না আমি এটাই বলছিলাম যে এই সমস্যাগুলো যা ঘরে ঘরে দেখা যাচ্ছে, হাই বিপি, ডায়াবেটিস, হার্ট ডিজিজেস, এগুলো রিস্ক বাড়ছে।

0: একেবারেই। ম্যাডাম, এই যে আপনি ঘুমের কথা বললেন, অনেককেই বলতে শোনা যায় যে তারা ব্যায়াম করছে, যোগ ব্যায়াম করছে, কিন্তু তা সত্ত্বেও পর্যাপ্ত ঘুম হচ্ছে না, পর্যাপ্ত ঘুমোতে পারছেন না, সেক্ষেত্রে কি তারা সুস্থ বলে বিবেচিত হবে?
1: আমার তো মনে হয় না। মানসিক স্বাস্থ্যের সাথে সাথে আমাদের এই ঘুমটাও প্রয়োজন, কারণ ঘুম না হলে এই যে আমরা বলি 8 hours of sleep এখন আর কেউই পাচ্ছে না। মাস্তে মাস্তে টেনে টুনে 6 ঘন্টা লোকে তাও করে না, রাত জেগে থাকে, পড়াশোনা করে। অনেকের আজকাল মডার্ন লাইফস্টাইল, ওয়ার্ক ফ্রম হোম, ইউএস এর সাথে টাইম মিলিয়ে ওরা কাজ করে, তাতে এত স্লিপ ডিস্টারাপশন হচ্ছে, তাতে মুড সুইংস হয় লোকের, মুড ঠিক থাকে না। আর এটার জন্য ADHD অনেক হয়ে যায়, লোকের সাথে কনভারসেশন করতে প্রবলেম হয়ে যায়, খিটখিটে হয়ে যায় না, আমরা ইরিটেবিলিটি বেড়ে যায়।
0: ম্যাডাম, গ্রাম, হ্যাঁ, গ্রামের যে একটা স্বাস্থ্যবিধি রয়েছে বা সেখানকার যে একটা চালচলন রয়েছে সেটা কিন্তু শহরের দিক থেকে অনেকটাই আলাদা। তো এই যে গ্রাম ও শহরের স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে একটা বড় রকম চ্যালেঞ্জ সেখানে হয়ে দাঁড়ায়, সেটা কিভাবে রক্ষা করা যেতে পারে?
1: প্রথমত চ্যালেঞ্জটা কি সেটা জানতে হবে। গ্রামে অনেক সময় সচেতনতা আর পরিকাঠামোর সীমাবদ্ধতাটা থাকে, ওইটার জন্য অন্যদিকে শহরে দেখো জনসংখ্যার চাপ আছে, ওয়েস্ট ডিসপোজালের একটা সমস্যা আছে, এগুলো জীবনযাত্রার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরবান জায়গায়। আর রুরাল ওইখানে প্রবলেমসই আলাদা, ওইখানে বেসিক অ্যামেনিটিজই এখনো নেই। যদিও পরিষেবার কথা বললে আমাদের এরকম কোনো ব্যাপার না যে সমাজে পরিবর্তন আসছে না, আমাদের সরকার কাজ করছে না, সব কাজ করছে, বাট কেউ একা কাজ করলে হবে না, সবাই মিলে যখন দুটো ক্ষেত্রেই আমাদের শিক্ষাটা খুব জরুরি।
0: একেবারে, আমরা নিজেদের ঘরের চেয়ে জনসাধারণের স্থানটাকে অনেকটাই কম গুরুত্ব দিই, এটা ঠিক কেন যদি আমি জিজ্ঞেস করি কি বলবেন?
1: এটা খুবই দুঃখজনক ব্যাপার, অনেক ক্ষেত্রে সেটাই দেখা যায়, কারণ আমরা জনসাধারণরা ওই স্থানগুলোকে, পাবলিক প্লেসেস গুলোকে আমার বলে ভাবি না, কিন্তু পার্ক বা স্টেশন বা আমাদের যে কোনো পাবলিক প্লেস আমরা ইউজ করছি সবই তো আমাদেরই সম্পদ, আমাদেরই তো।
0: ঠিক ঠিক। ম্যাডাম, নারীদের ক্ষেত্রে তাদের সব সময় সাংসারিক কাজকর্ম বা বাইরের কাজকর্ম শেষ করে বা সবকিছু সামলে নিয়ে নারীদের ক্ষেত্রে বোধহয় কখনো কখনো এই স্বাস্থ্যবিধি প্রপারলি মেনটেন করাটা কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে দেখা যায় মেয়েরা অনেক ধরনের অনেক সমস্যার মুখোমুখি হয়েও থাকেন, সেক্ষেত্রে আপনি ঠিক কি বলবেন?

0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম, শুনতে পেলেন আমার কথা?
0: হ্যালো
1: হ্যালো ম্যাম, হ্যালো
0: হ্যালো,
1: শ্রোতা বন্ধু, নেটওয়ার্কের কারণে আমাদের কনভারসেশনটা ক্লিয়ার হচ্ছে না, সেজন্য অত্যন্ত দুঃখিত। আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান আমি উপরিচ্ছন্ন, সঙ্গে থাকুন এফএম উজ্জয়ন্তর, এই আসর আমি উপরিচ্ছন্ন শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, একটি বিশেষ ঘোষণা। আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10:30 আগরতলার বোজং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয়পত্র অথবা গভর্নমেন্ট আইডি এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। শুনলেন আমাদের একখানি বিশেষ ঘোষণা।

আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই দেশে প্রায় 70 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

যুবাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথমবার চাকরি পাওয়া 10 জন এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন 60টি আসন নিয়ে এই কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের আবেদন অনুমোদন করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। আজ আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কৈলাস শহরে অনুকোটি কলাক্ষেত্রে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, চলে এসেছি আপনাদের প্রিয় পর্ব রবি শনি পর্ব নিয়ে। এই পর্বে আপনারা আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমাকে ফোন করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনানোর। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, আপনারা যারা ফোনে পাচ্ছেন না বা ফোনে ট্রাই করতে চাইছেন না আপনারা মেসেজও করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। আরও একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করেও লিখে পাঠাতে পারেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত, আপনি ঠিক কোনটা শুনতে চাইছেন। আমি অবশ্যই চেষ্টা করব। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার। নমস্কার, হ্যালো। না, ঠিক শ্রোতা বন্ধুর কথা আমি শুনতে পেলাম না। শ্রোতা বন্ধু, আপনারা আমাকে মেসেজ করেও পাঠাতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যালো। যান্ত্রিক গোলযোগের কারণে শ্রোতা বন্ধুর কথা তো আমি শুনতে পেলাম না। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোনে পাচ্ছেন না বা ফোনে কথা বলতে আমি পাচ্ছি না যাদের সঙ্গে, আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন আপনাদের পছন্দের গান, আমি অবশ্যই শোনাব। হ্যালো, হ্যালো।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন রবি শনি। এই পর্বে আপনাদের পছন্দের গান আপনাদের অনুরোধে আমরা শুনিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই নম্বরে কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের পছন্দের গান। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে,

নমস্কার শ্রোতা বন্ধুর, কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, কোনো সাউন্ড আসছে না। শ্রোতা বন্ধু দুঃখিত, ফোনে তো কথা বলা যাচ্ছে না। আপনারা চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে লিখে পাঠানোর, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গান আপনাদের শোনানোর জন্য।

শ্রোতাবন্ধু আপনারা রয়েছেন রবি শনি পর্বে। এই মুহূর্তে একজন শ্রোতাবন্ধু রয়েছেন, একটু চেষ্টা করে দেখি যদি কথা বলা যায়। নমস্কার। হ্যালো না শ্রোতাবন্ধু, এবারেও কথা বলা হলো না। আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে কারোর সাথেই কথা বলা সম্ভব হচ্ছে না। তবে হোয়াটসঅ্যাপে আমি একখানি মেসেজ পেয়েছি, জিরানিয়া থেকে আমাদের একজন শ্রোতাবন্ধু লিখেছেন, ঝর্ণা ভট্টাচার্য, উনি একখানি গান অনুরোধ করেছেন। আপনার গান অবশ্যই শুনাবো, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন এতক্ষণ রবি শনি পর্ব। রবি শনি পর্বে আপনাদের পছন্দের গান আমরা শুনিয়ে থাকি, যদিও আজ যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের ফোন আমি নিয়েছি কিন্তু শুনতে পাইনি কিছুই। তাই হোয়াটসঅ্যাপে যে কয়েকজনের রিকোয়েস্ট পেয়েছি আপনাদের পছন্দের গানগুলি আমি শোনানোর চেষ্টা করেছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম জয়ন্ত

শ্রোতা বন্ধু, প্রতিদিনকার মতো আবারও নিয়ে এলাম আপনাদের সকলের প্রিয় পর্ব আজ রাতে। অনুষ্ঠান শুরু করছি, এর মধ্যে কিন্তু ফোন বাজছে। জানি না আজ শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা

হবে কি না, কারণ অনেকটাই যান্ত্রিক গোলযোগ রয়েছে, চেষ্টা করছি। হ্যালো শ্রোত বন্ধু, হয়তো আজ কথা হবে না আপনাদের সঙ্গে ফোনে। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9402169965, এই নম্বরে কিন্তু আপনারা ফোন, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাতে পারেন আমাদের বিষয়ে। জানেন তো, জীবনের পথে চলতে চলতে না আমরা কখনো হাঁপিয়ে যাই। এবার যদি বলি বা জিজ্ঞেস করি যে জীবনের পথে চলতে চলতে কখনো কি আপনার মনে হয়েছে যে ইস, আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম, হয়তো কোনো অপূর্ণ স্বপ্ন, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত, হয়তো কোনো হারিয়ে যাওয়া কোনো সম্পর্ক, অথবা জীবনের এমন কিছু মুহূর্ত যা আজও মনে করিয়ে দেয়, আর একবার সুযোগ পেলে হয়তো সব কিছু অন্যরকম হতে পারত। কিন্তু সত্যিই কি আমরা অতীতে ফিরে যেতে চাই, নাকি ফিরে যেতে চাই সেই অনুভূতিগুলো, সেই মানুষগুলো, সেই সম্ভাবনাগুলো যেগুলো সময়ের স্রোতে হারিয়ে গেছে? আজ রাতের আড্ডায় আমরা খুঁজে দেখব সেই সব না বলা কথা, না পাওয়ার বেদনা, স্মৃতির উষ্ণতা, আর এবং নতুন করে বাঁচার অনুপ্রেরণা। কারণ জীবন হয়তো আবার শুরু করা যায় না, কিন্তু নতুন করে বাঁচা যায় প্রতিটি মুহূর্তে। আপনিও সামিল হয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। জানিয়ে দিন, যদি সত্যি আবার শুরু করার সুযোগ পেতেন, জীবনের ঠিক কোন অধ্যায় আপনি ফিরে যেতে চাইতেন? আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠানের বিষয়, যদি আবার শুরু করা যেত। হ্যাঁ, ঠিক শুনেছেন, যদি আবার শুরু করা যেত। আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনারা সকলেই জানেন, 0381232623। কিন্তু আজ কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে জানি না আপনাদের কথা শুনতে পাবো কি না। এ পর্যন্ত যে শ্রোতা বন্ধুরা ফোন করেছিলেন তাদের কারোর কথাই আমি শুনতে পাইনি, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমি রিকোয়েস্ট পেয়েছি গানের, আমি গান শুনিয়েছি। তাই আরও একবার অনুরোধ করছি, যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করার সুবিধা রয়েছে, আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাতে পারবেন। 9402169965 এই নম্বরটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। আরও একবার জানিয়ে দিই, 9402169965 এই নম্বরে আপনারা আপনাদের মনের কথা, আপনাদের ইচ্ছে, আপনাদের মতামত আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই পড়ে শোনাব। সঙ্গে চেষ্টা করছি আরও একবার, সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো না শ্রোত বন্ধু, কোনো আওয়াজ পেলাম না এই মুহূর্তে। চেষ্টা করছি আমরা নিরন্তর আপনাদের কথা শোনার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা ততক্ষণ চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠানুন আমাদের আজকের আলোচনার বিষয়, যদি আবার শুরু করা যেত। আপনারা চেষ্টা করুন, ততক্ষণ আমার পছন্দের একখানি গান আপনাদের শোনাই, চলুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে চলছে আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে। আর আজ রাতে পর্বে আমরা কথা বলছি এমন এক বিষয় নিয়ে, যে বিষয়টা আমরা হয়তো সবসময় প্রকাশ করি না কিন্তু ভেবে থাকি। জানেন তো, জীবনটা না অনেকটা বইয়ের মতো, একবার পৃষ্ঠা উল্টে গেলে সেটাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। তবুও আমরা মাঝে মাঝে সেই পুরনো পাতাগুলোতে ফিরে যাই, শৈশবের সেই বিকেলগুলো, বৃষ্টিতে ভেজে স্কুল ফেরার পথ, পরীক্ষার আগের রাতের দুশ্চিন্তা, প্রথম বন্ধুত্ব, প্রথম ভালো লাগা, প্রথম সাফল্য, সবকিছু যেন এখনো কোথাও জমে আছে আমাদের ভেতরে। সময় এগিয়ে যায় কিন্তু স্মৃতিগুলো সেগুলো থেকে যায়, আর সেই স্মৃতিগুলোই কখনো কখনো আমাদের প্রশ্ন করে, যদি আবার সুযোগ পেতে কি করতে। তাই আজ আমাদের এই আজ রাতের বিষয়, যদি আবার শুরু করা যেত। এই মুহূর্তে ফোনে আবারও দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন কথা বলার জন্য। আমিও চেষ্টা করছি কিন্তু জানি না কেন আজ কারোর কথাই আমি শুনতে পাচ্ছি না। ফোনে রয়েছেন এই মুহূর্তে একজন, চেষ্টা করে দেখি। হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, কিছুই শুনতে পেলাম না। দুঃখিত, আমাদের এই যান্ত্রিক গোলযোগের কারণে আজ আপনাদের

এই অনুষ্ঠানে আর কথা হবে না। তাই আরও একখানি অনুরোধ রাখছি, আপনারা হোয়াটসঅ্যাপে যদি সম্ভব হয় আপনারা লিখে পাঠান আপনাদের মনের কথা, আপনাদের মতামত, আপনাদের সেই ইচ্ছেটা যদি আবার ফিরে পেতে চাইতেন, যদি আবার শুরু করতে চাইতেন বা সেই সুযোগটা যদি ফিরে পেতেন তাহলে ঠিক কি করতে চাইতেন সেই ইচ্ছেটা আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে অথবা ভয়েস মেসেজ করেও আমাকে পাঠাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব পড়ে শোনানোর বা ভয়েস মেসেজটা শোনানোর।

সহসারত থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।

শ্রোতবন্ধু, আপনারা শুনছেন নাজরাতের পর্ব। আজ আমরা অনুরোধ করছি যে হোয়াটসঅ্যাপে আপনাদের মনের কথা লিখে পাঠান। ইতিমধ্যে কিন্তু আমি একটা মেসেজ পেয়েছি, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা ম্যাডাম, আবার যদি ফিরে পাওয়ার সুযোগ পেতাম তাহলে আমি বাল্যকালে ফিরে যেতাম, কারণ যেখানে নেই কোনো চিন্তা ভাবনা, শুধু খেলা আর খেলা, বন্ধুদের সাথে ছোটাছুটি করা, বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলা, বৃষ্টিতে খেলা করা, সেই দিনগুলি আর ফিরে পাব না। কিন্তু সেই বাল্যকালের স্মৃতিগুলো এখনো মনে পড়ে। তিনি লিখছেন বামুটিয়া থেকে সুমিরন সরকার। অসংখ্য ধন্যবাদ শ্রোতবন্ধু আপনাকে সঙ্গে থাকার জন্য এবং মেসেজ করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ।

কি জানেন তো শ্রোতা বন্ধু, আজকের এই পর্বটা, এই যে বিষয়টা, এটা আমাদের প্রত্যেকের একটা মনের কথা। সত্যি যদি জীবনের কোনো একটি অধ্যায় আবার শুরু করার সুযোগ পেতেন, তাহলে ঠিক কোন অধ্যায়ে ফিরে যেতেন বলুন তো? শৈশব, না স্কুল, নাকি প্রথম প্রেম, নাকি এমন কোনো মুহূর্ত যা আজও আপনাকে ভাবায়? আপনাদের অনুভূতি, স্মৃতি আর গল্প আমাকে জানাতে পারেন। তবে হ্যাঁ, আজ অবশ্যই শুধু হোয়াটসঅ্যাপে, কারণ আজ আমরা ফোনে কথা বলতে সক্ষম নই। কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে আজ আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। জানেন তো, জীবন আমাদের দ্বিতীয়বার একই সময় দেয় না। বিভিন্ন রকম সময়, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকম ভালোবাসা, দুঃখ সব কিছু নিয়ে আমরা কাটাই। আর ঠিক সেই মুহূর্তে মনে হয়, যদি একটু ফিরে যেতে পারতাম, সেই ফিরে যাওয়ার মুহূর্ত, যদি আরও একটা সুযোগ পেতাম, ঠিক সেই সুযোগটা আমি কি কাজে লাগাতাম, সেই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকের মনের কথা এটা।

0: শ্রোতা বন্ধু বলুন।
1: হ্যাঁ, আমি বটালি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ, আজ একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা কথা বলতে পারলাম না অনেকজনের সঙ্গে। যদি আবার ফিরে পাওয়া যেত।
1: এই প্রসঙ্গে আমি একটা কথা বলি।
0: অবশ্যই।
1: আমি আমার একটা স্মৃতি, পুরানো একটা স্মৃতির কথা বলি। 2000 সালে আমার এক প্রয়াসীকে হারিয়েছিলাম, সামান্য একটা কথা কাটাকাটি।
0: আচ্ছা।
1: তারপর ওনার সাথে আর কোনোদিন আমার আর দেখাও হয়নি আর কথা হয়নি। আজ আজ থেকে মানে 2026 17 তারিখ 2026 ওর সাথে আমার হঠাৎ দেখা হয়েছে।
0: আচ্ছা।
1: হঠাৎ দেখা হয়েছিল তো ওকে আমি চিনতে পারিনি, ও আমাকে চিনে ফেলেছে। উনি আমাকে চিনেছে। তখন আমাকে বললো যে

0: তোমাকে যে তোমার নামটা কি আমাকে বলেছিল, তখন আমি বলেছিলাম যে আমার নাম মনিমের দাশগুপ্ত। ও এসে আমাকে বললো, আমি তো আমার নাম না আমার নাম আপনার কি জেনে কি লাভ, তুমি আমাকে চিনো না? আমি না আমি তো তোমাকে চিনতে পারিনি। এরপরে ওনার নামটা আমাকে বললো, আমি তাই এরপরে অনেকক্ষণ ধরে আমি অনেক কথাবার্তা বললাম আর কি, এই 26টা বছর কীভাবে কাটালা, কীভাবে চললো, অনেক কথাবার্তা হইলো আর কি। এটাই আমার মানে এখন যদি এই সুযোগটা যদি আমি পাইতাম, আবার শুরু করে নতুন জীবনটা করতে পারতাম, এটা তো আর হবে না, এই কথাটাই আমার বলার ছিল আর কি।
1: একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, বলতে খুব আনন্দ হচ্ছে যে অনেকটা দখলের পর আমাদের ফোন লাইন কিন্তু ঠিক হয়েছে। আপনারা এবারে ফোন করতে পারেন, আপনাদের মনের কথা জানাতে পারেন। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি আনন্দনগর থেকে জয়কুমার।
1: বলুন।
2: হ্যাঁ ম্যাম, আবার যদি ফিরে পেতাম।
1: ঠিক।
2: হ্যাঁ, আমার তো ইচ্ছে হয় আবার বাল্যকালটা যদি ফিরে পেতাম। স্কুল জীবনে যেমন পড়তাম বা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতাম, ওই স্মৃতিটা এখনো মনে থাকে। আবার সুতো হয়ে সুতো বাল্যকালের মনে কথা পড়ে পড়ে
1: ছোটবেলাকে ফিরে পেতে চাইতেন, তাই তো?
2: ফিরে তো যাওয়ার ইচ্ছা করি, কিন্তু এই জীবনে তো আর সম্ভব না ম্যাম।
1: ঠিক ঠিক ঠিক, একেবারেই একেবারেই।
2: এদেরই বলার ছিল।
1: ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে চলছে কিন্তু আপনাদের সববার প্রিয় পর্ব আজ রাতে। অনেকটা চেষ্টার পর আমাদের ফোন লাইন ঠিক হয়েছে, এবারে কিন্তু আপনারা আমাকে ফোন করতে পারেন, আমি কথা বলতে পারছি আপনাদের সঙ্গে, শুনতে পাচ্ছি আপনাদের আওয়াজ। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু, আপনি মেসেজ করেছিলেন, আমি এইমাত্র আপনার মেসেজটা জাস্ট পড়তে যাচ্ছিলাম।
3: কিন্তু ফিরে যেতে চাই। একবার আমি 7-এ এমন তোর, তখন আমি 9-এ পড়ি, তখন আমি 7-এ শিখতে জানি এমনি, তখন আমি পড়াই আর খালি পেয়েছি আমি একবারে সুন্দর করে পাউ তুলে এমন মহারাজের মতো পড়া আরম্ভ করলাম না। হ্যাঁ, এরপরে দিয়া পড়াই কাছে পড়াই কাছে হঠাৎ করে দিদিমণি দিয়ে আই করছে, আমি একটা কিনা পড়ার দাম দেখো হঠাৎ করে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, পড়াই কাছে সুন্দরে, কিন্তু পরে দিয়া শুনছি যে ঈশান যেইভাবে, হ্যাঁ তখন তো বাংলা পড়াই, যেইভাবে পড়াইছে ভবিষ্যতে যদি ঈশান শিক্ষক কর্তা যদি করতে পারে, ছাত্ররা খুব ভালোভাবে বুঝবো ভাবে কি ভাল লাগছে জানেননি,
1: এটা একটা বিশাল প্রাপ্তি। ঠিক,
3: এই যে এই জীবনটা আর করতে ভাললাম না, কিন্তু ইচ্ছা তো এমনি আসলে অপেন তো দেখ ম্যাডাম, ভালো থাকবেন,
1: আপনিও খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ
3: ম্যাডাম। শুভরাত্রি ম্যাডাম।
1: শুভরাত্রি, শুভরাত্রি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমরা বেশিরভাগই বোধ হয় সেই ছোটবেলায় সেই স্কুল জীবন সেই শৈশবটাতে ফিরে পেতে চাই, তাই না? কারণ আমরা প্রত্যেকেই সেই ছোটবেলায় একবার হলেও এই কথাটা বলেছি যে আমরা কবে জানি বড় হব, কিন্তু বড় হওয়ার পর আমরা বুঝলাম যে সেই ছোটবেলাটাই সেই শৈশবটাই আমাদের সব থেকে ভালো সময় ছিল। আমরা এটা প্রকাশ করি আর না করি, রাজি হই মানতে বা না হই, কিন্তু এটা কিন্তু আমরা সবাই বলেছি, সবাই মানি, সবাই অন্তর থেকে এই কথাটা বিশ্বাস করি যে শৈশবের মতো মধুর স্মৃতি বোধ হয় খুব কমই হয় বড়বেলায়। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার,
4: অনেকক্ষণ করে লাইন পাওয়া গেল।

0: আজকে একটু সমস্যা চলছিল, বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি। কে বলছেন?
1: আমি কিরানিয়া থেকে ঝর্ণাগর থেকে বলছি।
0: ম্যাডাম নামটা আরেকবার বলবেন।
1: ঝর্ণা ভট্টাচার্য।
0: ঝর্ণা ভট্টাচার্য, হ্যাঁ ম্যাডাম বলুন।
1: আপনার টপিকটা সুন্দর হয়ে গেছে,
0: ধন্যবাদ ম্যাডাম।
1: খুব সুন্দর হয়ে গেলেন, খুব মানে এই টপিকটা আগে ছোটবেলার কথা সব মনে হচ্ছে।
0: ঠিক ঠিক,
1: এখন এখন ঠিক মানে ছোটবেলার দিকে রয়েছে, ছোটবেলার সময় ছোটবেলা দিন ধীরে ধীরে দেখতে পারে। এই মানে কুটকা লালু টুকালা সব বন্ধু বান্ধবের সাথে বৃষ্টি ভেজা গল্প গুজব করা বা কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, যার জন্য যে জন্মে গেছে তেমনি কেন।
0: ঠিক ঠিক,
1: বড় হলে জন্মে চলবে না, জন্মে যাবে না, কত বাধা কত ডাক, কোনো বাধা দেখলে নেই।
0: ঠিক,
1: এই জিনিসটা এখন মানে মনে হয় মনে কিছু সময় ভালো।
0: ঠিক ঠিক,
1: অসংখ্য
0: ধন্যবাদ ম্যাডাম, ভালো থাকবেন। সে ছোটবেলায় ফিরে যাওয়ার ইচ্ছেটা, এই ইচ্ছেটা বোধ হয় আমাদের কারোরই এই জীবনে আর পূর্ণ হবে না, তবে এই ইচ্ছেটা আমাদের প্রত্যেকেরই আছে। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে কথা বলছি।
0: বলুন শ্রোতা বন্ধু।
2: সুন্দর বিষয় দিয়েছেন, দেখুন নস্টালজিক হয়ে যায় কোনো মুহূর্তে।
0: ঠিক,
2: আসলে জীবনে তো প্রতি মুহূর্তে আমরা গিয়ে চলেছি, পতন অভ্যুত্থয় বন্ধা যুগে যুগে ধাবিত যাত্রী।
0: ঠিক,
2: প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি, আর এই জন্য কিন্তু সময় আমরা সব থেকে বড় শাসন করতাম। ওদের কোনো আক্ষেপ নয়, বরঞ্চ সামনের দিকে এগোনোটাই সব থেকে শ্রেয়। আসলে স্মৃতির দোলাচলে শৈশব তো একটা নস্টালজিক এলাকা, সেটা অবশ্যই, ওটা আমাদের জীবনের সাথে একটা শাশ্বত ক্লোরোফিল। কিন্তু কিন্তু সব থেকে আমার ভালো লাগে কোনটা জানেন দিদি? যখন আমি রেডিও শোনার প্রথম প্রবণতা পেয়েছিলাম আমার জেঠু মশাইয়ের কাছে, যদিও স্কুল শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক, এবং তিনি একজন ভালো যাত্রা শিল্পী ছিলেন, অসাধারণ। আমার জেঠু মশাই স্বর্গত নক্ষত্র লোকে আছে, তো মাটির আটচালা করে আমাদের বৈঠক বসতো মাস্টার মশাইদের। আমার জেঠিমা খুব সুন্দর চা করতেন, তখন ওই জনতা স্টোভে চা করতেন, আর সেই সুগন্ধিত চায়ের সৌরভ আমাদের ওই আটচালা ঘর পেরিয়ে একেবারে বৈঠকখানায় এসে পৌঁছাতো। ছোট্ট অবস্থায় কথা বুঝতাম না, কিন্তু জেঠিমার কাছে গিয়ে আমি খুব আদর পেতাম। আর মাস্টার মশাইরা গোল টেবিলে এখন সুন্দর অনেক কিছু আলোচনা করতো। ওই ভালোবাদ অবস্থায় কিছুই মনে নেই, তবে আমাদের খুব ভালোবাসতেন, ধুতি পরে সাদা সবাই মাস্টারমশাইরা আসতেন, আমার বিষণবাবু, কিশোরবাবু, শম্ভুবাবু, মদনবাবু আর আমার জেঠমশাই কামাক্ষবাবু প্রত্যেকে নিয়ে একটা অসাধারণ বৈঠক বসত। আর সেখানেই ওদের মধ্যে আলোচনা হতো রেডিওর কথা, রেডিও কিন্তু মধ্যেখানে টেবিলে থাকত। আর ওই চায়ের আসরে জেঠিমা যখন চা পরিবেশন করতেন, আহা এখনো সেই ঘরটা নেই, ফাঁকা অবস্থায় বা কয়েকটি গাছ আছে। খুব দুপুরবেলা হলে আমি মাঝে মধ্যে উদাসী মনের একতারা বাউল মন নিয়ে আবার যেন সেই আবার ফিরে পেতে যাই সেই দিনের কথাগুলো। মনে হয় তারা হয়তো দৈহিক ভাবে নেই, কিন্তু আত্মাদূপে তারা প্রত্যেকেই আছে।
0: তাদের
2: আশীর্বাদ, তাদের জীবন্ত উপন্যাসগুলো বারবার ফিরে পেতে যাই দিদি। ভালো বিষয় দিয়েছেন, ধন্যবাদ।
0: অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে। ভালো, শ্রোতা বন্ধু এত সুন্দর করে ব্যক্ত করলেন মনের কথা, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনারা শুনছেন 101.6 মেঘাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আজকে আজ রাতে অনুষ্ঠানের বিষয় যদি আবার শুরু করা যেত, আপনি ঠিক কি শুরু করতে চান আমাকে জানাতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
0: নমস্কার
3: নমস্কার,
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ ভালো, খুব ভালো। আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
3: আজকে টপিক ছোটবেলার স্মৃতি নাকি?
0: ঠিক তা না, আজকে টপিক যদি আবার শুরু করা যেত।
3: গাড়ির আছে, গাড়ির আওয়াজ কিছু শোনা যাচ্ছে না বলছিলাম।
0: হ্যাঁ,
3: ছোটবেলার অনুভূতি
0: যদি আবার শুরু করা যেত, এটা হলো আমাদের আজকের বিষয়।
3: ঠিক আছে, ছোটবেলা হয় কি, আমি বলি কি, ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি আমার 9 অবধি আমার পড়াশোনা একদম ভালোই লাগতো, পড়াশোনা করতেই চাইতাম আমি, স্কুল বন্ধ।

0: করে ছেলেদের সাথে, আমার সমবয়সী ছেলেদের সাথে ওই ছোট ছোট মার্বেল আছে না গুলি, যেটা আমরা বলি, ওগুলো দিয়ে খেলতাম। আমি স্কুল বন্ধ করে কি পিঠে নিয়ে খেতাম। একদিন আমাকে বাচ্চাকে বললো, তুই হাঁসগুলি গুলো আমি দেখে রাখবি, হাঁসের বাচ্চাগুলি যদি একটা নষ্ট হয় তবে তো কিছু নিয়ে আসে। আমি বলছি আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্কুলে তো গেলি না, এটা লক্ষ্য রাখবি। ও মামা আমি তো গুলি খেলছি খেলছি খেলছি খেয়েছি, দেখছে সব সব হাঁসের বাচ্চা কাকি নিয়ে গেছে, আমাকে খেয়ালিনি, আর আমি গুলি নিয়ে খেয়েছি, গুলি খেলছি খেয়েছি, আর এসে কি পিছনে খেলাম সেই ছোটবেলার গুলি খেলা। আমার মনে হয় আমি এখনো এখনো খেলি।
1: ঠিক ঠিক ঠিক,
0: পড়াশোনা বাদ দিয়ে খালি গুলি খেলতাম। হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শ্রোতবন্ধু, ঘড়ির কাটা বলছে রাত 10:28 হয়ে 3 সেকেন্ড। এই আজ রাতে পর্বটি নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। তার মানে বলা যেতে পারে এই যে আমাদের ফিরে পাওয়ার সুযোগ, আবার নতুন করে একটা শুরু করার সুযোগ, এই সুযোগটা যদি আমরা পেতাম, আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে বেশিরভাগের ইচ্ছে যে সেই শৈশবে সেই ছোটোবেলায় সেই স্কুলের দিনগুলোতে ফিরে যাওয়া, তাই তো? সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো ম্যাডাম।
1: হ্যাঁ ম্যাডাম বলুন, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছে, আমি জিরানিয়া এসএন কলোনি থেকে বলছি, দিলীপ চক্রবর্তী আর কি।
1: হ্যাঁ বলুন।
2: আপনি আপনাদের অনুষ্ঠানটা আমি শুনছি এতক্ষণ ধরে, খুব ভালো লেগেছে আমার,
1: অসংখ্য ধন্যবাদ।
2: আমি তো নতুন শ্রোতা, আমরা আপনার কাছে আমি আগেও বলেছি তো, খুব ভালো লাগে, মানে আমার খুব মানে একটা আহঙ্কা কোন সময় আপনারা সময় মতো আপনারা এটা দিবেন, খুব ভালো লাগে আর কি।
1: নামটা আরেকবার বলবেন।
2: দিলীপ চক্রবর্তী, এসএন কলোনি থেকে বলছি। তো আমার জীবনে একটু মানে যাতেই বলুক, তো আমার জীবনে একটু দুঃখজনক আছে আর কি। তো আমার আমার ছেলেটা এই ক্লাস 8 আর 9 এ উঠেছে, ঠিক আছে দিদিমণি?
1: বলুন।
2: ছেলে মাঠ থেকে বাবুর পান্ডা দেখি, ছেলে আমার একটু সংসারের দিকে একটা সামান্য একটু দামালা হয়েছে, ছেলে সেই জন্য ছেলেটা মার লগে থাকে, এখন মামার বাড়িতে আছে। তা আমি দিদিমণি আমি এরকম না, তো আমাকে কিরকম ভাবে আমি জানি না, আমার আমি চাই আমার স্ত্রীটা আমার সংসারটা সুন্দর হোক, মানে আমি এটা চাই, কিন্তু আমার স্ত্রী আমাকে বেশি একটা ভালোবাসে না। তো ছেলে এক ছেলে এক মেয়ে আমার, তা আমি আমি তারা আমার আমার কাছে 4-5 দিন পর পর আসে, কিন্তু মা আসে না। তো দিদিমণি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আপনি মনের দিক মনের দিক দিকে আপনি আমি কোনটা চেপে দিচ্ছি, আপনার মনের ভিতরে আপনার কোন, আপনি একটু বলুন যে আমি সংসারটা যাতে সুন্দর হ, কিভাবে সুন্দর হতে গেলে আপনি যদি বলুন আমার প্রিয় শুনবে। আপনি একটু নিজের থেকে একটু বলুন আমাকে, তাহলে আমার প্রিয় শুনবে।
1: আপনি খুব ভালো থাকবেন শ্রোতবন্ধু, পরিবারের সকলকে নিয়ে একসাথে খুব সুখী থাকবেন আপনি, এটাই প্রার্থনা করি। শ্রোতবন্ধু, আমরা কথা বলছি আজ রাতে পর্বে, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতবন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন।
3: হ্যাঁ ভালো আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ আছি ভালো।
1: আপনার নামটা বলবেন?
3: হ্যাঁ অর্গদীপ।
1: বলুন।
3: আপনি তো গান শুনতে চান, শোনাবেন?
1: না এই মুহূর্তে তো আমাদের গানের অনুরোধের আসন নেই।
3: আপনি ছোটবেলায় কথা
1: বলুন।
3: হ্যাঁ বলুন না, তুমি কথা বলো।
1: শ্রোতা বন্ধু, অনেকেই ফোন করছেন, তাই যারা

0: বিষয়ে কথা বলতে চান তারাই চেষ্টা করবেন, কারণ অনেকেই আমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু ফোনে ট্রাই করছেন, অনেকেই হয়তো ব্যস্ত পাচ্ছেন, বিজি পাচ্ছেন, আমাদের ফোন লাইন ওয়েটিং পাচ্ছেন। তাই সবাইকে অনুরোধ করছি, যারা বিষয়ে কথা বলতে চাইবেন তারাই ফোন করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে আপনাদের জন্য, 9402169965, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাতে পারেন। তার না শ্রোতা বন্ধু, আপনি যিনি চেষ্টা করেছেন আরও একবার চেষ্টা করুন, আশা করছি কথা হবে আপনার সঙ্গে।
1: এই মানুষটাই আমার ছোট্ট পৃথিবী।

0: person you are trying to call is currently busy.
1: আজও বাবু ফোনটা তুলল না। হাস তো তুলতে পারত।
2: কেন বারবার ফোন করতে চাও? তাছাড়া আজ কি?
1: না, কিছু না।
3: দেখি তোমার তো দেখছি জ্বর।

0: हेलो नमस्कार। हेलो
1: हेलो
0: नमस्कार श्रोता বন্ধু, কে বলছেন?
1: আমি ওল্ডার তলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কি নাম?
1: শ্যামল গো।
0: বলুন।
1: আজকের টপিক
0: যদি আবার শুরু করা যেত।
1: হ্যাঁ,
0: যদি আবার শুরু করা যেত।
1: আগের দিন তো আর ফিরে পাবো না।
0: বলুন শ্রোতা বন্ধু, আপনি রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন। বলুন।
1: হারানো দিনের যে গানগুলি, ম্যাডাম, গানগুলি তো অনেক ভালো লাগবে। হারানো দিনের গান খুবই ভালো লাগবে। আগের দিন তো আর ফিরে পাবো না, যেটা চলেই গেছে সেটা তো আর পাবো না। যদি ফিরে পাতাম তাহলে তো অনেক ভালো।
0: আচ্ছা ধন্যবাদ।
1: আচ্ছা,
0: সঙ্গে থাকুন।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার।
1: ভালো আছেন?
0: ভালো আছি। আপনি কে বলছেন ম্যাডাম?
1: আমি মলিনা।
0: মলিনা ম্যাডাম, বলুন। বলুন ম্যাডাম।
1: ম্যাডাম, আপনার ঘটনাটা খুব ভালো লাগছে। আগে দিন চার পাওয়া যায়।
0: হুম,
1: আগে কথা পুরোনো কথা তো আমি মনে পড়ে, কিন্তু বেশিরভাগ রাত্রে বলে যে আগে কথাগুলো মনে হয়, এই দিনগুলো তো আর ফিরে পাবো না। আপনার
0: ঠিক
1: মনে করে রাত্রি বলে মনে করে জানিয়ে গেল তো।
0: হুম,
1: আমারও

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, প্রথম আমরা কথা বলতে পারিনি আজকে। আবার যদি শুরু করা যেত,
1: মানুষের জীবন এখন আমরা শৈশব কৈশোর পাড়িয়ে যাইতেছি, তাহলে এখন যে জীবনটা এবার থেকে শিশুবেলার জীবনটা অনেক আনন্দের ছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠানে এক একটা অনুষ্ঠানে দাদু ঠাকুমা পিসি
0: আবার
1: পিসি গাইতো পূজার সময় ডিব্রুগড় থেকে পাশের বাড়ি খুব কষ্ট যে আগের মানুষগুলি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে তারা বসে আসতো দেখতে, মামন বাড়িতে গেলে দিয়াতে দুনিয়াতে সব পাড়ার ভিড় পাড়ের সব লোক চলে আসে। ওইসব
0: আপনিও ভালো থাকবেন। সত্যি শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠানের অর্ধেকটা অংশ শেষের পরেও আপনারা যে ফোন করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুর দিকে আজকে কথা বলতে পারিনি, একটু যান্ত্রিক গোলযোগ ছিল বলে, কিন্তু এখন আপনারা সবাই আবার ফোন করছেন, চেষ্টা করছেন, তার জন্য সত্যিই খুব ভালো লাগছে। আর আপনাদের সঙ্গে কথা বললে তো প্রত্যেক দিন আমাদের আরও অনেক অনেক বেশি ভালো লাগে, আজও তার ব্যতিক্রম নয়। তবে আজকে যে এই বিষয়টা, এই বিষয়টা ঠিক কতখানি আপনাদের মন ছুঁতে পেরেছে, আপনাদের ঠিক কতটা সেই পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে, এটা আমি আপনাদের কথা শুনেই বা আপনাদের মেসেজ পড়েই কিন্তু বুঝতে পারছি। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আরও একবার বলে দিই, 9402169965। যারা ফোনে পাচ্ছেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ লিখেও পাঠাতে পারেন, আমি অবশ্যই আপনাদের মেসেজ পড়বো।

0: বলছি।
1: আপনার নাম?
0: আমার নাম মনি দাস।
1: হ্যাঁ বলুন।
0: আপনি ছোটবেলার কথা যে বললেন, ছোটবেলার কথা মনে হলে আজকে নতুন আমি ফোন করেছি।
1: বলুন। আচ্ছা, আপনি প্রথমবার ফোন করলেন?
0: হ্যাঁ, এই ফার্স্ট। শুনি সবসময়, কিন্তু ফোন করতে সাহস হয় না, নাম্বার ভুলো নি, এমন ভেবে আর করি না।
1: আপনাকে বিশেষ ভাবে স্বাগত জানাই এই পর্বে।
0: এই ফার্স্ট, আজকে নতুন।
1: ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। বলুন ম্যাডাম।
0: আজকে মানে কথা শুনে মন খুব উতল ধাতল করছে, তাই করলাম।
1: বলুন ম্যাডাম।
0: ছোটবেলা আমাদের গ্রামে বাড়ি ছিল তো, বিশালগড়ের দিকে। আপনার ছোটবেলা গরু নিয়ে এই জমিন আছে না, কিনে গরু চড়াইতাম। তারপরে আপনার এই কাঁঠালি বিশি ভাই নিয়ে যেতাম সঙ্গে। তারপরে খুব আনন্দ হইতো আর কি, সব তিন চার বান্ধবী মিলে ওই যুক্তি করে এমন করে যেতাম। আজকে ওই কথাটা খুব মনে পড়েছে, সব বান্ধবীর কথাও মনে পড়েছে শুনে, তাই ফোন করল। ধন্যবাদ ম্যাডাম।
1: ধন্যবাদ আপনাকে, অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন ম্যাডাম। শ্রোতা বন্ধু, আজ প্রথমবার ফোন করলেন, তাও এই বিষয়টা শুনে মনে অনেকটা নাড়া দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার। ভালো থাকবেন আর শৈশবের সমস্ত স্মৃতি নিয়ে অনেক অনেক বেশি সুখী থাকবেন।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন?
1: আগরতলা

0: সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সাউথ আনন্দনগর থেকে তপন দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয়টা তো ছোটবেলা।
0: আজকের বিষয় যদি আবার শুরু করা যেত, আপনি ছোটবেলার কথাও বলতে পারেন বা অন্য বিষয়েও বলতে পারেন, আপনি ঠিক।
1: হ্যাঁ, ছোটবেলার কথা বলছি। ছোটবেলায় আমার স্বভাব ছিল শুধু গান বাজি।
0: আচ্ছা।
1: আমি মানে গানের মধ্যে যা চলছে আর কি, গান বাজনা ওইটাই করতাম। এখন আমি যাদের সঙ্গে গান বাজনা করতাম তারা কিন্তু এখন আর আমার সঙ্গে কেউ নেই।
0: আচ্ছা।
1: আমার বয়স এখন মনে করেন 60 বছর রানিং চলতে আছে।
0: আচ্ছা।
1: আমি সবসময় গান বাজনা, বাউল গান, এই বাড়ি ঘরে আসনা, সত্যনারায়ণ, সিনাতের মেলা, মনসা, পদ্মপুরম, এগুলি করতাম। এখন আমার লোকের আর মানে একসঙ্গে যে আশীর্বাদ কোন নাই। আমি আসি, আমিও অসুস্থ, আমিও হার্ট অপারেশন, আমি আপনাদের প্রোগ্রাম সবসময় শুনি কিন্তু ফোন করি না। তো দু একটা গানের মধ্যে গান টান হলে কিছু কিছু করি আর কি, মাঝে মাঝে তাও লাইন পাই না, কিন্তু প্রোগ্রাম আমি সবসময় শুনে যাই।
0: ধন্যবাদ।
1: আপনাদের যত প্রোগ্রাম আছে আমি
0: সবই শোনেন, মোটামুটি
1: সব শুনেন।
0: অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা থাকার জন্য।
1: আমি সব শুনে শুনি, কিন্তু আমি ফোন ফোন করি প্রোগ্রাম আমি সব শুনি। যা আছে সকালে সকালবেলা থেকে 11টা পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম এগুলি শুনি। ট্রাইবাল প্রোগ্রামটা আমি কম শুনি, আবার বিকালবেলা আবার। আমি তো বাড়িতে সারাদিন কর্ম করতে পারি না। যাক, ধন্যবাদ, ভালো।
0: আপনিও খুব ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, ঘড়ির কাটা বলছে রাত 10:51 হয়ে 47 সেকেন্ড। অর্থাৎ এই আজ রাতে পর্বটি নিয়ে আর খুব বেশি সময় আমি থাকতে পারবো না, আছি আর ওই 8-9 মিনিটের মতো। হোয়াটসঅ্যাপে একজন লিখেছেন,

0: নামটা তো লেখেননি শ্রোতা বন্ধু, খুব সম্ভবত বলরাম বিশ্বাস। লিখছেন শুভ সন্ধ্যা ম্যাডাম, নমস্কার, আপনার উপস্থাপন খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা যারা এখনও ফোন করছেন বা যারা এখনও ফোন করে লাইন বিজি পাচ্ছেন, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রাজেন্দ্র দাস বলছি।
0: বলুন শ্রোতা বন্ধু।
1: পশ্চিম চম্পারণ থেকে।
0: বলুন
1: ম্যাডাম। আপনাদের প্রোগ্রাম শুনে আর ভালো লাগছে না, ছোটবেলার কথা ফিরে যেতে ইচ্ছা করছে।
0: আচ্ছা,
1: কি বলবো, শুনতে শুনতে আর মনে হয় শেয়ার করি আপনার সাথে, মানে ডিটেইল থেকে কথা কি করে বের করবো আর ভালো লাগছে না, সেই জন্য আপনাকে শেয়ার করার জন্য।
0: হ্যাঁ অবশ্যই বলুন।
1: সেই ছোটবেলা স্কুল থেকে লেটার টাইম থেকে চুরি করে বেরিয়ে যেতাম, ছোটবেলা থেকে সেই মামা বাড়ি চলে যেতাম, খেলাধুলা করতাম, কথা মনে পড়ে
0: ঠিক,
1: ছোঁয়াছুঁই, লোকালুকি, টাংটুং, কুতকুত, দৌড়াদৌড়ি, ব্যাট বল, এসব খেলা খেলতে খুব ভালো লাগতো, সেই কথা মনে পড়ে যায়। কি করে স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম, দিন সকাল থেকে শুরু সন্ধ্যা হতে খালি খেলাধুলা খেলাধুলা, সেগুলো ফিরে মনে অনেক ইচ্ছা করছে, মানে কি বলবো আপনাকে, এক কাছে থেকে আর কাছে যাওয়া, আম খাওয়া, কাঁঠাল খাওয়া বন্ধুদের সাথে, মানে কি বলবো, মানে এতটুকু বলার জন্য আপনাকে শেয়ার করলাম।
0: ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। যদি আবার শুরু করা যেত, এই কথাটা শুনলেই আমাদের বেশিরভাগেরই মনে প্রথম যে ছবিটা ভেসে উঠছে তা হলো ছোটবেলা। সত্যি যদি জীবনে কোনো এক সময়ে ফিরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে হয়তো আমরা বেশিরভাগই ফিরে যেতে চাইব আমাদের শৈশবে, সেই ছোটবেলাটা যখন জীবনের সবচেয়ে বড় চিন্তা ছিল বাড়ির কাজ শেষ হয়েছে কিনা, অথবা বিকেলে খেলতে যেতে দেওয়া হবে কিনা। তখন ভবিষ্যৎ নিয়ে কোনো উদ্বেগ ছিল না, চাকরি, সংসার, অর্থনৈতিক চাপ, এসব শব্দের অর্থও তখন আমাদের জানা ছিল না। মনে আছে বৃষ্টির দিনে স্কুল ছুটি হয়ে গেলে কি আনন্দই না হতো, সেই ভিজে ছাতা থাকলেও তখন একটা আনন্দ হতো যে ভিজে বাড়ি ফিরবো, সেই বৃষ্টি ভেজে আনন্দ, সেই নতুন বইয়ের গন্ধ, পরীক্ষার পরের স্বস্তি, পুজোর নতুন জামা, গরমের ছুটিতে মামা বাড়ি যাওয়া, বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ে বেড়ানো, সব কিছু, সেই সব কিছু যেন আজও আমাদের মনের মধ্যে জীবন্ত হয়ে আছে। ছোটবেলায় সময় যেন অনেক ধীরে চলত, একটা বিকেল কত বড় মনে হতো, একটা ছুটি যেন শেষই হতে যাইত না। আর আজ দিন, মাস, বছর কেমন দ্রুত চলে যায়, টেরি পাওয়া যায় না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু অর্জন করি, শিক্ষা, অভিজ্ঞতা, পরিচয়, কিন্তু কোথাও যেন হারিয়ে ফেলি সেই সরলতা, সেই নির্ভার হাসি, সেই ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা। তাই হয়তো কোনো পুরনো গান শুনে, কোনো স্কুলের সামনে দিয়ে যেতে যেতে, কিংবা পুরনো অ্যালবামের ছবি দেখতে দেখতে হঠাৎই মনে পড়ে, ইস, যদি আরেকবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম, আবার একবার মায়ের হাত ধরে স্কুলে যেতে, আবার একবার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা খেলতে, আবার একবার কোনো কারণ ছাড়াই প্রাণ খুলে হাসতে। তবে হয়তো শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছাটা শুধু অতীতে ফিরে যাওয়ার ইচ্ছা নয়, আসলে আমরা ফিরে পেতে চাই সেই অনুভূতিগুলো, নিরাপত্তা, ভালোবাসা, নির্ভার আনন্দ আর স্বপ্ন দেখার সাহস। কারণ ছোটবেলায় আমরা জানতাম না জীবন কত কঠিন, কিন্তু আমরা জানতাম আগামীকাল আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। আর হয়তো সেই কারণেই জীবনের ক্লান্ত কোনো সন্ধ্যায় দাঁড়িয়ে আমরা এখনও মনে বলি, যদি আবার শুরু করা যেত তাহলে আমি একবার আমার ছোটবেলাতেই ফিরে যেতে চাইতাম। শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমাদের আজ রাতে পর্বে। এই মুহূর্তে মেসেজ করেছেন আরেকজন, শুভ সন্ধ্যা দিদি।

যদি সম্ভব হতো তাহলে আমি আমার ওই সেই সব ওই শৈশবের দিনগুলিকেই সবসময় চাই আর সারা জীবনই চাইব। লিখছেন শেখেরকোট থেকে অরুণ দত্ত। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু লেখার জন্য। ঠিক একেবারেই আমি সেটাই বলছিলাম যে আমরা যদি সেই ফিরে যাওয়ার বা নতুন করে শুরু করার যদি কোনো সুযোগ পেতাম, সবাই বোধহয় আমরা চাইতাম সেই ছোটোবেলায়, সেই শৈশবে ফিরে যেতে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের এই আজ রাতে পর্বটি তার সঙ্গী হওয়ার জন্য, আমার সঙ্গী হওয়ার জন্য, এতক্ষণ আপনাদের বন্ধু আমি আর যে নিবেদিতা ছিলাম সেই সান্ধ্যকালীন আসর থেকে। ঘড়ির কাঁটা বলছে আর খুব বেশি সময় হাতে নেই, তাই চলুন গানে গানে আজকের এই আজ রাতের পর্ব থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যেটা চলে গেছে সেটা নিয়ে আক্ষেপ না করে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সুখী হতে আমরা সবাই চেষ্টা করব। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিই আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কর্পোরেট অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 হায়বনি খরাং, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 তোমায় গান শোনাব, সকাল 9:12 বলছি তোমায়, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যার সঙ্গে থাকছে আর যে অঙ্কিতা, সকাল 11:00 কর্পোরেট অনুষ্ঠান শুনবেন খাপাং ইয়াখরাই, বেলা 2:00 শুনবেন কর্পোরেট অনুষ্ঠান খনাক্তক খোরাং, বেলা 2:30 সুরের আকাশে শুনবেন আপনাদের বন্ধু আর যে অন্তরার সঙ্গে, বিকেল 4:00 শুনবেন সুরের আকাশে, বিকেল 5:00 আজকের সিকান্দার, সন্ধ্যে 6:30 উড়ান, রাত 8:05 শুনবেন গানে আপকে লিয়ে, রাত 9:00 শুনবেন নিউজ হেডলাইন্স এবং রাত 9:02 শুনবেন আজ রাতে সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গুলির অনুষ্ঠান শুনবেন। শুনলেন আগামীকালকের অনুষ্ঠান সূচি। শ্রোতাবন্ধু, একটি বিশেষ ঘোষণা, আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10:30 আগরতলার পোচং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয় পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। শুনলেন একটি বিশেষ ঘোষণা। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান।